107 মেগাহার্জ এফএম রেইনবোয়ে শুনছেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। তবে সময় একদম শেষের দিকে, তাই আজকের বিদায় নিতেই হবে আজকের অনুষ্ঠান থেকে। যেতে যেতে আজকে গান শুনব, শেষ গানটি আজকের আনন্দধ্বনি শুনব মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: বেশি কিছু নয়, শুদ্ধ প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন AIRFMRainbowKolkata@gmail.com এ। AIRFMRainbowKolkata, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

আজ এমন একটা দিন, আনন্দের দিন, মেতে ওঠার দিন, পায়ে পায়ে খেলে বেড়াবার দিন। পায়ে পায়ে কেন বললাম, আসলে আজকের দিনটা যে এমন একটা দিন যে দিনে আপনি আমি আমাদের প্রায় সকলে কিন্তু মনের আনন্দে মেতে উঠেছিলাম সেই ছোট্টবেলায়। এখনো ইচ্ছে করে পায়ের কাছে কিছু একটা পেলে, হতে পারে সেটা হয়তো কাগজের একটা বল কিংবা কোনো কিছু ছোট্ট একটা টুকরো পড়ে আছে রাস্তায়, সেটা কি বল ভেবে কিক করা। আসলে আজ 25 মে বিশ্ব ফুটবল দিবস, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলাকে ঘিরে আজকের এই বিশেষ অনুষ্ঠান। ফুটবল শুধু একটা খেলা নয়, একটা আবেগ, ইতিহাস, নাটক, বিস্ময় আর কোটি কোটি মানুষের হৃদস্পন্দনের অন্য নাম ফুটবল। পৃথিবীর এমন দেশ খুব কমই আছে যেখানে ফুটবল নিয়ে উন্মাদনা নেই। কোথাও রাস্তার ধুলোয়, কোথাও সমুদ্র সৈকতে, কোথাও আবার তুষারের মধ্যেও কিন্তু মানুষ ফুটবল আর ফুটবল খেলেই চলেছে, খেলবেও আগামী দিনে। আজ আমরা জানব ফুটবল নিয়ে এমন কিছু অবাক করা মানে তথ্য কিংবা কথা, গল্প আর ঘটনা, যা শুনে হয়তো আপনিও নতুন করে প্রেমে পড়ে যাবেন সেই ছোট্টবেলায় খেলা ফুটবলের। কি শুরুতেই কি একটা অবিশ্বাস্য তথ্য দেবে আরপি? ওকে, তাহলে এক গান বিরতি হয়ে যাক, তারপর বরং ফিরে আসা সেই ফুটবলের নানা ধরনের মজার মজার তথ্য নিয়ে। হ্যাঁ, এই মুহূর্তে রামকুমার চট্টোপাধ্যায়, তিনি ফুটবল নিয়ে কী বলছেন, কী কথা বলতে চাইছেন।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আজ বিশ্ব ফুটবল দিবস, অতএব আজ একেবারে সকালবেলায় ভোরাইতে সেই নিয়ে যে কথা হবে সে আর অবাক করা কথা, কিন্তু এই ফুটবল নিয়ে অবাক করা কথা আর পি শেয়ার করবে আজ আপনার কানে পৌঁছে দেবে। পৃথিবীতে ফুটবল প্রেমীর সংখ্যা কত জানেন? ফুটবল প্রেমীর সংখ্যা প্রায় 400 কোটিরও বেশি। হ্যাঁ, 400 কোটিরও বেশি কিন্তু ফুটবল প্রেমী রয়েছেন। অর্থাৎ পৃথিবীর প্রতি 2 জন মানুষের মধ্যে একজন কোনো না কোনোভাবে ফুটবলের সঙ্গে যুক্ত। আর ফুটবল বিশ্বকাপ, সেটা তো পৃথিবীর সবচেয়ে বেশি দেখা ক্রীড়া অনুষ্ঠানগুলোর মধ্যে একটা। 2022 সালের কথা যদি আমরা ধরি, তাহলে দেখব 2022 সালের ফাইনাল ম্যাচে কোটি কোটি মানুষ একসঙ্গে কিন্তু টিভির পর্দায় চোখ রেখেছিলেন। এবার চলুন যাই, একটু ইতিহাসে চলে যাই আমরা। আধুনিক ফুটবলের জন্ম ইংল্যান্ডে হলেও প্রায় 2000 বছর আগে চীনে কুজু নামে এক ধরনের খেলা ছিল, যেখানে পায়ে বল মেরে গোল করতে হতো। জাপানে ছিল কেমারি। আর প্রাচীন রোমেও কিন্তু বল নিয়ে খেলা হতো। তবে 1863 সালে ইংল্যান্ডে প্রথম নিয়ম রীতি তৈরি করে ফুটবল সংস্থা তৈরি হয়। সেখান থেকেই আজকের ফুটবলের শুরু। ভাবুন তো, আজকের চকচকে ঝকঝকে ফুটবল না থাকলে কেমন হতো? প্রথম দিকের ফুটবল কিন্তু কি দিয়ে তৈরি হতো জানাবে আর পিসে কথা, কিন্তু তার আগে অবশ্যই কিন্তু খেলা নিয়ে, এ মতো খেলার গান নিয়ে মান্না দে আপনার কানে শুধুমাত্র 107 FM।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: এফএম রেইনবোতে ভোরাইতে আজ কিন্তু অবশ্যই অবশ্যই খেলা নিয়ে কথা, ফুটবল নিয়ে কথা, ফুটবলের নানান তথ্যে মেতে ওঠার কথা। মান্নাদের এই গান আমাদের বিষাদ বিষণ্ণতায় ভরিয়ে দেয়, ঠিক, কারণ এই খেলাকে ঘিরে এমন উন্মাদনা, সে তো বাঙালির প্রাণে বাঙালির রক্তে ভীষণ ভীষণ ভীষণভাবে তিরিক্ষি মেজাজ থেকে মুখে গালাগাল থেকে একেবারে রক্ত গঙ্গা বইয়ে যাওয়া, তার উদাহরণ আমরা এই পশ্চিমবঙ্গের বুকে দেখেছি, আর তাকে ঘিরেই সেই গান। এই মুহূর্তে আমরা চলে যাই কোথায়, আমরা চলে যেতে পারি আজকে যে চকচকে ঝকঝকে ফুটবল, সেই ফুটবল না থাকলে কেমন হতো। প্রথম দিকের ফুটবল কিন্তু পশুর মূত্রথলি দিয়ে তৈরি হতো, হ্যাঁ প্রথম দিকে ফুটবল কিন্তু পশুর মূত্রথলি দিয়ে তৈরি হতো, পরে চামড়া ব্যবহার শুরু হয়। বর্ষাকালে সেই চামড়ার বল ভিজে এত ভারী হয়ে যেত যে হেড করতে গিয়ে খেলোয়াড়দের মাথা ব্যথা পর্যন্ত হতো। ফুটবলের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত ম্যাচগুলোর একটা হয়েছিল 2002 সালে, সেটা কোথায়, সেটা হয়েছিল মাদাগাস্কারে। সেখানে একটি দল রেফারির সিদ্ধান্তে এতটাই ক্ষুব্ধ হয়েছিল যে তারা নিজেদের জালে একের পর এক গোল করতে শুরু করে। ম্যাচের ফল কত দাঁড়িয়েছিল জানেন, ম্যাচের ফল দাঁড়িয়েছিল 149-0। মাদাগাস্কার ঘটনা, রেফারির সিদ্ধান্তে এতটাই ক্ষুব্ধ হয়েছিল একটি দল যে নিজেরাই নিজেদের গোলে কন্টিনিউ গোল করতে শুরু করে এবং নতুন একটা নজির গড়ে ওঠে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের ফুটবল ম্যাচ। তথ্যটা তথ্যই, গোল হয়েছে, আর সেই গোলের কথা ইতিহাসের পাতায় লেখা রয়েছে। এবার আসবো কোথায়, না সবচেয়ে দ্রুত গোলের কথায়। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু গোল হওয়ার ঘটনা ফুটবলে নতুন নয়, মাঝ মাঠ থেকে কিক অফ নেই সরাসরি শট আর গোল। এই কারণেই ফুটবলকে বলা হয় অনিশ্চয়তার খেলা, যেমন বলা হয় ক্রিকেটকে, ঠিক তেমনিভাবেই ফুটবলকেও কিন্তু বলা হয় অনিশ্চয়তার খেলা। এখানে শেষ বাঁশি বাজার আগে কিছুই নিশ্চিত নয়। ফুটবল শুধু শক্তির খেলা নয়, বুদ্ধির খেলাও। একটা নিখুঁত পাস, সঠিক সময়ে দৌড় বা কয়েক ইঞ্চির ফাঁক, সবকিছু, হ্যাঁ সবকিছু বদলে দিতে পারে ম্যাচের ফল। তাই ফুটবল কোচদের অনেক সময় মাস্টার মাইন্ড এমনটাও কিন্তু বলা হয়, ফুটবল কোচদের বলা হয় মাস্টার মাইন্ড। ফুটবল দিয়ে খেলা নিয়ে আজ একটু অবাক করা তথ্য হারপির কাছে ভোরায় জুড়ে। আর এই মুহূর্তে কোন গান, কোন গান ওয়েট করছে আপনাদের জন্য এই মুহূর্তে, কিন্তু এই মুহূর্তে চলে আসি আমরা কোথায়, ওকে আমরা এই মুহূর্তে চলে যেতে পারি শুভদীপ মুখার্জির সঙ্গে সেই ফুটবলের গানে।

ষষ্ঠ গোপাল চুনুপিকে বলরাম, ইতিহাসে লেখা আছে তাদেরই নাম। বাঙালি তাদের নিয়ে মেতে বারো মাস, ফুটবল বাঙালির শ্বাস প্রশ্বাস।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903653992। ইমেল করুন AIRFMRainbowKolkata@gmail.com এ। AIRFMRainbowKolkata, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা।

0: কাদলি মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: ফুটবল ফুটবল ফুটবল এবং ফুটবল আরও ফুটবল, অসংখ্য ফুটবল, সেই অসংখ্য ফুটবলের কথাই কিন্তু আজ ভোরাইতে ভোরাই

জোরে। এই মুহূর্তে কোন কথা, এই মুহূর্তে কোন কথা? এবার বলি গোলকিপারদের কথা। আমরা সাধারণভাবে ভাবি গোলকিপারের কাজ শুধু গোল আটকানো, কিন্তু অনেক গোলকিপার নিজেরাও গোল করেছেন। যেমন ধরছে ব্রাজিলের কিংবদন্তি গোলকিপার রোজেরিও সিনি, ফ্রি কিক আর পেনাল্টি থেকে 100 গোল করেছিলেন। একজন গোলকিপারের জন্য এটা প্রায় রূপকথার মতো ঘটনা, তাই না? যিনি গোল আটকান তিনি আবার এতগুলো বিশ্বমানের গোল দিয়েছেন। ফুটবলের সঙ্গে জড়িয়ে আছে অনেক মজার কুসংস্কারও। আজ আসলে ভোরাই জুড়ে একটু একটু করে ছুঁয়ে যাওয়া বিভিন্ন ক্ষেত্রগুলোকে বিনিসুতোর মালায় গেঁথে ফেলার চেষ্টা। ফুটবলের সঙ্গে জড়িয়ে আছে অনেক মজার কুসংস্কারও। কেউ হয়তো একই মোজা পরে মাঠে নামেন, কেউ মাঠে ঢোকার আগে প্রার্থনা করেন, কেউ আবার সবসময় ডান পা আগে মাঠে রেখে প্রবেশ করেন। আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো মারাদোনা, তিনি ম্যাচের আগে নানা ধরনের ব্যক্তিগত রুটিন মেনে চলতেন। অনেক খেলোয়াড় বিশ্বাস করেন এই অভ্যাসই তাদের সৌভাগ্য এনে দেয়। আসলে ফুটবল মানেই হচ্ছে আবেগ, আর সেই আবেগের সবচেয়ে বড় উদাহরণ হয়তো 1954 সালের ক্রিসমাস ট্রোজ। হ্যাঁ, ক্রিসমাস ট্রোজ। প্রথম বিশ্বযুদ্ধের সময় বড়দিনে কয়েক ঘন্টার জন্য যুদ্ধ থেমে গিয়েছিল। ভাবুন একবার, জার্মান ও ব্রিটিশ সৈন্যরা বন্দুক নামিয়ে একসঙ্গে ফুটবল খেলেছিলেন। ভাবুন তো, যে খেলা যুদ্ধ থামাতে পারে তার শক্তি সত্যি কতটা বড়। বিশ্বকাপের ইতিহাসের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন সেখানেও কিন্তু ভীষণ ভীষণ একটা নাটকীয় ব্যাপার রয়েছে। প্রথম বিশ্বকাপ হয়েছিল আমরা জানি 1930 সালে উরুগুয়েতে। তখন বিমান যাত্রা এত সহজ ছিল না। ইউরোপের কয়েকটি দল জাহাজে করে সপ্তাহের পর সপ্তাহ ভ্রমণ করে খেলতে গিয়েছিল। এখনকার দিনে ভাবা যায়? আমরা ভাবতে পারি। আর আজ বিশ্বকাপ মানে প্রযুক্তি, আলো, কোটি কোটি দর্শক, সেই সঙ্গে মহা মহা আয়োজন। বিশ্বকাপ মানেই কিংবদন্তিদের জন্ম। পেলে মাত্র 17 বছর বয়সে বিশ্বকাপ জিতেছিলেন। হ্যাঁ, মাত্র 17 বছর বয়সে বিশ্বকাপ জিতেছিলেন। তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে কোনো দেশে গৃহযুদ্ধে, মানে গৃহযুদ্ধ চললেও তাঁর খেলা দেখার জন্য কয়েক ঘন্টা যুদ্ধ বিরতি হয়েছিল বলে প্রচলিত আছে সেই গল্প। আর কোন কোন মজার কথা আর পি শেয়ার করতে চায় আজ ভোরাইতে, জাস্ট ওয়েট একটা গান বিরতি। আর সে গান বিরতির পর ফিরে আসা অবশ্যই আপনার কানে শুধুমাত্র 107 ভোরাইতে, আজ বিশ্ব ফুটবল দিবসের নানান কথা নিয়ে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: বিশ্ব ফুটবল যখন বিশ্ব ফুটবলের কথা যখন তখন অবশ্যই কার কথা বলতেই হয় পেলের কথা বলতেই হয় মাত্র তখন কতই বা বয়স মাত্র 17 বছর বয়স হ্যাঁ সেই মাত্র 17 বছর বয়সে বিশ্বকাপ জিতেছিলেন কিংবদন্তি ফুটবল খেলোয়াড় অবশ্যই পেলে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে কোনো দেশে গৃহযুদ্ধ চললেও কিন্তু তাঁর খেলা দেখার জন্য কয়েক ঘন্টা যুদ্ধবিরতি হয়েছিল অন্যদিকে লিওনেল মেসি সেই মেসির 2002 বিশ্বকাপ জয়ে কোটি কোটি মানুষের চোখে জল এনে দিয়েছিল আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি প্রমাণ করেছেন কঠোর পরিশ্রম কিভাবে একজন মানুষকে কিংবদন্তি করে তোলে ওই যে বললাম আজ বিভিন্ন ক্ষেত্রের ফুটবলের বিভিন্ন দিক জাস্ট একটু একটু করে ছুঁয়ে যাওয়া ফুটবলে ছোট দল বড় দলকে হারিয়ে দেয় এটাই কিন্তু সবচেয়ে বড় রোমাঞ্চ সবসময় যে বড় জল জেতে তা কিন্তু নয় যেমন ধরা যাক 1950 সালের কথা 1950 সালে বিশ্বকাপে ব্রাজিল নিজেদের মাঠে উরুগুয়ের কাছে হেরে যায় ভাবুন একবার ব্রাজিলের মতো টিম উরুগুয়ের কাছে হেরে গিয়েছিল সেই ঘটনাকে কি বলা হয় বলুন তো মারকানাজো হ্যাঁ সেই ঘটনা মারকানাজো নামে আজও কিন্তু বিখ্যাত এবার চলে যাই কোথায় 2022 সালে সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়েছিল হ্যাঁ এই জাস্ট ক বছর আগে 2022 কথা বলছে আরপি সে বছর আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল সৌদি আরব ফুটবল তাই কখনো আগে থেকে লেখা না গল্প নয় ভারতীয় ফুটবলের ইতিহাস সমৃদ্ধ বিশেষ করে কলকাতায় একসময় কলকাতাকে বলা হতো ভারতীয় ফুটবলের প্রাণ কেন্দ্র হ্যাঁ কলকাতাকে বলা হতো ভারতীয় ফুটবলের প্রাণ কেন্দ্র 1911 সালে মোহনবাগান সুপার জায়ান্ট খালি পায়ে খেলে কিন্তু ব্রিটিশদের হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল সে তো আমরা জানি তো তারপর কি হয়েছিল সেই জয় শুধু খেলার জয় ছিল না স্বাধীনতার লড়াইয়ের সময় ভারতীয়দের আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলেছিল অনেকখানি আজ সেই ফুটবলকে ঘিরে নানা কথা টুকরো কথা ছুঁয়ে যাওয়া কথা এই মুহূর্তে কার গান এই মুহূর্তে অবশ্যই কিন্তু সিদ্ধার্থ বা সিঁদুর গানের পর এই মুহূর্তে আমরা চলে যেতে পারি কোথায় অবশ্যই যেতে পারি একেবারে সব খেলার সেরা বাঙালির ফুটবল মানাদে এবং অন্যান্য শিল্পীরা একসঙ্গে যৌথভাবে আপনার কানে শুধুমাত্র 107 এ

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। মুখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ, সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: বেশি কিছু নয়, শুদ্ধ প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয়।

ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992।

0: করুন AIRFM Rainbow Kolkata @gmail.com এ। AIRFM Rainbow Kolkata, that is AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata @gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ৬:৫৩ হতে চলেছে, আর এই মুহূর্তে জাস্ট দুশার কথা, আবারও কিন্তু সেই অবাক করা কথা। কি অবাক করা কথা বলুন তো? আজকাল প্রযুক্তি এতটাই উন্নতি হয়েছে যে ভাবা যায় না। অবাক করা তথ্যই বটে, ফুটবল মাঠের ঘাসও কিন্তু বিজ্ঞান মেনে তৈরি করা হয় এখনকার দিনে। ঘাসের উচ্চতা, মাটির আর্দ্রতা, বলের গতি সব কিছু হিসাব করে দেখা হয়, কারণ সামান্য পরিবর্তনও ম্যাচে প্রভাব ফেলতে পারে। আজকাল প্রযুক্তিও ফুটবলে বড় বড় বড় ভূমিকা নিচ্ছে। VAR ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এখন রেফারিকে সাহায্য করে। গোল লাইন প্রযুক্তি বলে প্রযুক্তি নামে একটা বিষয় রয়েছে, যেটা কিন্তু বলে দেয় যে বল পুরোপুরি গোল লাইনের ভেতরে গেছে কি না। আগে যেসব গোল নিয়ে তর্ক চলত বছরের পর বছর, এখন কয়েক সেকেন্ডেই কিন্তু ডিসিশন আমরা নিতে পারি। ফুটবল শুধু মাঠে সীমাবদ্ধ নয়, সিনেমা, গান, বিজ্ঞাপন সব জায়গায় ফুটবলের প্রভাব রয়েছে। ব্রাজিলে ফুটবলকে ধর্মের মতো দেখা হয়। আর্জেন্টিনায় শিশুরা হাঁটা শেখার আগেই কিন্তু বল কিক করতে শেখে। আফ্রিকার অনেক দেশে ফুটবল দারিদ্র থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখায়। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো ফুটবলের ভাষা একেবারে আলাদা। আপনি বাংলা বলুন, ইংরেজি বলুন, স্প্যানিশ বলুন, আরবি বলুন, একটা গোল হলে সবার চিৎকার একই রকম শোনায়। একজন ফুটবলারের জীবনও কিন্তু সহজ নয়, প্রতিদিন কঠোর অনুশীলন, ডায়েট, ফিটনেস সব কিছুর মধ্য দিয়ে তাকে যেতে হয়। গবেষণা দেখা গেছে একটি পেশাদার ফুটবলার 90 মিনিটে প্রায় 10-12 কিলোমিটার পর্যন্ত দৌড়ন। অর্থাৎ একটা ম্যাচ মানে শুধু প্রতিভা নয়, বিশাল পরিশ্রম। আর ফুটবলের সবচেয়ে বড় শিক্ষা সেটাই বাকি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করা, কারণ ফুটবলে শেষ বাঁশি বাজার আগে কিছুই শেষ হয় না। এক মিনিটে যেমন নায়ক তৈরি হয়, তেমনি বদলে যায় পুরো ইতিহাস। আর পি এমনটা বলতে বলতে বিদায় নিচ্ছে ভোরাই থেকে। ফুটবলের গান শোনাতে শোনাতে কোন গান এই মুহূর্তে কোন গান রয়েছে শুনুন তো।

বলেশ্বরী জয় বাবা ফুটবল না, পাঁচ গোলেরই খদ্দের নয় এক গোলেতেই কাজ।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সব আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতির সাংস্কৃতিক সমাগম অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে আদিবাসীদের কোন অধিকার ক্ষুণ্ণ হবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026-এর প্রথম অসামরিক সম্মান প্রদান করবেন। 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার তুলে দেবেন তিনি। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে রেকর্ড ব্যবধানে জয়ী হওয়ার জন্য বিজেপির প্রার্থী দেবাংশু পাণ্ডাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই জয় পশ্চিমবঙ্গের মানুষের বিজেপির প্রতি অটুট আস্থার প্রতিফলন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আগামী 28 মে তারিখে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট বা CUET UG 2026 পরীক্ষা স্থগিত করে দিয়েছে। NTA জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহা ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত। আজ বিশ্ব ফুটবল দিবস। গোটা বিশ্বজুড়ে ফিফা সহ অন্যান্য ফুটবল সংস্থাগুলি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি উদযাপিত করে। উল্লেখ্য, রাষ্ট্রসংঘ 2024 সালে আনুষ্ঠানিকভাবে 25 মে দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে। IPL এর প্লে অফ পর্ব আগামীকাল শুরু হচ্ছে। ধরমশালায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন।

0: নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: जगाती है कयामत कोई।

0: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
1: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো।
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা,
5: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরো নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতায়। আর প্যার ঘটি দাও, কিন্তু গৌরীদা তখন স্কুলে পড়ে। হ্যাঁ, গৌরীদা তখন স্কুলে পড়ে। আর সেই গৌরীদাদের স্কুলে কি করেছে, স্যার কি করেছেন, ক্লাসে ছাত্রদের ফুটবল নিয়ে রচনা লিখতে বলেছেন। তো গৌরীদা তখন তো দাদা হয়নি, গৌটি পুঁচকে গৌটি। তো সেই গৌটি কি লিখেছে দেখুন। গৌটি লিখেছিল, ফুটবল খেলা খুব ভালো, এই খেলায় 22 জন খেলোয়াড় একটি বলের পেছনে দৌড়ই, কিন্তু কেন দৌড়ই কে জানে, তারা কোনো মারামারি করে না, সবাই মিলেমিশে লাথি মারে। তো লাথি মারে, শুধুমাত্র লাথি মারে ফুটবলে, এই কথা দেখে মানে এই কথা পড়ে টিচার তো একেবারে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এই ঘটি কী লিখেছিস, এগুলো উল্টো পাল্টা কী লিখেছিস। হ্যাঁ, ঘটি বলল, কেন স্যার। শিক্ষক বললেন, আরে কী রে, আরে বল একটাই থাকে, হ্যাঁ বল একটাই থাকে বলে কেউ মারামারি করে না, ইয়ে আবার কি কথা, তাহলে ফুটবল মাঠে মারামারি হয় কি জন্য। তখন গৌরীদা কি উত্তর দিয়েছিল জানেন, গৌরীদা বলেছিল, স্যার মানে আসলে মাঠে তো অনেকক্ষণ বল থাকে, 90 মিনিট তো বল থাকে, বাকি সময় তো বল যার পায়ে থাকে তাকে মাঠের অন্যরা মানে অন্য খেলোয়াড়রা লাথি মারে, বলে লাথি মারতে না পেরে। কোচ কাটি, কোচ মিথি আজ সঙ্গে আসবে। সপ্তাহের শুরুটা জমিয়ে হবে, তাহলে জমিয়ে জমিয়ে চমচমাট আজ নমস্কার কলকাতা। না হাসি তুমি বন্ধ করো, বন্ধ করো, বরং এই মুহূর্তে কিন্তু সেই ফুটবল নিয়ে ঝিঙ্কা ঝিঙ্কা সং রয়েছে।

0: সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কে কে হার, কে কে হার, এটা সত্যি সত্যি কিন্তু আমাদের কাছে খুব কষ্টের, খুব দুঃখের, এরকম করে হলো না, না না এমনটা করে কানাকাটি করবেন না, কি আর করা যাবে, হয়েই তো গেছে অলরেডি, তো আপনি পেয়েই গিয়েছেন যে হারের বড় মাল্য, আমরা তো গলায় পড়ে ফেলেছি, কি আর করা যাবে। শেষ ম্যাচেও দিল্লির কাছে হার, আইপিএল অভিযান শেষ করেছে আমাদের কে কে আর, হার সবাই বলছে কে কে হার, ওই ডায়মন্ড হার হার
3: ওই রকম আর কি,
2: ওই ব্যাপারটা আর কি। তো যাই হোক, গতবার পয়েন্ট টেবিলের একেবারে অষ্টম স্থান, আর এবার কিন্তু টানা টানা ছ ম্যাচ জয়ের মুখ না দেখা কে কে আরের হতশ্রী দশা অব্যাহত। এক ধাপ নেমে সপ্তম স্থানে শেষ করেছে রাহানের দল, 40 রানে জয়ী হয়েছে দিল্লি। কি আর করা যাবে, দিল্লি ক্যাপিটালসে 203 করেছিল, ওকে, আর কলকাতা নাইট রাইডার্স সেখানে মুখ থুবড়ে পড়ে মাত্র 163-তে।
3: একটা সময় দূর আর খেলা দেখবো না,
2: সত্যি কিন্তু খেলা দেখেনি আরফি, আপনি হয়তো শেষ মেশ লড়ে গিয়েছেন, দেখেছেন, দেখতে বাধ্য হয়েছেন,
3: যতই হোক
2: আমার প্রাণের দল তো, এমনটা কষ্ট হতেই পারে, হতেই পারে। আজ বিশ্ব ফুটবল দিবসে সেই কষ্টগুলো, সেই ব্যথাগুলো, যন্ত্রণাগুলো আমরা এক পাশে একটুখানি সরিয়ে রেখে আজ কিন্তু বলবো কোন কথা, কোন কথা আর কি বলবে আজ, কথা ফুটবল নিয়ে। আচ্ছা, ফুটবল নিয়ে আপনার ইমোশনস, আপনার যে কত রকম
3: কেলেঙ্কারিয়াস ঘটনা রয়েছে,
2: জানি ছোটবেলায় কত গোল খেয়েছেন,
3: আর পিও গোল খেয়েছে,
2: গোল দিয়েছে, গোলও দিয়েছে, কিন্তু প্রচুর গোল দিয়েছে, এমনকি এমনকি জার্নালিস্ট ক্লাবে যখন আমাদের কম্পিটিশন হয়েছে এই ধর্মতলাতে, সেখানেও কিন্তু আর পি বুক চিতিয়ে খেলেছে ফুটবল। ওকে ওকে, আপনার ফুটবল খেলা নিয়ে কোন এক্সপিরিয়েন্স রয়েছে, কি আপনি শেয়ার করবেন? ফুটবল আপনার কাছে আবেগ নাকি আপনার কাছে ক্রিকেটটাই হচ্ছে, ছোট বলটাই হচ্ছে সবচেয়ে বড় বড় আবেগের বিষয়, আপনার কাছে কিন্তু ওই বড় বলটাই অনেক বেশি আবেগের বিষয়, আপনার কাছে কি? ছোট করে পুঁচকে করে লিখে পাঠিয়ে দিন 9903653992। আর আরপি চেষ্টা করবে আজ নমস্কার কলকাতায় জুড়ে যতটা সম্ভব বিভিন্ন স্পোর্টস রিলেটেড যে মুভিগুলো রয়েছে সেই সব মুভিগুলো থেকে একটার পর একটা গান শুনিয়ে দিতে। দুটো গান নমস্কার কলকাতায় শুনিয়ে দিয়েছে, বিল্লো রানী, গোল মুভির গান একেবারে শুরুতে ছিল, এবং তারপর তো ফুটবল কেন্দ্রে একটি সং, কিন্তু এই মুহূর্তে কায়া কি বলছে, আরে ভাই কে কে আর এর পর, হ্যাঁ সাদা চোখে ধাঁধা লাগে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এদিকে আমরা ফুটবল দিবসে, ফুটবলের দিনে আমরা কার কথা বলবো, কার কথা বলবো? ওকে ওকে, আরামের জীবন ছেড়ে ক্রিকেটের জন্য সংগ্রাম ছোট্ট ভাই অর্জুনকে নিয়ে কিন্তু আবেগে ভেসে গিয়েছেন কি সারা সারা সারা। বাবার নাম যে সচিন তেন্ডুলকর, কিংবদন্তি ক্রিকেটারের ছেলের উপর চাপ তো থাকবেই, খুব স্বাভাবিক। সেই উচ্চতায় উঠতে পারেনি অর্জুন এখনও পর্যন্ত, বারবার সমালোচনার শিকার হয়েছেন, তবু সমালোচনার ভয় পান না শচীন পুত্র। তিনি নিয়মিত পরিশ্রম করেন, ক্রিকেট খেয়ে ভালোবেসে এগিয়ে যান, আর যখনই সুযোগ আসে প্রচারের আড়ালে থেকে নিশ্চুপে নিজেকে প্রমাণের চেষ্টা করেন। হ্যাঁ, এই হচ্ছেন অর্জুন। চলতি আইপিএলের শুরু থেকে প্রথম 13 ম্যাচ অর্জুনকে বেঞ্চে কাটতে হয়েছে, বেঞ্চে বসে দলের একের পর এক হার দেখেছেন, দেখেছেন কিভাবে তার চেয়ে সিনিয়র বোলাররা একের পর এক ম্যাচে দলকে ডোবাচ্ছেন, অথচ একটা ম্যাচেও তাকে সুযোগ দেওয়ার না কথা ভাবেনি লখনৌ সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট, বরং নিঃস্বার্থভাবে জল বয়েছেন সতীর্থদের জন্য। দিনের পর দিন প্রথম একাদশের বাইরেই দিন কাটিয়েছেন। কথায় বলে পরিশ্রম করলে ফল মেলেই, অর্জুনের ক্ষেত্রেও কিন্তু খেটে গিয়েছে সেই কথা। সুযোগ পেলেন মরশুমের একেবারে শেষে গুরুত্বহীন ম্যাচে, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন শচীন পুত্র, যেখানে মোহাম্মদ শামি, প্রিন্স যাদব, মহসিন খানরা প্রত্যেকেই 11-12 রান করে ওভারে বিলিয়ে গেলেন, আর সেখানে অর্জুন দিলেন ওভারে মাত্র 9 রান করে। নিখুঁত ইয়র্কারে তুলে নিয়েছেন উইকেটও, দিনের শেষে 4 ওভার বল করে 1 উইকেটে 36 রান দিয়েছেন তিনি। ওয়াও, থ্যাংক ইউ, এভাবে কিন্তু নিজেকে জ্বলে উঠতে হয় তার প্রমাণ শচীন পুত্র অর্জুন। আগামী দিনে অনেক অনেক অনেকটা পথ তিনি এগোবেন, এমনই শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে, FM রেইনবোর পক্ষ থেকে। আর এই মুহূর্তে ওই যে বললাম, আজ নমস্কার কলকাতা জুড়ে নানা ধরনের কিন্তু খেলা সংক্রান্ত খবরাখবর যতটা পারবে বেশি আরপি দেওয়ার চেষ্টা করবে, আর অন্যদিকে আপনিও কিন্তু পাঠিয়ে

দিতে পারেন, আপনারও পারবেন। এই খেলা নিয়ে, ফুটবল নিয়ে আপনার পছন্দের কথা, আপনার জীবনে একটা মিরাকেল ঘটে যাওয়ার কথা, কিংবা ফুটবলে আপনার কেরিয়ার গড়ার ইচ্ছে ছিল, কেন যে বাবা আমাকে খেলতে দিল না, কি বলবো, এমনকি কান্না রয়েছে বুকের মধ্যে, সেটাও শেয়ার করতে পারেন 9903653992 তে। আর এই মুহূর্তে গোল মুভি থেকে আবারও কিন্তু তারারু যা

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানো মেসেজ, আপনাদের শুনতে চাওয়া গান, আর সেই নিয়ে কিন্তু গান মিলানটি 9903653992 তে এই মুহূর্তে কোন গানের রিকোয়েস্ট? ঝুম্পা আর টুম্পা, ও হো,
4: ও তোমার বোন যদি আরেকটা হতো না, তার নাম হতো রুম্পা,
3: তার যদি ছোট বোন হতো চুম্পা, না না সরি না, এটা বলবো না, ঝুম্পা টুম্পা কোথেকে করেছে? ওকে, ওরে বাপরে বাপ, গতকাল যেখানে রেজাল্ট বেরিয়েছে ভোটের, সেখান থেকে ওরা রিকোয়েস্ট পাঠিয়েছে ফলতা থেকে। ওকে,
4: ফলতার ফল
3: সবাই জানে, কিন্তু এই মুহূর্তে ফলাফলটা কি লেভেলের? গান মিলন্তিতে হয়ে যাক,
1: গান মিলান্তি, গান মিলান্তি।
3: আর ওদের শুনতে চাওয়া গান হচ্ছে এটাই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, ফুটবলের কলকাতা, ফুটবল নিয়ে উন্মাদনার কলকাতা, ফুটবল নিয়ে মারামারি বাড়াবাড়ি কাড়াকাড়ির কলকাতা, এবং একই সঙ্গে ফুটবলের কারণে কিন্তু মিলেমিশে থাকার কলকাতা, সব মিলিয়ে কিন্তু

তো নমস্কার কলকাতা, আজকে জমজমাট আলুদকে স্টুডিও ঘড়ি বলছে 7:37 হয়ে 33 সেকেন্ডস। ওকে, এই মুহূর্তে এই মক্ষম সময় কিন্তু আপনাদের পাঠানোর মেসেজ 9903653992 যেগুলো এসেছে চুচি পুই পুই চুঁই চুঁই করে। ওকে ওকে ওকে, আহা, গুড মর্নিং গুড মর্নিং। কে পাঠিয়েছে কে পাঠিয়েছে? আরে ভাই, সকাল সকাল গানের রিকোয়েস্ট, শিবু শ্যাম রিকোয়েস্ট পাঠিয়েছে প্রজাপতি 2 এই মুভি থেকে। না তাকাতেই হাসলি কেন বল, এই গান শুনতে চেয়েছে। ওকে, আর শুনি দেওয়ার চেষ্টা করবে আর পি আজ নমস্কার কলকাতায়। কিন্তু টপিকের বিষয়ে কে বলেছে সেটাই সেটাই কিন্তু খোঁজ খোঁজ খোঁজ। সুপ্রভাত দাদা, আজ বোরাইতে ফুটবল নিয়ে অনেক কিছু জানলাম, ধন্যবাদ দাদা। আর আমার কাছে ক্রিকেট আগে, খুব ভালোবাসি ক্রিকেটকে, মানে ফুটবলের চাইতে ক্রিকেট আগে, ফুটবল নয় ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসে আমাদের বন্ধুকে সৌভিক, সৌভিক সরকার কষ বাহালতুর, সৌভিক সরকার। আর ফুটবল ছোট্টবেলায় খেলতাম, বর্ষা মানেই ফুটবল খেলা কাদা মাঠে, টুর্নামেন্টে খেলেছি, আবার হেরেছি, আবার চ্যাম্পিয়নও হয়েছি। খেলা শেখায় আসলে ধৈর্য এবং অপেক্ষার ফল মিষ্টি হয়। রাইট, এটাই কিন্তু আমাদের সবচেয়ে সবচেয়ে বড় শেখা, বড় পাওয়া। থ্যাংক ইউ সৌভিক। সৌভিকের পর এ মুহূর্তে কার্ড রেমেসেজ সব গান মিলন্তির রিকোয়েস্ট পাঠিয়েছেন। আরে টপিকের বিষয়ে বলুন, এ মুহূর্তে টপিকের বিষয়ে বলেছেন লালমোহন জালালসি বৌবাজার হাওড়া থেকে। ফুটবল আমি তেমন খেলিনি, তবে মনে পড়ে আমার ছেলেবেলার কথা। তখন বর্ষাকাল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। রতন এসে বলল, চল আজ মাঠে যাবো বল খেলতে। যে মাঠে তেমন চাষ হয়নি, ছোট ছোট সবুজ ঘাস, সেই ঘাসের উপর অল্প বৃষ্টির জল জমেছে, সেই মাঠে বল খেললাম পাড়ার সকল ছেলে মিলে। মনে পড়ল আজ বিশ্ব ফুটবল দিবসের তিরে সেই ছেলেবেলার মতো স্মৃতি। ওয়াও, থ্যাংক ইউ। এভাবেই তুমি রিকল করতে পারো, আপনি রিকল করতে পারেন আপনার ছোটবেলার সেই ফুটবল খেলার স্মৃতি, পাঠিয়ে দিতে পারেন 9903653992। আর এই মুহূর্তে ওকে ওকে, কোন গান ওয়ার্ল্ড কাপ ফুটবল উষাউত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানো রিকোয়েস্ট, আর সেই রিকোয়েস্ট সং ছিল কার? শিবুর রিকোয়েস্ট ছিল। শিবু, শিবু শ্যাম কোথা থেকে পাঠিয়েছিল? দুর্গাপুর স্টেশন বাজার পশ্চিম বর্ধমান থেকে রিকোয়েস্ট পাঠিয়েছিল প্রজাপতি টু, এই মুভির গান। না তাকালি আসলি কেন বল, কেন আসলি বল তুই? না না বললে কিন্তু আমি তোকে ছাড়বো না, এমনই হয়তো এমনটাই হয়তো জিজ্ঞাসা ছিল, জানি না জানি না, এমন কোন দিল ধাক ধাক করা জিজ্ঞাসা শিবুকে কেউ করেছিল। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম গুরু। গান মিলন্তিতে আমাদের শিবুর রিকোয়েস্টে,
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কোন খবর আপনার জন্য? ওকে, কোন খবর রয়েছে আরপির কাছে, যেটা শেয়ার করবে আরপি, এবং জাস্ট আরপির নিউজ বানি তো বুঝতে পারছেন একেবারে ঝিঙ্কা ছিঁকা ঝিঙ্কা ছিঁকা। হ্যাঁ, সেই ব্যাপারটা কিন্তু থাকবেই থাকবে। আজ বিশ্ব ফুটবল দিবস স্পেশাল, অতএব আপনি খবর দেওয়ার আগে আপনার কাছে বড় খবর পৌঁছে দিচ্ছি আরপি। ফুটবল খেলতে গিয়ে আপনার সবচেয়ে ফানি এক্সপিরিয়েন্স কী হয়েছিল শেয়ার করতে পারেন। আচ্ছা, মোহনবাগানে ইস্টবেঙ্গল, বাড়িতে সবচেয়ে বড় ঝগড়া কোন দলকে নিয়ে, মানে কোন দলকে নিয়ে কোন দল বেশি হয় সেটাও কিন্তু শেয়ার করতে পারেন। পাড়ার ফুটবলে আপনার লেজেন্ডারি মোমেন্ট, হ্যাঁ সেই মোমেন্টটাও কিন্তু শেয়ার করতে পারেন। কিংবা স্কুল লাইফে ফুটবল মেমোরি, স্কুল লাইফে ফুটবল মেমোরি, এবং সেই সঙ্গে আরও কত কিছু। খালি ফুট আর বল নাকি ফুট করাই খেয়ে গেছেন চিরকাল? ওকে, শুধুমাত্র ফুটপাথে, হ্যাঁ ফুটপাথেই হাঁটবেন, রাইট, ফুটপাথেই হাঁটবেন, ওকে, ফুটপাথটা ইউজ করবেন, ফুটপাথটা একেবারে ওই সব দোকানদার দিয়ে কিংবা একেবারে ফুটপাথের বাসিন্দাদের ভরিয়ে দেওয়া রাস্তা দিয়ে কিন্তু চলবে না। টাটকা তাজা শুনতে মজা খবরের মধ্যে কী রয়েছে জানেন কি? কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন মানুষের হাতের লেখাও নকল করতে পারছে। হ্যাঁ, অবিশ্বাস্যভাবে নিখুঁতভাবে কিন্তু এই AI আমাদের হাতের লেখাও নকল করতে পারছে। নতুন AI হ্যান্ড রাইটিং টেকনোলজির সাহায্যে কারো পুরনো লেখার নমুনা বিশ্লেষণ করে একই ধরনের হ্যান্ড রাইটিং তৈরি করা পসিবল হচ্ছে। শিক্ষা বলুন, ডিজাইন বলুন, অ্যানিমেশন বলুন, সেগুলোতে কিন্তু এর ব্যবহার মারাত্মক রকম বেড়ে চলেছে, রাইট? জাল স্বাক্ষর বা নথি তৈরির আশঙ্কাও যে থাকছে না তা কিন্তু নয়। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে, ইন ফিউচার, হ্যান্ড রাইটিং ভেরিফিকেশনের জন্য আরও উন্নত

ডিজিটাল সিকিউরিটি দরকার হবে। প্রযুক্তির এই অগ্রগতি যেমন চমকপ্রদ, তেমনই কিন্তু নতুন চ্যালেঞ্জও তৈরি করছে আমাদের সামনে, রাইট? সেই চ্যালেঞ্জ তৈরি ফুটবলের ক্ষেত্রেও তাই, মাঠে নামা মানেই কিন্তু চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। আর এই মুহূর্তে, এই মুহূর্তে কোন গান, কোন গান রয়েছে আপনার জন্য এই মুহূর্তে? আহা হা হা, হে হে দুধে গো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু ছোট্ট একটা খবর, কিন্তু প্রয়োজনীয়।

0: খবর, জরুরি খবর। কারণ কোন পরীক্ষা, কোন পরীক্ষার খবর দিচ্ছে আরপি এই মুহূর্তে। নমস্কার, কলকাতায় দ্বিতীয় ঘন্টায় পৌঁছানোর আগে, WBCS প্রিলিমস রয়েছে 14th June, আগামী 14th June 2026 WBCS প্রিলিমস পরীক্ষা হবে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক নিয়োগ পরীক্ষা হিসেবে পরিচিত এই WBCS এর মাধ্যমে গ্রুপ এ, বি, সি আর ডি এই চারটে পদে কিন্তু নিয়োগ করা হয়। নতুন পাঠ্যসূচি অনুযায়ী প্রিলিমস, মেন্স আর পার্সোনালিটি টেস্টের তিনটি ধাপে পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার সংশোধন পাঠ্যসূচি আর পরীক্ষার নতুন কাঠামো প্রকাশ করেছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 14th June প্রিলিমস পরীক্ষা যে হবে তাতে দুটি অবজেক্টিভ টাইপ পেপার থাকবে, জেনারেল স্টাডিজ পেপার 1 এবং পেপার 2। আর প্রতিটি পেপার কিন্তু 200 নম্বরের 200 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। অতএব এই নতুন বিষয়টা কিন্তু আমাদের রপ্ত করতে হবে। আর রাজ্যে আবারও কিন্তু সেই পরীক্ষার ব্যাপারগুলো চল হচ্ছে। এই পরীক্ষাগুলোয় আমাদের সাকসেস পেতে গেলে কিন্তু পজিটিভ থাকতে হবে, আমাদের ভালো রেজাল্ট করার জন্য মোটিভেশন ডেফিনেটলি লাগবে, আর সেই সঙ্গে লাগবে কিন্তু পরিশ্রম। আরে ভাই, সবুরে মেওয়া ফলে, দেরি হয়েছে তো কী হয়েছে, ওদিকে তো বয়স 5 বছর বেড়ে গেছে। অতএব এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা কিন্তু সরকারি ক্ষেত্রে যত রকম চাকরি আছে সেই চাকরির জন্য নিজেদের তৈরি করব, নিজেদের এগিয়ে রাখবো এবং নিজেদেরকে সাবাসিয়া এমনটাই বলবো, নিজেদের পিঠে ডেফিনেটলি চাপড়ে দেব।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। দেশে তেলের দাম গত 2 সপ্তাহে চতুর্থবারের মতন বৃদ্ধি করা হল। পেট্রোলের দাম লিটার প্রতি 2.61 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2.71 টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়াবে লিটার প্রতি 102.12 টাকা এবং ডিজেলের দাম হবে প্রতি লিটারে 95.20 টাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন যে সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লিতে ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন যে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের 66 জন কৃতি মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থী রেকর্ড ব্যবধানে জয় বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থারই প্রতিফলন। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লিখেছেন এই জনাদেশে গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয়, ভীতি ও হুমকি। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে 2022 সালের একটি খুনের মামলায় প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল রহিম মোল্লা ওরফে রহিম মাস্টারকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তি কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি বলে জানা গেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরে খবর সকাল 9টায়।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
4: FM রেইনবোতে। রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।
0: আজ বিশ্ব ফুটবল দিবস, অতএব সেই ব্যাপারটা তো মাথায় রাখতেই হবে। আজ কিন্তু ম্যাক্সিমাম সং আর পি ট্রাই করবে বিভিন্ন স্পোর্টস মুভি থেকে শুনিয়ে দেওয়ার জন্য। আর এই মুহূর্তে লাগার মুভি থেকে মিতোয়া।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে আর পি রয়েছে নমস্কার কলকাতায়। আর এই মুহূর্তে কিন্তু ওই যে ভালো খবর, WBCS-এর প্রিলিম কবে রয়েছে সে তো জানিয়ে দিয়েছে, কিন্তু জানেন কি, জানেন কি, ইসরায়েল কৃষি প্রযুক্তি ব্যবহারে কিন্তু সাফল্য, লাখ টাকার আম কাঁঠালের সম্ভার বাগানে। কি ভাবছেন, কি ভাবছেন, জানেন কি, সাহায্যের হাত, হ্যাঁ সাহায্যের হাত, স্বেচ্ছাসেবী সংগঠনের 14 বছর পর ঘরে ফিরলেন তাইবল, আবার একই সঙ্গে 7 সমুদ্র পার করে বিদেশের মাটিতে জাতীয় পতাকা ওড়ানটাই হচ্ছে চ্যালেঞ্জ কার, সায়নীর। জানেন কি, ভালো খবরে রয়েছে, আজ পাওয়া যাচ্ছিল না রক্ত, 2 কিশোরের ত্রাতা হয়ে উঠলেন অ্যাম্বুলেন্স চালকরা। হ্যাঁ সব কথা, সব খবর শেয়ার করবে আরপি আজ নমস্কার কলকাতায়। শুধুমাত্র তাই নয়, মাটির দাওয়ায় বন্ধুর পাঠশালা, স্কুল ছুটদের ফের বইমুখ করছেন অধ্যাপক, এইসব খবর জুড়ে থাকবে কিন্তু নমস্কার কলকাতায়। আর আপনি পাঠিয়ে দিন ফুটবল, আজ যেহেতু বিশ্ব ফুটবল দিবস, অতএব সেই কারণে আপনার ছোটবেলার ফুটবলকে ঘিরে স্মৃতি, কিংবা মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল নাকি অন্য কোনো দলকে নিয়ে আপনার বাড়িতে কোন দল, কোন দল, কোন দলকে নিয়ে কোন দল, সেটা কিন্তু শেয়ার করতে পারেন, কিংবা ফুটবল নয় অন্য কোনো, অন্য কোনো খেলার প্রতি আপনার আগ্রহ বেশি, কিংবা আপনি পাড়াতে কতটা লেজেন্ডারি মোমেন্ট তৈরি করেছিলেন সেটাও শেয়ার করতে পারেন 9903653992। আর এই মুহূর্তে, এই মুহূর্তে আহা হা, বিন্দুমাত্র কিন্তু না অবহেলা করা যাবে না।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মাটির দাওয়ায়, মাটির দাওয়ায় কিন্তু বন্ধুর পাঠশালা, স্কুল ছুটদের ফের বইমুখ করছেন অধ্যাপক। ব্যাপারটা কি, শিশুদের মধ্যে রয়েছে অনেক প্রতিভা, অনেক স্বপ্ন, আর সেই স্বপ্নগুলোকে, সেই ট্যালেন্টগুলোকে যিনি নিংড়ে নিংড়ে বের করতে চান, তিনি কে? তিনি কে? তিনি কলেজের ক্লাস শেষ হয়ে গেলে একেবারে মোটর বাইক ছুটে গ্রামের দিকে, শিক্ষকের বাহন ভুট ভুট ভুট ভুট ভুট ভুট, হ্যাঁ সেই শব্দ তুলে পাড়ায় ঢুকে গেলে একেবারে সজাগ হয়ে ওঠে ছেলেমেয়েরা, তারা বসে যায় পড়াশুনো করতে গ্রামের মাটির বাড়ির পাঠশালায়, বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের দিগড়া এলাকা, আদিবাসী অধ্যুষিত। এখানকার শিশুদের মধ্যে রয়েছে কিন্তু অনেক অনেক প্রতিভা, অনেক স্বপ্ন, কিন্তু বাড়িতে হয়েছে চিরন্তন দারিদ্র, সঠিক পরিবেশও নেই, তাই এই গ্রামের পড়ুয়ারা সহপাঠীদের থেকে পিছিয়ে পড়ছিল। স্কুলের বাইরে তাদের জন্য আলাদা করে গৃহ শিক্ষক দেওয়ার মতো অর্থ পরিবারের ছিল না। এমন পরিস্থিতিতে আদিবাসী গ্রামের কচিকাচাদের কাছে দেবদূত হয়ে এসেছেন দুলাল বন্ধু স্যার। হ্যাঁ, দুলাল স্যার বন্ধু হয়ে গিয়েছেন। বালুরঘাট কলেজের অধ্যাপক এবং মালঞ্চর বাসিন্দা দুলাল বর্মন প্রায় 8 বছর ধরে এই গ্রামের ছেলেমেয়েদের বন্ধু হয়ে উঠেছেন। প্রতিদিন প্রতিদিন বিকেলে সময় পেলেই তিনি কিন্তু দিগড়া গ্রামে ছুটে যেতেন, প্রত্যেকের খোঁজ খবর নিতেন। বয়সে অনেকটা বড় হলেও তিনি শিশুদের সঙ্গে

বন্ধুর মতোই মিশতেন, ফলে সকলেই তাকে স্যার দাদা কাকু না বলে বন্ধু বলে ডাকে। নিজের জন্মদিনেও কিন্তু তিনি এই শিশুদের সঙ্গে কেক কেটে হই হুল্লোড় করে কাটতেন। প্রতি বছর বিভিন্ন সংস্থার মাধ্যমে দুলাল তাদের নতুন জামা এবং শিক্ষা সামগ্রীও কিন্তু দিয়ে আসছেন। এভাবে সম্পর্ক ক্রমশ দৃঢ় হয়। দুলাল স্যার সিদ্ধান্ত নেন শুধু বন্ধুর মতো মেলামেশা নয়, এবার ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াবেন। দিগড়া গ্রামে প্রায় 100 থেকে 150 ঘর আদিবাসী পরিবারের পাশ, গ্রামবাসীর অধিকাংশই দিনমজুর, কেউ রাজমিস্ত্রির কাজ করেন, আর সেই সব বাড়ির ছেলে মেয়েরাই কিন্তু তাঁর কাছে বন্ধু, তাঁর কাছে শিক্ষার্থী, তাঁর পড়ুয়া, একান্ত আদরের পড়ুয়া। জিও জিও জিও, স্যালুট স্যালুট স্যালুট বন্ধু স্যারের জন্য। এমনই কিন্তু পজিটিভ নিউজ, ভালো খবর, নমস্কার কলকাতায় আজ রয়েছে এবং রয়েছে। আর এই মুহূর্তে কোন গান আপনার জন্য রয়েছে? হয়ে যাক, হয়ে যাক। কোন গান? মনের মতো পাগল পেলাম না, ইমন আপনার গানে শুধুমাত্র 107।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হায় অর্পিতা, আবেগের আরেক নাম হচ্ছে ফুটবল। আমি খেলেছি কলকাতার নাম করা এক ফুটবল টিমে, তবে ফিফথ ডিভিশনে। আমি প্র্যাকটিস করতাম বা করেছি বিদেশ বোস, সুব্রত ভট্টাচার্য, সুরজিৎ সেনগুপ্ত এদের কাছে। আমি মাঠের বাইরে বসে খেলা দেখতাম না, মাঠে নিয়মিত খেলতাম। বাবার প্রিয় টিমে তিন ফুটবল খেলেছিলাম, নাই 3 বছর হতে পারে। তো গর্বের সঙ্গে ফুটবলকে ভালোবাসি। একমাত্র ফুটবল এমন একটা খেলা যা মাথা থেকে পায়ের নখ অব্দি এক্সারসাইজ হয়। ফুটবল হচ্ছে বডি কন্ট্যাক্ট গেম। আই লাভ ফুটবল। এমনটি দেখতে পাচ্ছি আমাদের বন্ধু উৎপল বেহালা থেকে। ওকে, থ্যাংক ইউ। আই লাভ উৎপল এমনটা বলছে কিন্তু আরপি। ওকে, থ্যাংক ইউ আরও একবার। আর এই মুহূর্তে কার মেসেজ? যাদবেন্দ্রবাবু পাঠিয়েছেন জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। নমস্কার আরচে আরপি দাদাভাই, নমস্কার সহ সুপ্রভাত। প্রভাতী শুভেচ্ছা জানাই। আমি ছোট্টবেলায় পাড়ার সবাইকে নিয়ে ফুটবল খেলতাম। বর্ষাকালে খেলতে খেলতে কাদা মাখামাখি হয়ে যখন বাড়ি ফিরতাম না, তখন বাড়িতে ওহো যাও হতো, বকুনি শুনতে হতো খুব। তো ভোরাইতে ভালো লেগেছে ফুটবল বিষয়ে। আজ ভোরাইতে যেসব কথাবার্তা হয়েছে সেগুলো তার ভালো লেগেছে, এ কথা কিন্তু শেয়ার করেছেন যাদবেন্দ্রবাবু। ওকে, থ্যাংক ইউ। নমস্কার, আমি রাকেশ উলবেড়িয়া থেকে। আরে ভাই, উলুবেড়িয়া নট উলবেড়িয়া, ওরা ঠিকঠাক করে লেখো, নিজের জায়গাটাকে চেনো, বানানগুলোকে ঠিক করো, এটাই তো চাইবে, ডেফিনেটলি চাইবে। নিজের ভাষাটাকে চিনবো না, জানবো না, ভুলভাল লিখবো, প্লিজ এমনটা নয়। এমনটা করা মানে কিন্তু আমি আমার নিজের জায়গাটাকে, নিজের জন্মভূমিকে অবহেলা করা। একটু আগে অবহেলার গান শুনেছি আমরা সোমলতার কণ্ঠে, সেই কথা আবারও মনে করে দিচ্ছি আরপি। তো যাই হোক, আমি আমার প্রিয় অর্ধাঙ্গিনীর জন্য সবসময় এই গানটা গাইতে চাই। সুন্দর পৃথিবীতে মায়াবী দুটি চোখে, যদি সুন্দর লাগে তোমাকে তবে আমার কি দোষ তাতে, যদি এই গানটা সম্ভব হয় তাতে অবশ্যই শুনিয়ে দেবে। ওকে, ট্রাই করবে আরপি। ওকে ওকে ওকে, অর্জুন কি লিখেছে? প্লিজ দাদা, আমাকে DDLG থেকে লতাজির কণ্ঠে মেরে খোয়াবো মে জু আই, এই গানটা প্লিজ শুনিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ। আপনি পাঠিয়ে দিন মেসেজ 9903653992 তে। আর এই মুহূর্তে কার গানের রিকোয়েস্ট আরপি রাখতে চাইছে? আহা, কোন গান? চল রাস্তায় সাজি ট্রাম লাইন। ওকে, গান মিলতিতে এই মুহূর্তে কিন্তু রিকোয়েস্ট কার ছিল? সৌভিক ঢাকুরিয়া, সৌভিকের রিকোয়েস্ট ছিল এই গান।
4: গান মিলান্তি, গান মিলান্তি।

0: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
1: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
0: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
5: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
6: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: পাওয়া যাচ্ছিল না রক্ত, হ্যাঁ পাওয়া যাচ্ছিল না রক্ত। দুই কিশোরের ত্রাতা হয়ে ওঠেন অ্যাম্বুলেন্স চালকরা। ব্যাপারটা কোথায় ঘটেছে সেই বিষয়ে বলি, হাসপাতালের ব্লাড ব্যাংকে মজুদ ছিল না সেভাবে রক্ত, মাত্র তিন বোতল রক্ত ছিল, তিন ইউনিট রক্ত ছিল বলা ভালো। হন্যে হয়ে ঘুরেও কিন্তু রক্তের ব্যবস্থা করতে না পারার কারণে কালনা মহকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্স স্ট্যান্ডের কাছে কান্নাকাটি করছিলেন থ্যালাসেমিয়া আক্রান্ত দুই কিশোরের পরিবারের লোকজন। তাদের কাছ থেকে সমস্যার কথা শুনে

এগিয়ে আসেন অ্যাম্বুলেন্স চালকরা। পরিচিত দুই যুবককে অনুরোধ করে রক্ত দেওয়ার ব্যবস্থা করেন তারা। এভাবে কিন্তু আমাদের এগিয়ে আসা, কাছে থাকা, পাশে থাকা আর আর মানবিকতা দেখানো, হ্যাঁ সেই কাজটাই যাতে আমরা করি। আমাদের এই জায়গাটা, আমাদের এই রাজ্যটা, আমাদের দেশটাকে যাতে আরও অনেকটা অনেকটা পথ আমরা এগিয়ে দিতে পারি, এমনটা বলতে বলতে লেলে বাবু ছোয়ানা ওপেন টু বায়োস্কোপ, সেই মুভির গান এ মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু গান মিলন্তি, হ্যাঁ গান মিলন্তি রিকোয়েস্ট কে পাঠিয়েছেন, সোনু না, সোনু সুদ নয়, সোনু নিগমও নয়, বরং সোনু আর আচ্ছা ব্যাপারটা কি মানে ওরা টুইন বেবি, ওকে সোনু অ্যান্ড মনু আজ নতুন নতুন নাম পাচ্ছে আর ভি, ওকে থ্যাংক ইউ, টুম্পা ঝুম্পা ছিল, এদিকে আবার সোনু অ্যান্ড মনু, ওকে তনু মনু আমরা জানি, অ্যান্ড ওয়েডিংস সেটাও জানি, কিন্তু সোনু মনু তাদের গানের রিকোয়েস্ট ডেফিনেটলি রাখতেই হবে।
1: গান মিলান্তি, গান মিলান্তি,
3: চাক দি ইন্ডিয়া মুভি থেকে এই গান শুনতে চেয়েছে সোনু অ্যান্ড মনু।

এই গানটা রিয়েলি রিয়েলি কিন্তু সায়নের জন্য। কোন সায়নের কথা বলছে আরপি? সাত সমুদ্র পার করে বিদেশের মাটিতে জাতীয় পতাকা ওড়ানটাই চ্যালেঞ্জ ছিল যার কাছে, সেই সায়নীর। জেলা শাসকের অনুরোধে সায়নীর হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দিয়েছে বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশন। কি করেছে এই মেয়ে, কি করেনি বরং বলা ভালো। ইতিমধ্যেই কিন্তু জয় করে ফেলেছে 6টি সমুদ্র। এবার পূর্ব বর্ধমান জেলার কালনার সায়নী দাসের লক্ষ্য 7ম সমুদ্র সাঁতরে পার হওয়া। আগামী মাসে কিন্তু জাপানের সুগারু চ্যানেল জয়ের জন্য রওনা দেবে এই মেয়ে। তার 7 সমুদ্র জয় করার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল অর্থ, সেই বাধা কেটে গিয়েছে। এখন সায়নের লক্ষ্য ওই সমুদ্র জয়ের পরে বিদেশের মাটিতে জাতীয় পতাকা ওড়ানো। আর এখন সে করেই চলেছে জবরদস্তভাবে করেই চলেছে কিন্তু তার প্রস্তুতি। সায়নী একেবারে তুমি তোমার ট্যালেন্টকে দেখাও, তোমাদের পাশে থাকার যে গর্ব পেয়েছেন এই রাইস মিল অ্যাসোসিয়েশন, তাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর মন জানে তুমি পারবে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আরো একবার মনে করে দেওয়া, আজ বিশ্ব ফুটবল দিবস, আর সেই ফুটবল নিয়ে নানা কথা হয়েছে আজ ভোরাই জুড়ে। সেই ভোরাইতে যখন কথাবার্তা হচ্ছিল, ঠিক সেই সময় নানা রকম ইনফরমেশনগুলো আমরা শেয়ার করেছি, আর সেই সূত্র ধরেই আজ আপনার কাছে জিজ্ঞাসা। ছোটোবেলায়, পুঁচকে বেলায় যখন আপনি ফুটবল খেলতেন, কিংবা বড়োবেলাতেও খেলেছেন, কোন ডিভিশনে খেলেছেন, কোন ক্লাবের হয়ে খেলেছেন, কিংবা ক্লাবে আপনার তো একটা মান মর্যাদা ছিল, ও ফাটাফাটি, আমি যখন খেলতাম না তখন পুরো মিলখা সিংয়ের মতো পুরো দৌড় দিতাম, সত্যি কি তেমনটা? তাহলে শেয়ার করুন আজ 9903653992 আর এই মুহূর্তে ভাগ মিলখা ভাগ, সেই মুভির গান আপনার কানে শুধুমাত্র 107 এ। আর এই গান শুধু শুধু আমরা চলে যাবো নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। দেশে তেলের দাম গত দু সপ্তাহে চতুর্থবারের মতন বৃদ্ধি করা হল। পেট্রোলের দাম লিটার প্রতি 2.61 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2.71 টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়াবে লিটার প্রতি 102.12 টাকা এবং ডিজেলের দাম হবে প্রতি লিটারে 95.20 টাকা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে ডক্টর জয়শঙ্কর আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026-এর পদ্ম পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেবেন। সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা ইত্যাদি ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এরাজ্যের 11 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বর্তমানে চলতে থাকা আলোচনায় 60 দিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝেই আজ শুরু হচ্ছে 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবু শহর মিনায় সমবেত হচ্ছেন। তারা সেখানে আজ রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারে হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্ত, পরে খবর সকাল 10টায়।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার এবং নমস্কার, আরো নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় রয়েছে। আর ফিরে এই মুহূর্তে কিন্তু 3-1-3 গানের হ্যাট্রিক
1: FM রেইনবোতে। 3-1-3 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক,
2: গানে গানে 107 এই মুহূর্তে, গানে গানে

0: FM Rainbow Tee, Tine ke Tin, Tine ke Tin, Ganer Hat Trick, Ganer Hat Trick.
1: গানের আজকে সেকেন্ড সং রয়েছে বড়া টু এই মুভির সেই ফাড়াফাড়ি গানটা।

0: FM Rainbow তে 3 কে 3 3 কে 3 গানের হ্যাটট্রিক গানের হ্যাটট্রিক
1: মেঘলা দাশগুপ্ত এই মুহূর্তে আপনার কানে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। 9:24 হয়ে 30 সেকেন্ডস, আর এই মুহূর্তে কার মেসেজ 9903653992 যে মেসেজ এসছে, যে মেসেজ পাঠিয়েছে আমাদের বন্ধু কৃষ্ণেন্দু পায়রা ডাঙ্গা রানাঘাট থেকে, কি লিখেছে, নমস্কার দাদা, সুপ্রভাত। বিশ্ব ফুটবল দিবসে ভোরাইতে অনেক তথ্য পেলাম, তাই আপনাকেও ধন্যবাদ। বিষয়ের কথায় বলেছে, শৈশবের সেই খেলার মাঠ আজও রয়েছে, স্কুলের বন্ধুরা রয়েছে, শুধু খেলাটা আর হয় না। শৈশবে বৃষ্টির দিনে কাদামাখা গায়ে ফুটবল খেলার আনন্দ যেন সাত রাজার ধন, আর আমরা ছোটবেলায় বাতাবি লেবু দিয়েও ফুটবল খেলতাম, যা আজ মনে পড়ে গেল। ওয়াও, রাইট, আরপিও কিন্তু খেলতো। তবে বর্তমানে ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য খেলা নিয়ে মাতামাতি থাকলেও গ্রাম বাংলার শৈশবের নানান খেলাধুলো হারিয়ে যাচ্ছে বর্তমান শিশুদের শৈশব থেকে। আমরা খেলছি, কে বলছি হারিয়ে যাচ্ছে খেলা, না না না, হারিয়ে যাচ্ছে না। আসলে আমরা মাঠে না গিয়ে ঘরের মধ্যেই চৌকো ওই খুব চিবক্সে কিন্তু খেলছি, কত কিছু খেলছি, তাই না কৃষ্ণেন্দু? ওকে, সেটাই আমরা খেয়াল করি না, খেয়াল করতে চাই না, খেয়াল করা যাবে। এই মুহূর্তে রজতের মেসেজ বানপুর নদিয়া থেকে পাঠিয়েছে, গুড মর্নিং দাদা, আমার কাছে ক্রিকেটটাই কিন্তু সবচেয়ে প্রথম পছন্দের, কিন্তু ফুটবল নিয়ে কিছু স্মৃতি আছে। ছোটবেলায় স্কুল থেকে এসেই ব্যাগ ফেলে কিন্তু চলে যেতাম মাঠে, আবার বৃষ্টি হলেই দুপুরে চলে যেতাম। ওয়াও, থ্যাংক ইউ রজত সেই কথাগুলো মনে করার জন্য। গুড মর্নিং আরপি, এমনটাই শুরু করেছে আমাদের বন্ধু দীপক কুমার তুঙ্গ থেকে পাঠিয়েছে, বেলপকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে, কি লিখেছে, আমাদের ক্লাস লিগ গিয়ে ফুটবল প্রতিযোগিতার সময় আমি বল মেরে গোল করার জন্য পজিশন করে দিয়েছিলাম, কিন্তু আমার যে বন্ধু গোলকিপারের কাছে ছিল সে অন্য মনস্ক ছিল, তাই তার মাথায় বলটা লাগলি সে উল্টে পড়ে যায়। ওয়াও ওয়াও ওয়াও, উল্টে পড়ে গেছে, ভাবো একবার। আমার খুব ভয় লেগে গিয়েছিল যদি কিছু হয়ে যায়, তারপর দেখলাম সেরকম কিছু হয়নি। সঙ্গে সঙ্গে ডাক্তার স্যারেরা দৌড়ে আসেন এবং তারপর প্রাথমিক চিকিৎসার পর সে স্বাভাবিক হয়ে যায়। তারপর থেকে আমি অবশ্য আর ফুটবল খেলিনি, এখন মোবাইলে লুডো খেলি বাড়িতে বসে বসে, প্রতিনিয়ত ট্রেনে যেতে যেতে বন্ধুদের সঙ্গে সুস্থ মস্তিষ্কের খেলা খেলতেই থাকি। নো চাপ, অনলি চিকেন চাপ, মাটির চাপ, এইসব খায় হয়তো দীপক। ওকে, থ্যাংক ইউ। এই মুহূর্তে আবারও কিন্তু মেসেজ, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল আর পি দাদা ভাই, আমি তোমাদের মিতালি, আর আমাদের এখানে প্রত্যেক বছর একটি নকআউট মিনিট ফুটবল টুর্নামেন্ট হতো, প্রত্যেক বছর দেখতাম, দুটো ক্লাব ফাইনালে পৌঁছতো, এক ছিল তালতলা শক্তি মন্দির, আর একটা ছিল নির্ভীক সংঘ। আমি কিন্তু তালতলা শক্তি মন্দিরের সাপোর্টে ছিলাম, আর ম্যাক্সিমাম টাইম ওরাই জিতে ট্রফি নিত, উইনার ট্রফি। আমরা কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলের থেকে এই দুটো ক্লাবকেই খুব বেশি ভালোবাসতাম। আর ছেলেবেলাতে জানো, বৃষ্টির দিনে ছেলেদের সঙ্গে আমিও কাদা জলের মধ্যে ফুট টেনিস খেলেছি। মিতালি আমাকে লিখে পাঠিয়েছে কোথেকে, হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউটা বলতে বলতে এই মুহূর্তে কোন গান, আমাদের সূর্য মেরুন 11 সেই মুভির গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আজ ওয়ার্ল্ড ফুটবল ডে। ফুটবল শুধু খেলা নয়, বাঙালির ইমোশন, আমাদের কাছে জাস্ট ইমোশন। ছোট্টবেলায় গোল পোস্ট না থাকলে আমরা কি করতাম, ওই ইট সাজিয়ে কিন্তু ম্যানেজ করতাম। হ্যাঁ, ইট সাজিয়ে ম্যাচ হতো, আর বল যদি নর্দমায় পড়তো না তাহলেই কিন্তু ওই ওটা কে তুলবে, দাও আমি ফেলিনি, ও ফেলেছে, ওই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এত কিছু হতো। তারপর সেটা পরিষ্কার করার ঝামেলা সেটা ক্রিকেটের ক্ষেত্রে আরও বেশি করে হয়। ফুটবলে এত বড় একটা বল, সেটা ড্রেনে পড়লে তবু একটু ধোয়াটোয়া যায়, এদিক ওদিক ম্যানেজ করে যায়, কিন্তু ক্রিকেটের বল যদি ওই পুঁচকে কোথায় যে ঢুকে যায় নর্দমার মধ্যে, তারপর ওইরকম একটা ডান্ডা নিয়ে ট্যাং ট্যাং ট্যাং ট্যাং করে এদিক থেকে ওদিক, আর সেখান থেকে পোকারা আমাদের বলে এই গুড আফটারনুন। সত্যি কি আপনাকে বলতো, আর পি কি তো বলতো, সেই পোকা এবং মাকড় এবং তার সঙ্গে কি সুগন্ধ, ওহো নাকটা পুরো বন্ধ না করতে পারলে না অন্নপ্রাশনের ভাত মুখ দিয়ে বেরিয়ে আসার উপক্রম হতো। রাইট, শুনতে মজা, শুনতে মজা। জানেন কি, জাপানের স্লিপ টুর্নামেন্ট হয়েছে। হ্যাঁ, জাপানে স্লিপ টুর্নামেন্ট হয়েছে। জাপানে সম্প্রতি স্লিপ টুর্নামেন্ট বা ঘুম প্রতিযোগিতা নিয়ে কিন্তু নতুন করে চর্চা শুরু হয়েছে। বিভিন্ন সংস্থা এবং ইউনিভার্সিটি মিলে এমন আয়োজন করেছে, সেখানে অংশগ্রহণকারীদের স্লিপ কোয়ালিটি এবং রিল্যাক্সেশন, একই সঙ্গে স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস, এই ব্যাপারটা কিন্তু এই ব্যাপারটা মূল্যায়ন করা হবে। প্রতিযোগিতায় কেউ দ্রুত ঘুমিয়ে পড়ছে কিনা, কিংবা কতক্ষণ গভীর ঘুমে থাকছে, এমনকি ঘুমের সময় হার্ট রেট কতটা কি থাকছে, সেটাও কিন্তু নজরদারি করা হচ্ছে। এই ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানুষকে পর্যাপ্ত ঘুমের গুরুত্ব বোঝানো, কারণ জাপানে অতিরিক্ত কাজের চাপ এবং কম ঘুমের কারণে একটা বড় সামাজিক সমস্যা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভালো ঘুম স্মৃতিশক্তি, মনোযোগ এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি। কি আপনি মানেন তো, তাই বলে এমনটা করবেন না, দিনে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টাই না বেশি ঘুমোতে বলেছে আর পি, গবেষণা তেমনই করে। কুম্ভকর্ণ, ও কুম্ভদা, তাকে তুমি হারিয়ে মানিয়ে দিচ্ছ রীতিমতো করে, না না না এমন কথায় হার মানবেন না, মন খারাপ করবেন না, বরং মন খারাপ যাদের তাদের জন্য স্পেশালি এই গান গাইছে সোনু এবং কে অন্তরা মিত্র।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: মাটির ভাঁড় বা মটকাতে ঠান্ডা কফি পরিবেশন করার এই স্টাইল বিশেষ করে ইনস্টাগ্রাম এবং ফুড ব্লগগুলোতে মারাত্মক ধরনের পপুলার হয়ে উঠেছে, রাইট? ঠান্ডা কফির সঙ্গে মটকার একটা আর দি একটা ফ্লেভার মিশে আলাদা টেস্ট তৈরি করছে। অনেক ক্যাফে এবং রান্নার দোকানে কিন্তু এরকম চকোলেট, আইসক্রিম, ড্রাই ফ্রুটস দিয়ে স্পেশাল মটকা কোল্ড কফি বানাচ্ছে। কি ট্রাই করবেন নাকি? বিশ্বজ্ঞদের মতে এই ট্রেন্ড শুধু কিন্তু টেস্ট নয়, বরং নস্টালজিয়া আর দেশি প্রেজেন্টেশনের কারণে কিন্তু পপুলার হচ্ছে। তাহলে কোলহার ও মটকা কালচারে নতুনভাবে ফিরে আসছে ক্যাফে কালচার। শুধুমাত্র চা নয়, আপনি কফি খান, ঠান্ডা কফি এবং মটকাতে দিয়ে তাহলে নতুন একটা ট্রেন্ড আপনি তৈরি করতে পারবেন। আর সেই নতুন ট্রেন্ড তৈরি করতে করতে ওদিকে ইডিয়ট বান্না, এটাও কিন্তু না নতুন ট্রেন্ড নয়, পুরনো ট্রেন্ড।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গুড মর্নিং আরপি, অ্যানিমেল মুভি থেকে জামাল কদু এই গাটা শুনতে চাইছি। দামদম ক্যান্টনমেন্ট থেকে রিকোয়েস্ট করেছে আমাদের বন্ধু সোমনাথ, কিন্তু সেই সঙ্গে কি লিখেছে, ভেরি ভেরি ভেরি গুড মর্নিং, ভেরি নাইস টপিক। আমি কিন্তু ছোটোবেলা থেকে ফুটবল খেলতে ভীষণ ভীষণ লাইক করি, আর আমি মোহন বাগানের সাপোর্টার। আর যারা যারা রাত্রে আমার পাশে ঘুমোয়, তাদেরকে
4: কি করি,
3: তাদেরকে ঘুমের করে কিক মেরে কিক মেরে কুপুকাত করে। সোমনাথ এমনটাই কিন্তু লিখে পারে, আরে ভাই আমি মায়ের কাছে শুতাম, মা ও তো তাই বলতো, আর কি মারধর করতো রাত্রিবেলা, এই সরে যা, আরে বদমায়েশ কোথাকার, অসভ্য কোথাকার, সারাদিন খালি ফুটবল খেলবে, হ্যান করবে ত্যান করবে। তারপর মাকে যা সহ্য করতে হতো না, তবুও মাকে যখন জড়ি ধরে আদর করে তখন মা আবার শুতে দিত তার কাছে, কি আর করে যাবে। আর এইসব অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আজকে চাইছিলাম আপনাদের কাছ থেকে। প্রিয় আরপিদা, সুপ্রভাত। ফুটবল মানে কিন্তু বাঙালির আবেগ। আমরা মোহন বাগানের সমর্থক, যদি সম্ভব হয়। আহা, মান্নাদের কণ্ঠে খেলা, ফুটবল খেলা শুনিয়ে দিয়েছে আরপি। হ্যাঁ, এই গান শুনিয়ে দিয়েছে আরপি একেবারে ভোরাইতে, কিন্তু কে লিখে পাঠিয়েছে, ওকে রিঙ্কু ঈশানী সাপুই, কোথেকে, বাউরিয়া থেকে লিখে পাড়িছে। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিঙ্কু, থ্যাংক ইউ ঈশানী, বাউরিয়া থেকে তোমাদের মেসেজ পেলাম, পড়লাম। আরও কিন্তু মেসেজ পাওয়ার জন্য এক্সপেক্ট করলাম, রাইট? এই মুহূর্তে কার মেসেজ, সোমেন যাদবপুর থেকে পাঠিয়েছে। আর সোমেন অনেকদিন বাদে মেসেজ পাঠাচ্ছ ভাই, ওকে। গুড মর্নিং আরপি দাদা ভাই, বিশ্ব ফুটবল দিবসে সকল ফুটবল প্রেমী মানুষকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ছোটবেলায় প্রচুর ফুটবল টুর্নামেন্ট খেলেছি, আমাদের পাড়ায় আন্ডার হাইট মানে 4'10" টুর্নামেন্ট হতো। সেই টুর্নামেন্টে আমরা 4-2 বিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। বড় হয়েও ফুটবল খেলেছি, কোনো কোনো টুর্নামেন্ট হেরে গেছি, আবার চ্যাম্পিয়নও হয়েছে। আজ সেই সব সোনালি মুহূর্তের কথা মনে পড়ে গেল, আর আমি এবং আমার পরিবারের সকলেই কিন্তু ইস্ট বেঙ্গল সাপোর্টার। এখনও সময় পেলে মাঠে চলে যাই। আজ দাদা দীর্ঘ 22 প্রতীক্ষার পর আমরা ইন্ডিয়াতে চ্যাম্পিয়ন মানে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, ভারতের কথা দাদা ভাই। আরে ভাই, 22, ওকে ওকে, ইশ বিশ, একেবারে 22, ওকে। শেষমেশ তো হয়েছে, সবুরে মিয়াও বলেছে। এবারে কার মেসেজ, মাধের মেসেজ বহরু ঘোষপাড়া থেকে। শুভ সকাল, ছোটবেলায় তখন 6 পড়ি, সেই সময় স্কুলে ফুটবল খেলার রেওয়াজ ছিল, আমি আমার ক্লাস

এর হয়ে গোলকিপার খেলতাম, কারণ স্যারেরা মজা করে বলতেন ও খুব মোটা, ওকে গোলে দাঁড় করিয়ে দিলে বল গোলে ঢুকতে পারবে না। সেই সময় ভালোই গোলকিপিং করতাম। আমার ক্লাবের হয়ে ফুটবল নয় ক্যাম্বিস বল খেলতাম, তখন ক্যাম্বিস বল পা দিয়ে খেলা হতো, আর খেলতে গিয়ে অন্য প্লেয়ারের সঙ্গে সংঘর্ষে পায়ের দুটো আঙুল উল্টে গিয়েছিল, এতটাই গন্ডগোল। সেই থেকে ক্যাম্বিস বল খেলা ছেড়ে দিয়েছিলাম। মাধাই কিন্তু তার সেই এক্সপিরিয়েন্স শেয়ার করেছে আমাদের সঙ্গে, থ্যাংক ইউ মাধাই, থ্যাংক ইউ। এই মুহূর্তে শঙ্করের মেসেজ, ছোটোবেলায় অনেক মাঠ ছিল, সেখানে খেলতাম ফুটবল, নেই যে সেসব মাঠ, এখন ইট কাঠের জঙ্গল। বর্ষাকালের কাদা মাঠে বন্ধু বান্ধব জুটিয়ে ছেলেবেলায় ফুটবলটা খেলেছি আমরা চুটিয়ে, ক্লাব ঘরে ম্যাচ খেলেছি, আচ্ছা ক্লাব গড়ে ম্যাচ খেলেছি, আছে বেশ মনে, তবে কিন্তু হয়নি খেলা কোনো ডিভিশনে। ছোটবেলার স্মৃতিটুকু, এই বয়সে সম্বল, সব খেলার সেরা বাঙালির তুমি প্রিয় ফুটবল, জ্যৈষ্ঠের উষ্ণতা জানিয়ে। ওকে ওকে ওকে, সে আমার জ্যৈষ্ঠের উষ্ণতা এবং সেই সঙ্গে শীতলতার শুভেচ্ছা জানিয়েছে আমাদের বন্ধু শঙ্কর, শঙ্কর দেবাদিদেব মহাদেবের শঙ্কর। আর এই মুহূর্তে সালাম ইন্ডিয়া, ম্যারিকম, হ্যাঁ ম্যারিকম এবভির গান আপনার কানে শুধুমাত্র 107 এ।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 9903652992 যাই হোক, কি লিখেছে কাই, কি লিখেছে আমাদের বন্ধু অ্যান্ডি, নাইস প্রেজেন্টেশন আরতি, ওকে না আরতি না ভাই, আরপি, ওকে। আজ যে টপিক বলছো না, ফুটবল কিন্তু না, ফুটবল কিন্তু খেলতাম না কোনোদিন, কিন্তু কাবাডি খেলতাম। ওয়াও, কাবাডি কাবাডি কাবাডি কাবাডি কাবাডি কাবাডি কাবাডি কাবাডি, আরে আরপিও খেলতো। আরপি এমন কোনো খেলা নেই যেটা খেলেনি, শুধুমাত্র এই আগডুম বাগডুম খেলা ছাড়া। গাড়ি খেলতাম, লুডো খেলতাম, ডাঙ্গুলি খেলতাম, কত কিছু খেলা, খেলার কি শেষ ছিল নাকি। মার্বেল খেলা সেও খেলেছি, এমনকি সেফটি পিনের ওই যে থোকা বানিয়ে জমজম করে যেটা কাছে পড়বে, মানে একটা টার্গেট থাকতো, সেই টার্গেটের কাছে পড়লে কিন্তু অন্যের সেফটি পিনের সেই যে গোছা সেটা আর বের হয়ে যেত, কিংবা আমারটা ওর হয়ে যেত, সেগুলো আমরা খেলেছি। আর স্কুলে কতবার যে স্যার বলছে হ্যাঁ সব দিয়ে দিবি, সব দিয়ে দিবি, সব পকেটে ভরে নিয়ে চলে গেছে বাড়িতে। তারপর জিজ্ঞেস করতো, স্যার আপনার তো একটা মেয়ে আর একটা বউ, অত সেফটি পিন কী জন্য লাগে, স্যার এত সেফটি পিন কী জন্য নিয়ে যান। তখন উনি বলতেন, মশারিতে ফুটো আছে না, মশারির ফুটোগুলো বন্ধ করতে হয়, ওই সেফটি পিনগুলো তোদের খুব কাজে লাগে, ভাবুন একবার কী আর করে যাবে। তো এরকম করে গচ্ছা দিতাম আমরা। যাই হোক, আমাদের বন্ধু অ্যান্টি কী লিখেছে, কিন্তু কাবাডি খেলতাম ছোট্টবেলায়, আমরা বন্ধুরা মিলে গ্রুপ বানিয়ে আমরা খেলতাম, আর কি বলবো আর কি বলবো, সাবধানে বাড়ি ফিরো, ও মা গো, এটাও বলেছে সেই সঙ্গে, কিন্তু সেই সঙ্গে কার মেসেজ, গুড মর্নিং আরপি আরপি আরপি, ঝমঝম রেমঝেম বৃষ্টির জলে ভিজতে ভিজতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে পেল্লাই আনন্দ পেয়েছে। সুভাষ সেটাই রিকল করেছে, উত্তরবাল থেকে মেসেজ পাঠিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আ হা, অ্যাকচুয়ালি লিখেছে, আমি অসাধারণ গল্প বলছো তো আজকে,
1: এই গল্প না জীবনে সত্যি কথা, সেগুলো গল্প বলে মনে করলে কেন তুমি,
0: কি আর করা যাবে। এই মুহূর্তে কার মেসেজ, শ্যাম সুন্দরের মেসেজ, কি লিখেছে, শুভ সকাল, ছোটবেলা স্কুল থেকে আসলে পরে বাড়িতে বসে পড়তাম, খাতা খুলে অঙ্ক করতাম, তাতে বাবা বলতেন রেগে কি একই রে খোকা, শরীর ঘোরা দরকার আছে, জানিস না তুই বোকা, গালে মেরে দুটি চোর, মাঠে নেবার তারা, এত বড় বল দেখে চোখ যে ছানা বড়া। বেশ কিছুদিন খেলার পর পা গেল ভেঙে, হাসপাতালে নিয়ে গেলেন বাবা আমার সঙ্গে, আদর করে মা বললেন খেলতে হবে না সোনা, ঘরে বেশি অঙ্ক করো, শেখো ষোলো আনা, ফুটবল খেলার হলো না, এখন শুধু দেখি, আফসোস করে কি লাভ, আনন্দেই মন ডাকে। শ্যাম সুন্দর আজ দারুণ দারুণ লিখেছেন, কিন্তু ওয়াও থ্যাংক ইউ। এবারে গোপাল সিনহা একেবারে শেষ বেলায় বসুনগর মধ্যমগ্রাম থেকে, আজকের টপিকে বলি, ছোটবেলা থেকে ফুটবল খেলতে ভালোবাসি আর ফুটবলের প্রতি টান আজও অটুট আছে এবং থাকবে। বিকেলে স্কুল থেকে এলে কিন্তু খেলার মাঠ আমাকে হাত ছানি দিয়ে রাখতো, ফুটবল টুর্নামেন্ট খেলে জিতে কাপও পেয়েছি, আমি মোহনবাগানের সমর্থক, আমরা মোহনবাগান ইস্টবেঙ্গল একইভাবে কিন্তু দুই দলে ভাগ করে নিয়ে মাঠে ফুটবল খেলতাম, আর দারুণ মজা হতো। মোহনবাগান ইস্টবেঙ্গল আর চিংড়ি ইলিশ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এই নিয়ে বিতর্ক থামার নয়, এটাও কিন্তু বেশ দারুণ ব্যাপার। আর আরপি যেতে যেতে, নমস্কার করে যেতে যেতে কোন গান, যুদ্ধং দেহি গোলন্দাজ নামে সেই স্পোর্টস মুভিটা বেরিয়েছিল, সেই মুভির গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 এ। আর যেতে যেতে আরপি বলছে, জয় গুরু, এনজয় গুরু, আগামী শুক্রবার আবারও কথা, ভোরাইতে নমস্কার কলকাতায়।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপামে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করেন। তিনি বলেন, দুদেশের সম্পর্ক এর আগে কখনো এত ঘনিষ্ঠ ছিল না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপামে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল অবস্থানেরই প্রতিফলন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশে গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকি। দেশে তেলের দাম গত দু সপ্তাহে চতুর্থবারের মতন বৃদ্ধি হল। পেট্রোলের দাম লিটার প্রতি 2.61 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2.71 টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়াচ্ছে লিটার প্রতি 102.12 টাকা, ডিজেলের দাম হবে লিটার প্রতি 95.20 টাকা। তুরস্কের একটি আদালত সেদেশের প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টির সিএইচপির নেতা আজগুর ওজেলকে পদচ্যুত করায় তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশ সিএইচপির একটি অস্থায়ী ব্যারিকেড ভেঙে দিয়ে প্রবেশ করলে তুমুল সংঘর্ষ শুরু হয়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরের খবর বেলা 11টায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে দেশে পেট্রোল ও ডিজেলের দাম ফের বাড়িয়েছে তেল সংস্থাগুলি। কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু 2.87 টাকা বেড়ে হয়েছে 113.51 টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার পিছু 2.80 টাকা বেড়ে হয়েছে 99.82 টাকা। নতুন দিল্লিতে আগামীকাল চার দেশীয় জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এই মেগা বৈঠকে অংশ নিতে ভারতে আসছেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোমিশিৎসু মোতেগি এবং আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও। ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সব দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলি পর্যালোচনা করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বৈঠকে বসবেন। সবকটি দপ্তরের সচিব ও প্রজেক্ট ডিরেক্টরকে নিয়ে নবান্ন সভাঘরে এই বৈঠক হবার কথা। দক্ষিণ চব্বিশ পরগনার

0: 2022 সালের একটি খুনের মামলায় প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা আব্দুর রহিম মোল্লা ওরফে রহিম মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি বলে জানা গেছে। আজ তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। তোলাবাজির অভিযোগে ধৃত কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লের 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গতকাল তাকে আলিপুর আদালতে তোলা হয়। সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রে স্ক্যান করা ফটোকপি পাওয়ার শেষ তারিখ আজ পর্যন্ত বাড়িয়েছে। সিবিএসই জানিয়েছে শিক্ষার্থীদের আবেদন জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই মিলবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ঘড়ির কাঁটা বলছে 11:03 হয়ে 40 সেকেন্ডস, আর এই সময় কিন্তু গান্দরিয়ায় ভেসে যাওয়ার সময়। এবং এই গান্দরিয়ায় ভেসে যাওয়ার সময় আমরা ভেসে যাব আমরা দুজনে, আমি মৌসুমী বন্দ্যোপাধ্যায়,
1: আর আমি আছি সোমা সরকার। আজ গান্দরিয়ায় সবার ভালো লাগা, ভালোবাসা এবং সব কিছু আনন্দ সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আমরা আছি। হ্যাঁ, তবে মাঝে মাঝে আমাদের হারিয়ে যেতে ইচ্ছা করে, কিন্তু এই হারিয়ে যাওয়া কি সবসময় আনন্দের? অনেক সময় তো এই হারিয়ে যাওয়া বেদনারও হয়, তাই না? শব্দটা ছোট, কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে কত শত গল্প, কত না বলা অনুভূতি। কখনো হারিয়ে যায় মানুষ, কখনো সম্পর্ক, কখনো ভিড়ের শহরে নিজের মানুষটাকেই খুঁজে পাওয়া যায় না। এমনই অনেক গল্প নিয়ে আজকের গান্দরিয়া। সঙ্গে থাকবেন কিন্তু আপনারা।

0: ধরো তুমি কোথাও গেছো এবং হঠাৎ দেখছো যে একজন অত্যন্ত বয়স্ক মানুষ, তিনি বুঝতেই পারছো যে পথ হারিয়ে ফেলেছেন বা কাউকে চিনতে পারছেন না, এমন একটা পরিস্থিতি, তখন আমাদের নিজেদের খুব অসহায় লাগে না? সেই মানুষটাকে হয়তো জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কোথায় যাবেন, কোথা থেকে এসেছেন, আপনি আপনার বাড়ির লোক সম্পর্কে কিছু বলুন, তো তিনি কিছুই বলতে পারছেন না, হারিয়ে ফেলেছেন তার স্মৃতিও। কি অসহায় লাগবে না তখন?
1: অবশ্যই। এবং এই যে হারিয়ে যাওয়া, ইনি স্মৃতি হারিয়ে ফেলেছেন, তিনি বলতে পারছেন না, পাওয়ার সম্ভাবনাটা খুবই কম এক্ষেত্রে যদি বলতে না পারেন। আর যদি ধরো তুমি রাস্তা হারিয়ে ফেলেছো কিন্তু তুমি তোমার বাড়ির রাস্তা জানো, বাড়ির ফোন নাম্বার জানো, তখন কিন্তু দেরি হলেও ফিরে পাওয়া যায়। এই যে তুমি বয়স্ক ভদ্রলোকের কথা বললে, এই প্রসঙ্গে মনে পড়ে গেল, দক্ষিণ কলকাতারই একজন মানুষ, সে ভদ্রলোকের মানে সত্যি ঘটনা বলছি, দোকান আছে। এবার তিনি গেছেন ছেলের কাছে আসামে, তিনিও গেছেন তার স্ত্রীও গেছেন ছেলের কাছে। তো সেখানে যেমন হয় না, ধরো তুমি এক মাস রয়েছো, এবার তোমার রাস্তাঘাট একটু চেনা পরিচিত মনে হবে দুদিন তিন দিন চার দিন যাবার পর, এরকমই প্রায় দশ বারো দিন কেটে যাবার পর বলেন আমি আজকে একটু একাই বাজারটা ঘুরে আসি, ভালো লেগেছে সেই জায়গা রাস্তাঘাট। তো তিনি বেরোলেন কিন্তু বেরিয়ে তিনি ফিরলেন না। একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, চার দিন যায়, এক মাস দু মাস, তারা সেখানকার টিভিতে রেডিওতে খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন এবং সেটা কেটে গেছে নয় নয় করে আজ প্রায় দশ বছর। সেই মানুষটির খোঁজ কিন্তু আজও পাওয়া যায়নি। তার স্ত্রী ফিরে এসেছেন ছেলের ওখান থেকে, মাঝে মধ্যে যান, গিয়ে ওখানকার লোকাল থানায় খবরাখবর নেন। তো তারা দশ বছর প্রায়, হয়তো আর এক দু মাস বাকি, সেখানে তারা তো আশা ছেড়েই দিয়েছেন এক বছরের পর, সেই মানুষটাকে কিন্তু আর খুঁজে পাওয়া গেল না। মানে তিনি যে চলে যাচ্ছেন ইচ্ছাকৃত ভুলে যাওয়া মানুষ তা কিন্তু নয়, তার কিন্তু স্মৃতিশক্তি ঠিক ছিল, অথচ তিনি হারিয়ে গেলেন মানুষের জীবন থেকে।
0: আসলে কেউ কেউ চায় এমন কোনো পরিস্থিতি হয়তো আসে যখন মনে হয় যে এই সংসারে আমার প্রয়োজন ফুরিয়েছে, হয়তো আমি না থাক

0: থাকলেও হয়। তাই কেউ যদি নিজে ইচ্ছা করে নিজেকে হারিয়ে ফেলে বা অন্যের কাছ থেকে লুকিয়ে রাখে, তখন তাকে কি খুঁজে পাওয়া যায়? না, খুঁজে পাওয়া যায় না। তবে আমার মনে হয় যে হয়তো কোনো সময়ের জন্য, কোনো বিশেষ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো আমাদের মনে হতে পারে যে এই পরিবারে আমার কোনো গুরুত্ব নেই বা এই পরিবার আমাকে চায় না। কিন্তু সত্যিই কি মানুষ মানুষকে চায় না? আমার কিন্তু কোথাও যেন মনে হয় যে না, সেটা হয়তো ক্ষণিকের বিভ্রম, হয়তো আমাদের তাৎক্ষণিক কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এটা মনে হচ্ছে।
1: না, তা কিন্তু নয় যে মানুষ আমাকে চায় না। এই প্রসঙ্গে দু লাইনের একটা, চার লাইনের একটা কবিতা দেখো। পেয়ে গেলে অবহেলা বাড়ে, আর না পেলে অভিযোগ। মানুষ ভালোবাসতে জানে ঠিকই, শুধু আগলে রাখতে জানে না। না হারালে প্রিয় মানুষ তার মর্ম কখনো বোঝেও না।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা পরপর দুখানা গান শুনলাম শুভঙ্কর ভাস্করের কণ্ঠে এবং তারপরে প্রিয় বিশ্বাসের কণ্ঠে। আমরা রয়েছি আজকে সোমা আর মৌসুমি, না আমরা হারিয়ে যাইনি, আমরা হারিয়ে যাব অবশ্যই। কোথায় হারিয়ে যাব? আমাদের গল্পের মধ্যে হারিয়ে যাব, আমাদের সেই পথ চলার মধ্যে হারিয়ে যাব। আজ আমরা গান দরিয়াতে হারিয়ে যাব, কারণ আজকে যে হারিয়ে যাবারই এমন একটা ইচ্ছা আমাদের মধ্যে। বহু মানুষ হারিয়ে যান, বহু স্বপ্ন হারিয়ে যায়, বহু ইচ্ছা হারিয়ে যায় ধীরে ধীরে। আপনি ভেবে দেখুন না, আজকে থেকে 10 বছর আগে আপনার যে মেন্টাল স্টেট ছিল এবং সেখানে আপনি যা চাইতেন, সেই চাওয়াগুলো আজকে থেকে, সেদিন থেকে 10 বছর বাদে আজকে দাঁড়িয়ে কি সেই চাওয়াগুলো আছে এখনও, নাকি তার মধ্যে বেশ কিছু চাওয়া হারিয়ে গেছে? আপনার যা যা পছন্দ, সেই পছন্দগুলোর মধ্যে থেকে কিছু কি এখনো আছে, নাকি সেগুলো সবই হারিয়ে গিয়ে একটা নতুন পছন্দ সৃষ্টি হয়েছে? হতেই পারে, তাই না? আবার সেই সময়কার সম্পর্কগুলো ভেবে দেখুন তো। আজকে থেকে ঠিক 10 বছর আগে যাদের যাদের সঙ্গে আপনি খুব বেশি মেলামেশা করতেন, ঠিক 10 বছর বাদে এখনও কি ঠিক তাদের তাদের সঙ্গেই মেলামেশা করছেন, নাকি নতুন বন্ধু এসেছে বা নতুন কেউ কেউ কেউ এসেছে এবং পুরনো অনেকে হারিয়ে গেছে? নিশ্চয়ই পরিবর্তন হয়। প্রতিদিনের যাপনের মধ্যে দিয়ে আমরা কিছু হারাই, নতুন করে কিছু পাই।
1: পরিবর্তন তো কাম্য, সেটা জীবনে চলার ক্ষেত্রে সব ক্ষেত্রেই পরিবর্তন কাম্য। কিন্তু এই যে তুমি যেটা বললে, 10 বছর আগের সম্পর্ক, 10 বছর আগের ইচ্ছা, 10 বছর আগের স্বপ্ন হারিয়ে যায়, পরিস্থিতির চাপে পড়ে তো হারিয়ে যায়, এটা তো একটা দিক আছে। আবার কেউ কেউ হারিয়ে যেতে দেন, মানে মুখ বুঝে সহ্য করে নেন। অনেকেরই তো স্বপ্ন থাকে যে আমি বিয়ের আগেও গান শিখছি, বিয়ের পরেও গান শিখবো, মানে নিজেকে আনন্দ দেবার জন্য আমি লোকচক্ষুর আড়ালেই গানটা শিখবো, যে ফাংশনে গাইবো বা খুব নাম করবো সেটা না, নিজের ভালো লাগার জন্য। কিন্তু সেই নিজের ভালো লাগাটুকুও কিন্তু অনেকে টিকিয়ে রাখতে পারেন না। কেউ কেউ ওই যে বললাম পরিস্থিতির চাপে সেটা হারিয়ে যায়, আবার কেউ কেউ হারিয়ে যেতে দেন, আবার সেটা নিয়ে নানান সমস্যা, ঠিক আছে, অন্য একটা স্বপ্নকেই আবার নতুন করে লালন করি, দেখা যাক না সেই স্বপ্নটা বাকি জীবনে আমি ধরে রাখতে পারি কিনা।
0: আসলে কি বলতো, আমরা পরিস্থিতির দাস হয়ে যাই,
1: একদম শিকার
0: শিকার। কিন্তু অনেক ক্ষেত্রে এমন অনেক রিজু মানুষ আছেন যারা পরিস্থিতির মধ্যে থেকেও সেই তার ভাবনা, তার আদর্শ, তার চাওয়া পাওয়া বা তার যে সারাউন্ডিং, সেটাকে যতটা সম্ভব শক্ত করে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চান।
1: এবং এই যে যতটা সম্ভব তুমি বললে শক্ত করে, তার মধ্যে অনেক প্রতিকূল পরিস্থিতি আসে, সেইখানে মাথা না নুয়ে যিনি সেটা আগলে রাখতে পারেন, নিজের স্বপ্ন, নিজের ইচ্ছে, নিজের ভালো লাগা, তিনি কিন্তু এগিয়ে যেতে পারেন।
0: আর এমনই মানুষ আমাদের দরকার। আর যদি না পাই তাহলে না হয় একটু খুঁজে ফিরবো এমন মানুষকে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত

0: কত মায়া যে আমরা জড়িয়ে থাকি সে আমরা নিজেরাও জানি না। আর সেই মায়ায় জড়িয়ে রাখা সম্পর্কগুলো ধীরে ধীরে যখন হারিয়ে যায়, দূরে চলে যাই আমরা, তখন কোথাও একটা বুকের কোণে চিন্তিত করি, তাই না? আজ আমরা রয়েছি হারিয়ে যাওয়া নিয়ে, যে হারিয়ে যাওয়া শুধু দুঃখ নয়, কখনো স্মৃতি, কখনো অপেক্ষা, আবার কখনো বা নতুন করে ফিরে পাওয়ার নাম। মনে আছে মৌসুমীদি, ছোটবেলায় আমরা কত ভয় পেতাম মেলায় গিয়ে হারিয়ে যাওয়া?
1: একদম সেই প্রসঙ্গেই বলতে যাচ্ছিলাম।
0: হ্যাঁ, আর মেলায় হারিয়ে যাওয়ার তো অনেক গল্পই আছে, সাহিত্যে আছে এবং আমাদের নিজেদের জানাও আছে এরকম, না? মেলায় হারিয়ে যাওয়া, এখন তো শুধু মেলা না, এই যে ধরো আমাদের বাঙালিদের যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেখানেও তো সমস্ত জায়গায় বড় বড় পুজো অনুসন্ধান কেন্দ্র বলে লেখা থাকে না?
1: এখন দেখবে সেই অর্থে অনুসন্ধান কেন্দ্রে হয়তো অভিযোগটা কম পড়ে, এখন প্রত্যেকের হাতেই মোবাইল, তো আলটিমেটলি হারিয়ে গেলে ওই ফোনে ফোনে যোগাযোগটা হয়ে যায়।
0: কিন্তু
1: একদম,
0: কিন্তু আমার নিজেরই অভিজ্ঞতা রয়েছে এরকম, যে আমি নিজে, হ্যাঁ আমি নিজে, আমি যে অঞ্চলে থাকি সেখানে খুব বড় কালী পুজো হয়, ঠিক আছে? হ্যাঁ, খুব বড় কালী পুজো হয় এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় করেন কালী পুজোয়, বহু দূর থেকে মানুষ আসেন, যেরকম কলকাতায় দুর্গা পুজো হয় ঠিক সেই রকম। তো সেখানে একটি পুজোর প্রতিদিনের সঞ্চালনার দায়িত্ব আমার। হ্যাঁ, আমি দেখছি যে এত ভিড়, এত ভিড়, মানে অদ্ভুত লাগছে ভিড়টা দেখতে, আর আমার মনে মনে ভয় করছে যে কিছু মানুষ নিশ্চয়ই হারাবেন। প্রথম দিকে এতটা আসছিল না, তারপর দেখছি মানে কিছুক্ষণ বাদে বাদেই মানুষ আসছে এবং বলছে প্লিজ অ্যানাউন্স করে দিন আমার অমুকজন হারিয়ে গেছে। বলছি তাকে ফোন করে যোগাযোগ করে নিন। বলছে না, তার কাছে না ফোন নাম্বার নেই, তার কাছে না ফোন নেই। মানে এরকম কত মানুষের কাছে আবার ফোন নেই এবং তারা কিরকম অদ্ভুত ভাবে স্রোতের মধ্যে মানুষের সঙ্গে, মানে প্যান্ডেল দেখতে দেখতে মানে অন্যদিকে মন চলে গেছে। তার সঙ্গীকে যে শক্ত করে হাতটা ধরে রাখতে হবে সেটা খেয়াল নেই, মন অন্যদিকে, বাবা এত সুন্দর সৌধ দেখছি, এটা কি সত্যি নাকি বানানো, এই দেখতে দেখতে কোথায় যে চলে যাচ্ছে তার ঠিক ঠিকানা নেই।
1: না, তখন তার মনের মধ্যে এটা হতেই পারে, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, সেটা হতে পারে। কিন্তু ধরো ফোন সঙ্গে রয়েছে, এরকমও আছে, বলছে ফোন করছি কিন্তু তুলছে না, তুলবে কি করে, অত ভিড়ের মধ্যে আওয়াজ, চিৎকার, চেঁচামেচি শুনতেই পাচ্ছে না, এরকম তো হয়। আবার একদম ছোটবেলায়, মানে এখনো সেটা হয়তো করেন অনেকে, কারণ বাচ্চাদের একদম ছোটদের তো ওরকম মোবাইল দিয়ে রাখেন না, তার জামার পকেটে কিন্তু একটা নাম, ঠিকানা, বাড়ির লোকের ফোন নাম্বার, তখন তো এত মোবাইল ছিল না, বাড়ির লোকের ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি লেখা থাকতো। আমি একটু বড় বয়সের একজনকার কথা জানি, বড় বয়স মানে তখন তার ধরো 8-10, যথেষ্ট, এখনকার তো 10 বছর, 8-10 বছর মানে যথেষ্ট ম্যাচিওর। এবার সে বাসে উঠেছে, সে গড়িয়াহাটে যে একডালিয়া এভারগ্রিন, সেই মানে ঠাকুরটা তার প্রত্যেক বছর দেখা চাই আর কি, ছোট থেকেই তাকে বাড়ির লোক নিয়ে যায় কোলে করে। আলটিমেটলি সে জানে একডালিয়া এভারগ্রিন একটা বড় ঠাকুর, ছোট থেকে আর কিছু দেখুক না দেখুক সে যায়। তো সে একবার বলেও ফেলেছিল, আচ্ছা একডালিয়া মানে ওই যে আমরা ডালিয়া খাই, আর এগ মানে ডিম, ওই দিয়ে যে তৈরি হয়
0: ডিম দিয়ে যে ডালিয়াটা বানানো
1: হচ্ছে, ওইখানে কি এটা পাওয়া যায় বা ঠাকুর খায় ইত্যাদি ইত্যাদি। তো এবার যখন সে একটু বড় হয়েছে, আমি বলছি 10 বছর, তখন তার হাতে মোবাইল দেওয়া হয়নি। এবার সে বাসে উঠেছে, আর সে আবার যার সঙ্গে যাচ্ছে তিনি আবার খুব ভুলো মনের মানুষ। তো সে বলছে আমি ভেতরে ঢুকেছি, মানে সে যাচ্ছে তার বাবার সঙ্গেই, ভেতরে ঢুকেছি মিনিবাস, কিন্তু আমি বসতে পারছি না শান্তিতে, কেননা হয়তো বাবার সামনে জায়গা পাইনি, দাঁড়িয়ে আছে, স্টপেজ আসবে, বাবা নেমে চলে যাবে, আলটিমেটলি আমি কি জানলা দিয়ে ঝাঁপ মারবো? আমি তার ফলে জায়গা পেলে অন্য লোককে বসতে দিচ্ছি, আর আমি উঁকি মেরে মেরে দেখছি যে বাবা নেমে গেল।

0: বাবার নেমে গেল কিনা, তাকে বাড়ির লোক দিয়ে দিয়েছে একটা চিরকুটে, বাবার ফোন নাম্বার, বাড়ির ফোন নাম্বার ইত্যাদি। যদি যদি এরকম হয়, কোনো কারণে হাত ছেড়ে যায় বা যাই হোক, পুলিশ কাকুরা ওখানে তখন থাকবেন, তাদের গিয়ে ওইটা দিয়ে বলবে অ্যানাউন্স করুন বা বাড়িতে ফোন করুন বা বাবাকে যাকে হোক, বেশ তিন চারটে নাম্বার দিয়ে দেওয়া। সে তো অস্থিরতায় যাবে, এইবার নেবে, সে দেখছে বাবা তাকে বলেছে নেবে এসো স্টপেজে, কিন্তু প্রচণ্ড ভিড় তো, পুজোর সময় মিনি বাস তো একটু ছোটো, সে নেবে আগে বাবার হাতটাকে ধরেছে, বলেছে শোনো এই একটি ঠাকুরই দেখবো, একটি ঠাকুর দেখেই বাড়ি যাব, এবং যদি অটো না পাই বাসেই যাব, তুমি আমি জায়গা না পেলে এক জায়গায় দাঁড়াবো। আমি এতটা টেনশনে ছিলাম যে তুমি যদি আমাকে না নিয়ে চলে যাও, আমার কাছে ফোন নেই, আমি এই 10 বছরের, মানে সে নিজেকে বেশ একটা গণ্যমান্য ভাবছে 10 বছর, আমি এই 10 বছরের ছেলে, আমি গিয়ে বলবো পুলিশ কাকুকে হারিয়ে গেছি, বাবাকে ফোন করো
1: না,
0: প্রেস্টিজ মানে 10, আমি বলছি 10 বছরের ছেলে, আমি ভাবলাম তাকে আর ফোন দেবার কি আছে, না অন্য বন্ধুদের নিশ্চয়ই ছোটখাটো ফোন হলেও আছে, এরকম একটা সে শুনেছে, তা সেই হারিয়ে যাওয়ার আবার তাকে তার কাছে 20 টাকা দেওয়াও ছিল, হ্যাঁ যে ঠিক আছে বাবা যদি কিছু হয় তুমি অ্যাট লিস্ট বাসে উঠে এই স্টপেজ বলে আসবে।
1: না আসলে কি বলতো, ছোটবেলায় যখন এই মেলায় হারিয়ে যাওয়া বা এরকম ধরনের অনেক যেখানে জনবহুল মানে প্রচুর মানুষ যেখানে জমায়েত হচ্ছেন সেখানে হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তো থাকেই, কিন্তু একটা মনে ভয় ধরিয়ে দেওয়া হয় প্রথম থেকেই যে একবার যদি তুমি হারিয়ে যাও তাহলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না, তুমি আর কখনো বাড়িতে ফিরতে পারবে না, তোমার মা বাবাকে পাবে না। সুতরাং এই যে ভয়টা, এই ভয়টা কিন্তু মানুষকে মানে ছোটদেরকে বেশ মানে ভয় তো পাই তারা, সঙ্গে বেশ সচেতন তারা হয়ে যায়।
0: হ্যাঁ, সচেতন করার জন্যই বলা, কিন্তু উল্টে সচেতনের সঙ্গে সঙ্গে তারা ভীতও হয়ে যায়, উল্টো হয় কিন্তু ফল, তাই না? সে
1: অবশ্যই
0: ঠাকুর দেখবে কি, সে সবসময় মায়ের আঁচলটা ধরে রয়েছে, তার প্যালপিটেশন হচ্ছে যদি না যদি ছেড়ে মানে ভিড়ের মধ্যে যদি আর কি হারিয়ে যাই ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো আমার হারিয়ে যাওয়ার ঘটনা এরকম কিছু ঘটেনি, কিন্তু একই সময় মনে হয় যখন ছোট ছিলাম, অবশ্য এখন তো সবার হাতে মোবাইল বা রাস্তা চিনি আমরা চলে যেতে পারি, যে আচ্ছা হারিয়ে গেলে এরকম কেউ কেউ ভাবে না যে একবার যদি হারিয়ে যাই দেখি তো বাড়ির লোকজন কি করে, থানায় খবর দেয় নাকি কি কি করে, এরকম তো হয় মনের মধ্যে, ইচ্ছা করেও তো অনেকে হারিয়ে যায়।
1: অবশ্যই ইচ্ছা করেও হারাতে অনেক সময় ইচ্ছা করে, যেমন তুমি বলছিলে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, হ্যাঁ মনে মনে হারিয়ে যেতে তো আমরা চাই, কারণ যে চেনা গণ্ডি সেই চেনা গণ্ডির মধ্যে আমাদের সবসময় মন টেকে না, কারণ মনটা তো বাধা থাকার জিনিস নয়, তাই না? মন সবসময় একটা খোলা আকাশে
0: উড়ু
1: একদম উড়ে বেড়াবে সেই মনটা। তবে আমরা অবশ্যই আমাদের নিজেদের প্রত্যেকের যে ওয়েতে আমরা চলি, যে নিয়মে আমরা চলি, সেখানে আমরা হয়তো সেই উড়ে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারি না, আর সেই জন্য হয়তো আমরা অনেক সময় কি করি জানো তো, অনেক সময় আমরা অন্যভাবে হারিয়ে যেতে চাই। কিভাবে বলো?
0: গানে গানে
1: গানে গানে হারিয়ে যেতে চাই, যেমন এখন আমরা গানে গানে হারিয়ে যাব, কারণ আজকে তো সোমার মৌসুমী রয়েছে আপনাদের সঙ্গে, আর রয়েছে একগুচ্ছ আধুনিক গান। আজ গান দরিয়ায় আমরা আছি অসংখ্য গান নিয়ে, আর সেই গানগুলো আছে কোথাও হারিয়ে যাওয়া এবং কোথাও ফিরে পাওয়ার কথা নিয়ে।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ছেলেটি কি আপনার?
1: হ্যাঁ আমার। আপনি কে?
0: আমি আমি কেউ না জানেন, আমি তো এক অচেনা। আমারও একটি ছেলে ছিল, আমারও একটি বউ ছিল।
1: তাই নাকি? কি হলো তাদের, কোথায় তারা?
0: নেই, সেই যে দস্যুরা এলো, বউটাকে আমার ধরে নিয়ে চলে গেল। ছেলেটা চেঁচিয়ে উঠল, বাঁচাও বাবা, মাকে বাঁচাও। পারলাম না বাঁচাতে কাউকে, জানেন পারলামই না কাউকে বাঁচাতে। ছেলেটা দেখলাম মরেই গেছে, আর আমার সব কিছু হারিয়ে গেছে, হারিয়ে গেছে।

জানেন আমি বাঁশি বাজাতাম, ওই যে বাঁশের বাঁশি, তাই শুনে আমার ছেলের কি হাসি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসত, কি সুন্দর রানত, আর কি সুন্দরই না গান গাইতো, শুনবে।

গানটি গাইছিলাম ও আর আমি, দুজনেই আত্মহারা স্ত্রী ও স্বামী। এমন সময় হঠাৎ একটা আওয়াজ পেলাম, ধোঁয়া, চারিদিকে ধোঁয়া। ওরা এলো, সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে গেল। আমি পাগল হয়ে গেছি, পাগল।

0: ঠিক এরকম ভাবেই অনেকে জীবনে স্বপ্ন হারিয়ে যায়। একটা স্বপ্নময় জীবন, সেই জীবন হঠাৎ করে কোনো এক অজানা অচেনা ঝড়ে বিধ্বস্ত হয়ে যায়, পৌঁছে যায় একটা নতুন অচেনা জগতে, যেখানে সে পুরনো মানুষগুলো নেই, পুরনো ভালোবাসা নেই, পুরনো স্বপ্ন নেই। খুব মনে পড়ছে দেখো দেবী চৌধুরানী সেই গল্পের কথা, যেখানে দেবী চৌধুরানী তো পরে হয়েছে, তার যে পূর্ব জীবন যেখানে সে প্রফুল্ল ছিল, সেই প্রফুল্ল যখন বাবা মার কাছ থেকে স্বামীর ঘরে যাচ্ছে বিয়ে হয়ে, সেই পথে ডাকাত পড়ল এবং সেই ডাকাতরা তাকে যখন তুলে নিয়ে চলে গেল, সেখান থেকে সে ফিরে আসছে, কিন্তু বাবা মার কাছে যখন খবর চলে গেছে যে প্রফুল্ল ডাকাতের মানে ডাকাতদের দ্বারা ধৃত হয়েছে, তখন কিন্তু বাবা মা তাকে ফেরত নিচ্ছে না, শ্বশুরবাড়িও তাকে ফেরত নিচ্ছে না। তার মানে এই মানুষটা কিন্তু তার পুরনো জগৎ এবং নতুন যেটা হতে চলছিল সে সমস্ত জগৎটাকে হারিয়ে ফেলল, পৌঁছে গেল একটা নতুন অচেনা অজানা অদ্ভুত একটা জীবনে, তা সে কোনো দিন ভাবেইনি।
1: এটা তো তুমি একটা কাহিনীর কথা বললে, একটা উপন্যাসের কথা বললে, এবং এটা আমরা বাস্তবায়িত হতে দেখেছি শিল্পের মাধ্যমে, ছবির মাধ্যমে, কিন্তু আমাদের রোজকার জীবনে এরকম অনেক মানুষ অনেক কিছু জিনিস কিন্তু হারিয়ে যায়। ধরো আমি তুমি এখন যে কথা বলছি, এখন যদি তুমি মনে করো এই মুহূর্তে বসে কি হারিয়ে গেছে, প্রথমেই আমার এই অনুষ্ঠান করতে করতে কথা বলতে বলতে আমার এই মুহূর্তে মনে হলো একদম ছোটোবেলায় স্কুল যাওয়ার, মানে ধরো একদম ছোটোবেলা বলবো না, আরেকটু মিডলে, ধরো 8, 7, 8, 9, এই যে ক্লাসের যে দুষ্টুমিগুলো তাতে যে শাস্তি পাওয়া ছিল, তখন শাস্তি এখন পানিশমেন্ট বলা হয়, সেই শাস্তি পাওয়ার মধ্যে সেইটা কিন্তু হারিয়ে গেছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, ক্লাসের মনিটর ছিলাম এবং যা হয় চিৎকার চেঁচামেচি আমি কন্ট্রোল করতে পারিনি, মানে আমিও কথা বলছিলাম যা হয়, এবং পাশের ক্লাসে যিনি ছিলেন, যে টিচার ছিলেন, প্রচণ্ড রাগী, প্রচণ্ড, তিনি ওই ক্লাসের মনিটরকে দিয়ে আমাকে ডেকে পাঠালেন। আমরা দুজন করে মনিটর ছিলাম, তো গেছি, তো উনি বলছেন যে আমি পড়াচ্ছি তো খুব অসুবিধে হচ্ছে, কতটা অসুবিধে হচ্ছে এটা তুমি ফিল করো, তুমি দাঁড়িয়ে থাকো খানিকক্ষণ। এবার দাঁড়িয়ে রয়েছি, কি চিৎকার হচ্ছে আমাদের ঘর থেকে বুঝতে পারছি, কিন্তু চিৎকার। তখন বলছে তাহলে তুমি মনিটর থাকাকালীনই এই চিৎকার, মানে তোমরা দুজন, এবার তোমরা দুজন এখানে রয়েছো, তাহলে আরো বাঁধন ছাড়া আর কি, যাকে বলে, তো দেখো ওদের কি অবস্থা। এরকম প্রায় 2 থেকে 3 মিনিট, তারপরে আস্তে আস্তে সব বলছে এমা মনিটরকে ডেকে নিয়ে গেছে, এমা ওরা নেই, তার মানে আটকে রেখে দিয়েছে বা দাঁড় করেছে, মানে এই করতে করতে পুরো জিনিসটা কন্ট্রোল হলো, একদম মানে পিন ড্রপ সাইলেন্স প্রায় 4 মিনিট। তখন তো তাদের ভয় ধরে গেছে, তারপরে মনিটরকে শাস্তি দিয়েছে, তো যথারীতি দাঁড়িয়ে রয়েছি আমরা, উনি বললেন যে ঠিক আছে, মানে সে বন্দি দশা যাকে বলে, পুরো ক্লাসটা আমি পড়াবো, এই দুজন তোমরা মনিটর এই ক্লাসে থাকবে, তাহলে ওই ক্লাসটা চুপ থাকবে, তোমাদেরও শুনতে হবে আজকের পড়া, মানে অন্য সাবজেক্ট উনি ইংলিশ পড়াচ্ছিলেন, আর আমাদের যিনি ছিলেন সংস্কৃত সেই দিদি আসেননি, তুমি ভাবো আমাদের অবস্থা, সেই দুজন মনিটর দাঁড়িয়ে রয়েছি, ম্যাম পড়াচ্ছেন মানে দিদি পড়াচ্ছেন, ক্লাস তখন 7 মোস্ট প্রবাবলি, আর আমাদের পাশের ক্লাস একদম আমার ক্লাস আর কি, যেটা একদম চুপ শুনলাম। উনি আবার জিজ্ঞাসা করলেন, এটা কিন্তু পরের দিন আমি, উনি দুটো ক্লাসেই নিতেন, আমি কিন্তু এই সাবজেক্টটা ধরবো এবং তোমাদের দুজনকে আগে ধরবো, কারণ তোমরা আজকে বুঝে গেলে, বুঝতে পারছো অবস্থা। সেই শাস্তি পাওয়ার মধ্যেও কিন্তু যখন এলাম, কোনো তো লজ্জা নেই, হ্যাঁ হ্যাঁ করে হাসি, উনি চলে গেলেন, সেই নিয়ে কত আমাদের নিজেদের মধ্যে কটুক্তি ইত্যাদি, বলো দেখলি দাঁড় করিয়ে রাখলেন এই অমুক, তারা বলো আমরাও শুনলাম, উঁকি মেরে মেরে অনেকে গিয়ে দেখছে সত্যি আমাদের দাঁড় করিয়ে রেখেছে কিনা, আর তারাই তো আমাদের বন্ধু, মানে যে ক্লাসে সেকশন ওয়াইজ আর কি, একই ক্লাস, তা আমরা একটু হাসলাম, মানে কোনো লজ্জা নেই যে ঠিক আছে পরের দিন এলে এই করবো না ওই করবো না।

0: কিন্তু সেই শাস্তি পাওয়ার মধ্যেও কিন্তু একটা আনন্দ ছিল। মানে যেন মনে হচ্ছে পুরো হোল ক্লাসই আর কি শাস্তি পেয়েছে, তারা চুপ করে গেল, তারা কত সমব্যথী, আহারে তোরা এতক্ষণ দাঁড়িয়ে রইলি আমাদের জন্য, একটু যদি কথা শুনতাম তাহলে এই শাস্তি পেতিস না। কিন্তু আজকে কোনো একটা পরিস্থিতিতে, শাস্তি বলবো না, কোনো একটা ধরো প্রতিকূল পরিস্থিতি বা এমন কিছু হলো সেখানে নিজেকে খুব অসহায় মনে হয় বা ভালো লাগে না বা অপমানজনক একটা পরিস্থিতি, তখন কিন্তু সেটা আমরা খুব গায়ে মাখি। কিন্তু ওইটা গায়ে মাখিনি, ওই স্মৃতিটা কিন্তু হারিয়ে গেছে, ওই শাস্তি পাওয়াটা, সেটাও কিন্তু জীবন থেকে হারিয়ে গেছে, তাই নয় কি বলো?
1: অবশ্যই, এমনই নিশ্চয়ই আমার মনে হয় আজকে এই গান্দরিয়া শুনতে শুনতে আপনাদেরও মনে পড়ছে এমন অনেক হারিয়ে যাওয়ার কথা। হয়তো সত্যিই তাদের আপনাদের কারোর জীবন থেকে কোনো খুব কাছের মানুষ হারিয়ে গেছেন। যেমন ধরো যে মহামারীর মধ্যে দিয়ে আমরা গেলাম, করোনা মহামারী, তখনও তো অনেক মানুষের জীবন থেকে আচমকা একেবারে আনএক্সপেক্টেডলি মানুষ চলে গেলেন, খুব কাছের মানুষ, খুব মানে জীবন সঙ্গী, খুব প্রিয় মানুষ চলে গেলেন, এবং সেই চলে যাওয়া কিন্তু কোনো বয়স মানেনি
0: না,
1: তাই না? তো এই যে হারিয়ে যাওয়া, সেই হারিয়ে যাওয়ার শোকটা, হারিয়ে যাওয়ার ক্ষতটা, সেটা পূরণ করতেও তো অনেকটা সময় লেগে যায়।
0: সময় লেগে যায়, হয়তো কোনো কোনো সময় সারা জীবনেও সেটা পূরণ হয় না,
1: না মূল স্রোতে আর হয়তো ফেরাও যায় না কখনো,
0: না।
1: তো এমনই না পাওয়া বা এমনই হারিয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়া জীবন থেকে, এমনই নতুন একটা জীবনে পৌঁছে যাওয়া, এসব নিয়েই আজকের পথ চলা আমাদের। আজ মৌসুমী বন্দ্যোপাধ্যায় এবং সোমা সরকার আপনাদের সঙ্গে রয়েছি এমনই কিছু হারিয়ে যাওয়ার গল্প নিয়ে, এমনই কিছু না পাওয়া বা এমনই কিছু খুঁজে না পাওয়ার গল্প, সেসব নিয়েই রইলাম আপনাদের সঙ্গে। আর অবশ্যই যে সময়ে ঘড়ির কাঁটা যেটা আমাদেরকে চোখ রাঙাচ্ছে, সেটা হলো যে এখন এরপরে মানে একটা গানে তো আমরা যাবই, তারপরে চলে যাব একটা বিরতিতে। কিসের বিরতি সেটা? অবশ্যই সেটা সংবাদ
0: বিরতি, এবং তারপরে 12:02 ঘড়ির কাঁটা অনুযায়ী আর কি, 12:02 আবার আমরা গান্দরিয়ার দ্বিতীয় পর্ব নিয়ে, সেই হারিয়ে যাওয়া, আমরা হারিয়ে যেতে দেব না সময়টা, সেই হারিয়ে যাওয়ার গল্প নিয়েই আবার ফিরব।
1: অবশ্যই, তবে এই ভাবনাটা অবশ্যই থাকবে যে যা কিছু হারিয়ে যায় না কেন, ফিরে যেন পাই আমরা তাকে, খুঁজে যেন পাই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশে গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকি। পশ্চিম এশিয়ায় সংকটের প্রেক্ষিতে দেশে পেট্রোল ও ডিজেলের দাম ফের বাড়িয়েছে তেল সংস্থাগুলি। কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু 2.87 টাকা বেড়ে হয়েছে 113.51 টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার পিছু 2.80 টাকা বেড়ে হয়েছে 99.82 টাকা। সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান করা ফটোকপি পাওয়ার শেষ তারিখ আজ পর্যন্ত বাড়িয়েছে। সিবিএসই জানিয়েছে, শিক্ষার্থীদের আবেদন জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে 2022 সালের একটি খুনের মামলায় প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা আব্দুর রহিম মোল্লা ওরফে রহিম মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি বলে জানা গেছে। তার স্ত্রী গাজীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। আজ অভিযুক্ত রহিম মাস্টারকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। পূর্ব বর্ধমানের গলসিতে জাহির আব্বাস মণ্ডল নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2021 সালে ভোট পরবর্তী হিংসা তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল আর দুদিনের পুলিশ হেফাজত হয়েছে। তোলাবাজির অভিযোগে ধৃত কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

0: সুদীপ পল্লের 5 দিনের পুলিশি হেফাজত হয়েছে। গতকাল তাকে আলিপুর আদালতে তোলা হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে, তবে তার আগে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতেও বেশি থাকবে তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও 27 তারিখ থেকে তা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: মন ছুঁয়ে যাওয়া গান দরিয়া নিয়ে, মানে গান দরিয়ার দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি মৌসুমী আর সোমা আর সঙ্গে।
3: আর গান দরিয়াতে আজকে আমরা বিভিন্ন শিল্পীদের কণ্ঠে বাংলা আধুনিক গান শুনছি এবং আপনাদের জন্য শোনাচ্ছি। আর আমরা আজকে কথা বলছি হারিয়ে যাওয়ানি। দেখো, কথা প্রসঙ্গে বলতে গেলে এই মুহূর্তে বলতে পারি কিন্তু এটা খুব চিরন্তন সত্য যে এর আগের 1 ঘন্টা কিন্তু আমাদের জীবন থেকে চলে গেল, হারিয়ে গেল। আর কিন্তু তুমি কোনো দিন খুঁজে তাকে পাবে না তোমার জীবনের মধ্যে।
2: ঠিক, সময় চলিয়া যায় নদীর স্রোতের,
3: একদম এই একটা জিনিস,
2: তাকে কখনোই বাধা যায় না,
3: একদম বাধা যায় না। তো আগামী 1 ঘন্টা, 1 ঘন্টাও নেই আর হয়তো 56 মিনিট আর কি, আপনাদের সঙ্গে থাকবো গান নিয়েই, সেই হারিয়ে যাওয়া খুঁজে পাওয়া সেই কথাই বলবো।
2: চলুন গানে গানে পৌঁছে যাই।

0: এই যে হারিয়ে যাওয়া নিয়ে আজকে আমরা কথা বলছি, অনেক কিছু তো জীবন থেকে হারিয়ে যায়, হারিয়ে যাওয়া মানুষ, হারিয়ে যাওয়া স্বপ্ন, হারিয়ে যাওয়া ইচ্ছে, হারিয়ে যাওয়া মুহূর্ত, সময় ঠিক হারিয়ে যায় বলবো না, সময় চলে যায়, হারিয়ে গেলেও সেখান থেকে খুঁজে পাওয়ার একটা ছোট্ট হলেও ক্ষীণ সম্ভাবনা থাকলেও থাকে, কিন্তু যেটা চলে যায়, যে চলে যায় সেখানে আর ফিরে পাওয়ার কোনো আশা থাকে না। হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয়। এটাও এক ধরনের হারিয়ে যাওয়া, তাই না কি?
1: অবশ্যই। সব থেকে আমার মনে হয় যে কঠিন হঠাৎ করে কাউকে হারিয়ে ফেলা বা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে হতে আমাদের প্রিয় মানুষকে অনেক দূরে চলে যেতে দেখা, এটা অনেক কঠিন। আমার মনে পড়ে যাচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা, প্রেক্ষাপট নিয়ে আমি পরে বলছি, কবিতাটা একটু ছোট্ট একটা কবিতা আমি বলি। পাগল বাবর আলীর চোখের মতো আকাশ, তার নিচে পাঁচ স্টেশন পেরোনো মিছিলে, বার বার পিছিয়ে পড়ে বাবর আলীর মেয়ে সালেমান খুঁজছে তার মাকে। এ কলকাতা শহরে অলি গলির গোলক ধাঁধায় কোথায় লুকিয়ে তুমি সালেমানের মা? বাবর আলীর চোখের মতো এলো মেলো এ আকাশের নিচে, কোথায় বেঁধেছ ঘর তুমি, কোথায় সালেমানের মা? মিছিলের গলায় গলা মিলিয়ে, পিছুটি পড়া চোখের দু কোন জলে ভিজিয়ে, তোমাকে ডাকছে শোনো সালেমানের মা, সালেমানের মা। আধুনিক বাঙালি কবি সুভাষ মুখোপাধ্যায়ের সেই কালজয়ী কবিতা, 1956 সালে প্রকাশিত এই কবিতা, স্বাধীনতা উত্তর বাংলার দুর্ভিক্ষ, দারিদ্র ও অন্ধকার সময়ের একটা মর্মস্পর্শী চিত্র যেন ফুটে উঠল এখানে। সকলকে হারিয়ে সেই মেয়েটি সালেমান, তার গল্প, এমনই বহু গল্প আছে আমাদের সমাজের সঙ্গে জুড়ে আছে, পরিবর্তনের সঙ্গে জুড়ে আছে। এই যে সালেমান, যে মিছিলের গলায় গলা মিলিয়ে এগিয়ে চলেছে, সে মিছিল এসেছে কোথা থেকে, যাচ্ছে কোথা।

আয় গ্রাম থেকে শহরে কত মানুষের পথ পাড়ি দেওয়া এবং একটা জীবনকে হারিয়ে ফেলে নতুন জীবনের পথে এগিয়ে চলা।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ওই কবিতার সাথে আরও একটি কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের আমার মনে পড়ে গেল, মিছিলের মুখ।
1: অবশ্যই
0: মিছিলে দেখেছিলাম একটি মুখ, মুষ্টিবদ্ধ একটি শানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত, বিশ্রস্ত কয়েকটি কেশাগ্র আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান, ময়দানে মিশে গেলেও ঝঞ্ঝাক্ষুব্ধ জনসমুদ্রের ফেনিল চূড়ায় ফসফরাসের মতো জল জল করতে থাকল মিছিলের সেই মুখ। সভা ভেঙে গেল, ছত্রাকারে ছড়িয়ে পড়ল ভিড়, আর মাটির দিকে নামানো হাতের অরণ্যে পায়ে পায়ে হারিয়ে গেল মিছিলের সেই মুখ। আজও দুবেলা পথে ঘুরি, ভিড় দেখলে দাঁড়াই, যদি কোথাও খুঁজে পাই মিছিলের সেই মুখ। দেখো একটা মুখ, সেই মুখকে মানে মিছিলে তো প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর মানুষের মুখ আমরা দেখি, কিন্তু কোনো একটা মুখ, সেই মুখকে কিন্তু কবি খুঁজে চলেছেন।
1: একদমই, কবি সুভাষ মুখোপাধ্যায়ের অনেকগুলো কবিতার মধ্যেই কিন্তু এই খোঁজ বা হারিয়ে যাওয়া আছে। আমার আরও একটা কবিতার কথা মনে পড়ছে, কবিতাটার নাম হচ্ছে কেন এলো না। যে ছেলেটা সারাদিন ধরে নেচে নেচে বেড়ালো, যে ছেলেটার সরি বাবা বলে গিয়েছিল যখন কাজে গেল, তখন বলে গেল যে আজকে মাইনে নিয়ে সকাল সকাল ফিরবো আর পুজোর যা কেনাকাটা আজকেই সারতে হবে, সেই মানুষটা এই কথা বলে যাওয়ার পর এই বাচ্চাটির কি আর ওই বইয়ের দিকে মন বসে, পড়াশোনায় মন বসে, ইতিহাসের পাতায় মন বসে? একদিকে ইতিহাসের পাতা খোলা আর একদিকে ঘড়িতে টিকটিক শব্দ হচ্ছে, সব দিকে নজর আছে কিন্তু পড়াশোনায় নজর নেই। হ্যাঁ, তার কারণ হচ্ছে আজকে বাবা মাইনে নিয়ে আসবেন এবং পুজোর জামা কাপড় কিনতে হবে। তো বাবা যখন অনেক রাত্রি হয়ে গেছে, তখন বাবা আসছে না আর দূরে কোথাও কিছু আওয়াজ হচ্ছে, তো বাচ্চাটি ভাবলো বোধ হয় বাজি পোড়ানোর আওয়াজ হচ্ছে। মা এদিকে উলবুনছেন, কাজ করছেন, তার হাতাখুন্তি নাড়াচ্ছেন, কিন্তু তার মনটাও পড়ে রয়েছে যে এখনো তার স্বামী কেন আসলেন না। এমনিভাবে চলতে চলতে হঠাৎ দরজায় একটা আওয়াজ, মানে ছিটকিনি খোলার মতো আওয়াজ। বাচ্চাটি তার মাকে বলল যে মা আমি। বাচ্চাটা গলির মুখে গেল, দেখল যে কতগুলো কালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেখানে। তারপরে কি অদ্ভুতভাবে
0: সমাপতন,
1: যে বলা হচ্ছে যে ছেলেটা রাস্তায় পা দিল, মোড়ে ভিড়, একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে, কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল, তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না।

সোমা, তুমি সালেমানের মা সুভাষ মুখোপাধ্যায়, এবং সেখানে সালেমান খুঁজে যাচ্ছে তার মাকে, তাই তো? সেই কবিতার কথা বলি, এবং

0: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: খোঁজার কিন্তু কোনো শেষ নেই সোমা, তাই না কি?
1: তাহলে খোঁজার কোনো শেষ নাই, খোঁজার চেষ্টা বৃথা তাই, এটা বলতে চাইছো তুমি?
0: একদমই না, খোঁজার চেষ্টা বৃথা তাই একদমই বলবো না। আর খোঁজার শেষ নাই না, সেটা তো হতেই পারে। ধরো তুমি খুঁজছো, মানুষের কথা বলছি না, এমন কিছু জিনিস খুঁজছো যেটা তোমার খুব প্রয়োজন, যেটা তোমার দরকার, তো সেটা তুমি পাচ্ছ না, তাহলে কি বলবো যে খোঁজার চেষ্টা বৃথা তাই? তা কিন্তু নয়, খুঁজে যেতে হয় যতক্ষণ না পর্যন্ত আমরা সেটা খুঁজে পাই। আমি সেটা মানুষ বলছি না কিন্তু, আর যদি মানুষের কথাই বলো যে খুঁজে যাও, তাই না? খুঁজতে খুঁজতে যদি তার দেখা পাও, বা যিনি তোমার সঙ্গে ছিলেন দেখা গেল তিনি হারিয়ে গেছেন, পাবে কোথায়? যে নিজে থেকে হারিয়ে যায় তাকে তুমি খুঁজে পাবে না। হয়তো দেখা গেল 10 বছর 20 বছর 30 বছর পর তার সঙ্গে আবার দেখা হলো। আমি এখানে প্রিয় মানুষের কথা মানে সেই অর্থে বলছি না। কলেজে পড়াকালীন আমার এক বন্ধুকে আমি খুব খুঁজেছিলাম একটা সময়, মানে এতটাই বন্ধুত্ব ছিল, অর্ধেক দিন কলেজ করে তার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসতাম এই রকম। পরবর্তীকালে সে স্কুলে পড়ায়, এখন কিছুতেই তাকে খুঁজে পাইনি। অনেক অন্যান্য বন্ধুদের বলেছি যারা ওই চত্বরে থাকে, এই দেবো নাম্বারটা পাঠাবো, আমার নাম্বার দিয়ে এসেছি, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই বন্ধুকে আমি কিন্তু খুঁজে পেয়েছি, তাও প্রায় দীর্ঘ 20 বছর পর। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি খুঁজে পেতে পারো, কিন্তু যে পাল্টে যায়, যে মানুষটা বদলে যায়, ধরা দিতে চায় না, তাকে কি তুমি খুঁজতে পারবে? বা খুঁজে পেলেও সে ধরা দেবে?
1: না না, কখনোই না। এমন অনেক মানুষ আছে, আমার জীবনেই হয়েছে এমন, দুটি ক্ষেত্র আছে। একটি ক্ষেত্রে বলি যে আমার মানে ছোটবেলার থেকে বেড়ে ওঠা আমার সব থেকে প্রিয় একজন, আমার থেকে আমার দিদি সম্পর্কে, আমার থেকে 2 বছরের বড়।
0: আচ্ছা,
1: তখনকার দিনে অনেক কমিউনিকেশন কম ছিল, তার ফলে হয়তো দেখা কম হতো, কিন্তু যখনই আমাদের দেখা হতো তখন আমরা যেন হরিহর আত্মা, দুজনে দুজনকে ছাড়া কোনো কিছু জানি না, সবাই একদিকে, সরি, সবাই একদিকে, আমরা দুজন একদিকে। আমাদের যে সে কি কত জমানো গল্প তার কোনো হিসেব নিকেশ নেই। এবং তারপরে সেই দিদি মাস্টার্স করলেন, আমি আমার মতো পড়াশোনা করলাম, সব কিছুই হলো। তারপরে একদিন শুনলাম যে দিদির বিয়ে ঠিক হয়েছে, এবং তার বিয়েটা ঠিক হয়েছে এমন একটা জায়গায়, মানে তার বাড়ি থেকে তার শ্বশুরবাড়ির ডিস্টেন্স যেতে গেলে অন্তত সব মিলিয়ে 7 ঘন্টা মতো টাইম লাগবে।
0: বাবা,
1: এতটা দূরে তার বিয়ে ঠিক হয়েছে।

0: ঠিক আছে, তবুও নিশ্চয়ই কথা হবে তার সাথে। কিন্তু এমন একটা জায়গায় এমন একজনের সঙ্গে তার বিয়ে হলো যে মানুষটা বিয়ের প্রথম দিন থেকে তার মানে দিদির যে বাপের বাড়ি মানে আমাদের এদিককার মানুষদের সাথে এমন কিছু সমস্যা তৈরি করে ফেললেন এবং তাদেরকে এমন অপমানজনক অসম্মানজনক কথা বলতে লাগলেন, হ্যাঁ, এবং কিছু অপবাদ দিলেন, যার ফলে প্রথম মানে বিয়ের প্রথম দিন থেকে যে একটা দূরত্ব তৈরি হলো সেই দূরত্বের থেকে তুমি চিন্তা করতে পারবে না। এখনও দাঁড়িয়ে আজকে অন্তত 17-18 বছর হয়ে গেছে আগেকার ঘটনা, তখন বিয়ে হয়েছে, এখনও পর্যন্ত দিদির নিজস্ব কোনো ফোন নেই।
1: আচ্ছা,
0: এবং তার সাথে যোগাযোগ করতে গেলে তার হাজবেন্ডের মাধ্যমেই যোগাযোগ করতে হবে।
1: দিদি তো রয়েছেন, সুস্থ রয়েছেন,
0: দিদি সুস্থ রয়েছেন, তার একটি মেয়ে আছে, মেয়েটি বড় হয়েছে, কিন্তু তার নিজের কোনো ফোন নেই যে তিনি ইচ্ছা করলে তার মানে বাড়ির লোকের সঙ্গে বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা দুটো সুখ দুঃখের কথা বলতে পারেন। আজকের দিনে দাঁড়িয়ে ভাবো, এখনো পর্যন্ত তার সেই স্বাধীনতা নেই যে সে নিজের ইচ্ছে মতো নিজের অন্তত নিজের বাড়ির মানুষগুলোর সাথে কথা বলতে পারবে। যে মানুষটার সাথে আমার এতটা ভাব ছিল, এতটা বন্ধুত্ব ছিল, বড় হলেও তার সঙ্গে হয়তো বন্ধুত্ব,
1: নিশ্চয়ই,
0: কিন্তু সেই মানুষটাকে দেখো কিভাবে হারিয়ে ফেললাম। তাকে আজ ইচ্ছা করলেও তার সঙ্গে কথা বলতে পারি না কেন? ফোন যদি করতে হয় আমাদের বাড়ি থেকে এতটা ডিস্টেন্স, 4-5 ঘন্টার ডিস্টেন্স আমার বাড়ি থেকে, বা দিদির যে মানে বাবা মার বাড়ি সেখান থেকে তার 7 ঘন্টার ডিস্টেন্স, আমার বাড়ি থেকে তার 4-5 ঘন্টার ডিস্টেন্স, ফলে যাওয়াটা খুব কম স্বাভাবিকভাবেই। আর দ্বিতীয়ত ফোনে যোগাযোগ করতে গেলে তো ওই জামাইবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং তিনি আমাদের সাথেও এমন মিসবিহেভ করেছেন যে আমাদেরও তার সঙ্গে কথা বলতে
1: ইচ্ছা করে না। এটা হয়তো তার একটা ইচ্ছাকৃত কারণ, মানে যাতে যোগাযোগ না রাখা, কেউ যাতে না আসে, হতে পারে।
0: তুমি ভাবতে পারছো যে এই মানুষটা কিভাবে আমাদের থেকে কত দূরে চলে গেল, হারিয়ে গেল কিভাবে? তো এরকমই আরো কিছু হারিয়ে যাওয়ার গল্প আছে, অনেক আছে, তার মধ্যে কতটুকুই বা বলতে পারবো। তবে সঙ্গে আছে বেশ কিছু গান যাদেরকে আমরা হারাবো না, সেই গানগুলোই থাকুক আমাদের সঙ্গী।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

মহানগর ছাড়িয়ে চলুন চলে যাই একেবারে পল্লী বাংলায়। পল্লী বাংলার এক প্রেমিক প্রেমিকার গল্প। হ্যাঁ, পটভূমি এরকম যে ছেলেটি সে চাষাবাদ করে এবং সে লাঠিয়াল। নিশ্চয় গল্প শুনতে শুনতে আপনাদের মনে পড়ে যাবে কার কথা বলছি। এবং তাদের পাশের গ্রামেই একজন কিশোরী, তাদের দুজনের মধ্যে প্রেম তৈরি হয়, প্রেমের সম্পর্ক। তো আপনারা ভাবতে থাকুন, তো সেই গায়ের রংটা চাপা, অত্যন্ত বলবান সাহসী সেই তরুণ, সে খুব ভালো বাঁশি বাজাতে পারত। একদিন মাঠের ওপারে, ওই যে বললাম একটি মেয়ে, সেই মেয়েটির সঙ্গে দেখা হয় এবং মেয়েটি তার বাঁশির সুরে একেবারে প্রেমে পড়ে যায় এবং তাদের এই প্রেম একসময় বিয়েতেও পরিণত হলো। পারিবারিকভাবে তাদের সম্পর্ক তৈরি হলো এবং সংসার জীবনে কিছুদিনের মাথায় একদিন রাত্রিবেলা পাশের পাড়ার একটা কোনো একটা সমস্যায় সেখানে এই ছেলেটি জড়িয়ে পড়ল এবং যেহেতু সে লাঠিয়াল, তার শক্ত সমর্থ, সে নানা সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে সে পালিয়ে যেতে বাধ্য হলো, না হলে তার পুলিশের হাতে ধরা পড়বে। এবং সেই জন্য নিজেকে বাঁচানোর জন্য ছেলেটি বাড়ি ছেড়ে অনেক অনেক অনেক দূরে পালিয়ে গেল, বহু দূরে পালিয়ে গেল। এদিকে তার যে স্বামী, মানে মেয়েটির স্বামী, অর্থাৎ ছেলেটি তো চলে গেল, সেই মেয়েটি স্বামীর উপরেই তো নির্ভরশীল ছিল, ফলে চরম কষ্টে তার দিন কাটতে লাগলো। এবং তার যে ফেলে যাওয়া বাঁশি, সেই বাঁশি বুকে চেপে ধরে সে চোখের জল ফেলতে লাগলো এবং দিন গুনতে লাগলো, কবে আসবে, কবে আসবে, কবে আসবে। কিন্তু সে আর ফেরত আসলো না। এবং এই চোখের জলে বুক ভাসাতে ভাসাতে সে একটা কাঁথা বুনল, যে কাঁথায় সে তার সে দুঃখের কাহিনী বুনে গেল। এবং সে মেয়েটির মৃত্যুর পরে একসময় ছেলেটি ফিরল, তাকে তো পেল না, মেয়েটিকে তো পেল না, পেল কাকে? পেল তার সেই নকশি কাঁথাকে। মনে পড়ছে কোন গল্প? এই গল্প রূপাই।

0: নান্দুরিয়ার একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। বলা হলো না অনেক না পাওয়া বা অনেক হারিয়ে যাওয়ার কথা। একটা পুরনো চিঠি, একটা গানের লাইন, একটা পরিচিত গন্ধ হঠাৎ মনে করিয়ে দেয় আমরা পুরোপুরি কিছুই হারাই না, সব কিছু কোথাও না কোথাও থেকে যায়। আর তাই আমাদের আজকে গান্দুরিয়ায় আমি বলবো যে যদি কেউ হারিয়ে যায় তাকে একটু খুঁজে দেখুন, যদি কোনো সম্পর্ক দূরে সরে যায় তাকে একটু সময় দিন, আর যদি নিজেকেই হারিয়ে ফেলেন তবে একদিন নিজের ভেতরেই ফিরে আসুন। কারণ মানুষ হারিয়ে যায় ঠিকই, কিন্তু ভালোবাসা, স্মৃতি আর অপেক্ষা এগুলো কখনোই পুরোপুরি হারায় না।
1: ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে যে সময়টা চলে গেছে জীবন থেকে তাকে তো আর ফিরে পাবো না, কিন্তু

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের তড়িঘড়ি করে ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে মানা করেছেন, কারণ তার প্রশাসন 3 মাসের পুরনো উপসাগরীয় যুদ্ধে এখনই অবসান হওয়ার ব্যাপারে আশাবাদী নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বলেছেন, সব আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে আদিবাসীদের কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। সব দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলি আর পর্যালোচনা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বৈঠকে বসেছেন। সব দপ্তরের সচিব এবং প্রজেক্ট ডিরেক্টরদের নিয়ে নবান্নে সবার ঘরে এই বৈঠক হচ্ছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024-31 ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। শপথ নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবার কর্মসূচির ঘোষণা করেছেন। সেই মতোই আজ সল্টলেকে বিজেপির কার্যালয়ে বসেছে জনতার দরবার। সেখানে ইতিমধ্যেই কয়েকশো চাকরি প্রার্থী ভিড় জমিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন একে একে চাকরি প্রার্থীদের মোট 15টি সংগঠনের প্রতিনিধি। সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান বলে খবর। সবার অবার অভাব অভিযোগ শুনেছেন তিনি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR-এ বাদ যাওয়া নাম পুনর্বিবেচনার জন্য গঠিত অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলি এখনও পর্যন্ত 6,500-এরও বেশি মামলা নিষ্পত্তি করেছে। এর মধ্যে প্রায় 4,200 জনের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। নিষ্পত্তি হওয়া মামলার 61%-এরও বেশি ক্ষেত্রে আবেদনকারীদের পক্ষেই রায় দিয়েছে ট্রাইব্যুনাল। নিট পরীক্ষায় কর্তৃপক্ষের গাফিলতির খবরে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে বলেছে, আগেকার প্রশ্ন ফাঁস বিতর্ক থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো শিক্ষাই নেয়নি। বিচারপতি PS নরসিংহা এবং অলোক আরাধের বেঞ্চ NTA-র পরিবর্তে এই পরীক্ষা পরিচালনার জন্য অন্য একটি সংস্থার কাছ দাবিতে কেন্দ্র NTA এবং CBI-এর কাছ থেকে উত্তর চেয়েছে। ভারতীয় ভাস্কর্যে আধুনিকতার অন্যতম প্রতিকৃত রামকিঙ্কর বেইজের আজ 120তম জন্মবার্ষিকী। 1906 সালের 25শে মে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও নিজের শিল্পচর্চাকে থামতে দেননি রামকিঙ্কর। পরবর্তীতে শান্তিনিকেতনের কলাভবনে যোগ দিয়ে তিনি ভারতীয় শিল্পকলায় এক নতুন যুগের সূচনা করেন। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় উপকূলবর্তী এবং অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা ও তেলেঙ্গানার বেশ কিছু অংশে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর উষ্ণ আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। পূর্ব উত্তরপ্রদেশ ও বিদর্ভেও গরম অনুভূত হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আজকের নাটক রাজদ্রোহী রাসবিহারী, রচনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। নাটক রাজদ্রোহী রাসবিহারী।

0: প্রকাশ, প্রকাশ,
1: এসো রাজবিহারী, এসো শ্রীশ, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম।
0: দুঃখিত প্রকাশ, একটু দেরি হয়ে গেল।
1: আসলে কালী পুজোর রাত, প্রায় সবকটা রাস্তার মোড়ে আতশবাজি পড়ানোর হই হুল্লোড় চলছে আর কি। হ্যাঁ, সেসব পেরিয়ে আসতে গিয়েই না একেবারে তোমাদের আসতে না দেখে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম।
0: কই, কোথায়, কোথায় সে?
1: এই তো, এই হলো মনীন্দ্রনাথ নায়ক, স্কটিশ চার্চ কলেজে সায়েন্স নিয়ে পড়ছে।
0: বোমা বানাতে পারে কিনা সেইটা আগে বলো।
1: পারে কি বলছো, পার্শ্ব বাগানে সুরেশ দত্তর কাছে রীতিমতো ট্রেনিং নিয়েছে।
0: বড়ে তো মনীন্দ্র ভাই, কেমন বোমা বানিয়েছো তুমি? এই দেখো।
1: বাহ,
0: এইটুকু একটা সিগারেটের টিনের মধ্যে বোমা? কি কি মাল আছে এর মধ্যে বলো?
2: আসল উপাদান পিকরিক অ্যাসিড আর কলেরা পটাশ, মোট ওজন 1 পাউন্ড 11 আউন্স। ভাগতে জানতে চান?
0: না না না, থাক থাক, এতেই হবে। কিন্তু প্রশ্ন হলো, এটাকে টেস্ট করবো কোথায়?
2: কেন, ওই মহিলার বাড়ির ছাদ থেকে উঠোনের দিকে ছুড়বো?
0: এখানে পাড়ার মধ্যে লোকে টের পাবে না।
1: না রে রাসু, চারপাশে যা পটকা ফাটছে বোমার আওয়াজ তার সঙ্গে দিব্যি মিশে যাবে। শোন, আমি মনীন্দ্রকে নিয়ে ছাদে চলি।
0: দাঁড়া দাঁড়া দাঁড়া, কী করতে হবে সেটাকে ভালো করে শুনে যা।
1: হ্যাঁ
0: মনীন্দ্র ভাই, তুমি আর শিরে, মানে আমাদের এই শ্রীশচন্দ্র, বোমাটা নিয়ে ছাদে চলে যাও। শিরের কাছে থাকবে টর্চ আর ঘড়ি। ঠিক কাঁটায় কাঁটায় 8:57 মিনিটে বোমাটা ছুড়তে হবে।
1: আমি কি তাহলে নিচেই থাকবো?
0: অবশ্যই, তুমি আর আমি রইলাম নিচে, আর প্রকাশ থাকবে ওইখানে থামের আড়ালে। ও নজর রাখবে হঠাৎ করে অন্য কেউ যাতে এসে না পড়ে। যাও যাও যাও যাও, 8:57 বাজতে আর বেশি দেরি নেই, যাও।
1: রেডি হও মনীন্দ্র ভাই। 9 8 7 6 5 4 3 2, ছোড়ো।
2: বন্দে মাতরম,
1: বন্দে মাতরম।
2: কি হলো, বোমাটা ফাটলো না কেন?
1: এমনটা তো হবার কথা নয়। দাঁড়াও, আমি দেখছি। শাবাশ, অপারেশন সাকসেসফুল।
2: না রাজবাড়ি বাবু, অপারেশন সাকসেসফুল হলেও পেশেন্ট মারা গেছে, আমাকে আরো পরীক্ষা করে দেখতে হবে।
0: বেশ তো, করো, আরো পরীক্ষা করো, যতটা পারফেক্ট করা যায়।
2: কতদিন সময় দিয়েছেন?
0: পুরো 1 বছর। পরের বছর কালী পুজোর রাতে 8:57 মিনিট পর্যন্ত।
2: যথেষ্ট সময়, এবারে আপনি নিখুঁত মাল পাবেন।
1: তুই আমাকে সত্যি করে বল রাসু, তোর টার্গেট কি ঠিক হয়ে গেছে?
0: সে তো হয়েছেই
1: বটে, তা সেই ভাগ্যবানটি কে সেটা জানতে পারি?
0: হিজ এক্সেলেন্সি লর্ড মার্কুইস অফ হার্ডিঞ্জ।
1: কি, লর্ড হার্ডিঞ্জ?
0: গভর্নর জেনারেল and Viceroy of Indian Empire.

0: আমি শ্রীশচন্দ্র ঘোষ। রাসু মানে বিপ্লবী রাসবিহারী বসুকে আমার ছোটবেলার বন্ধু বলাই চলে। সম্পর্কের লতায় পাতায় সে আমার চেয়ে বছরখানেকের বড় দাদা হলেও সেটা আমি কোনোদিন ধর্তব্যের মধ্যেই আনিনি। ও ছিল আমার রাসু, আর আমাকে সে ডাকত শিরে। চন্দননগর রেল স্টেশনের কাছে ফটকগোড়ায় আমাদের একটা চক মেলানো বাড়ি ছিল, আমরা সেখানেই থাকতাম। রাসুর বাবা বিনোদ বিহারী সিমলা কমিশনারেটের ছাপাখানায় কাজ করতেন, তাই আমার কাকা বামাপদ ছিলেন তার লোকাল গার্জিয়ান। এই লোকাল গার্জিয়ান হওয়া নিয়ে সে একটা কাণ্ড হয়েছিল বটে। সালটা 1904, আমরা দুজনেই পড়তাম চন্দননগরের ডুপ্লে কলেজে। তো সেই ডুপ্লে কলেজের ডেপুটি ডিরেক্টর মানে দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন দুর্দণ্ড প্রতাপ চারুচন্দ্র রায়, রীতিমতো রাসভারী মানুষ। এ হেন মানুষটি একদিন আমার কাকা বামাপদকে কলেজে ডেকে পাঠালেন, যাকে বলে গার্জিয়ান কল।
1: নমস্কার স্যার, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন?
2: বসুন,
1: আমার নাম বামাপদ ঘোষ, আসলে ওই রাসু মানে আপনার ছাত্র রাসবিহারী বসু।
2: রাসবিহারী আপনার ভ্রাতুষ্পুত্র?
1: না স্যার।
2: আপনি তো তার লোকাল গার্জেন।
1: আগে হ্যাঁ, রাসবিহারীর বাবা শ্রীযুক্ত বিনোদ বিহারী হচ্ছেন আমার ভাইরা ভাই, সেই হিসেবে আমি শ্রীমান রাসবিহারী বসুর মেসোমশাই।
2: বুঝলাম, তা সেই ছাত্রের পিতাটি কোথায়?
1: আগে তিনি তো চাকরি সূত্রে বাইরে থাকেন, সেই জন্যই তো।
2: বুঝলাম, তা রাসবিহারীকে সঙ্গে করে আনতে বলেছিলাম যে, কোথায় সে?
1: জানি না স্যার, কাল কলেজ ছুটির পর থেকে রাসু মানে ওই রাসবিহারী বেমালুম নিরুদ্দেশ, সে যে কোথায় গিয়ে লুকিয়ে বসে আছে।
2: শুনুন, রাসবিহারীকে কলেজে আমি আর রাখতে পারবো না, ওর নাম কাটিয়ে দেওয়া হবে।
1: কেন স্যার, সে কি করেছে?
2: কি করেছে? ইতিহাসের শিক্ষক কামালউদ্দিন চৌধুরী সাহেবের গায়ে হাত তুলেছে।
1: হ্যাঁ, আমি জানতাম স্যার এরকমই কিছু একটা। উফ, বদরটা যখন সারা রাত বাড়ি ফেরেনি তখনই আমি বুঝেছিলাম, ভালোই গোলমাল পাকিয়েছে।
2: ওর বাবাকে আপনি চিঠি লিখে সব জানিয়ে দিন।
1: বলছিলাম কি স্যার, ওকে অন্য কোনো শাস্তি দেওয়া যায় না, নিতান্তই ছেলে মানুষ তো।
2: আরে ছেলে মানুষ বলেই তো আর পার পেয়ে যাবে না।
1: আগে হ্যাঁ, সে তো বটেই।
2: তাহলে
1: তাহলে আমি মানে আমি আসি স্যার।
2: আপনি আসুন।
1: নমস্কার স্যার।
2: নমস্কার।
0: কাকা,
1: এ কি ফিলে তুই? রাসু কোথায়?
0: ওই যে থামের আড়ালে দাঁড়িয়ে আছে।
1: ও তো ছোট বদর, তোর এত বড় সাহস যে তুমি
2: না মারবেন না, ওকে ভেতরে নিয়ে আসুন। এই যে ভেতরে এসো, দাঁড়াও ওখানে। আচ্ছা এবার বলুন তো, কামালউদ্দিন সাহেবের গায়ে হাত তুলেছো কেন?
3: আমি তার গায়ে হাত তুলিনি স্যার।
2: না, হাত ঠিক তোলনি, তবে তার হাত থেকে বেতটা কেড়ে নিয়েছিলে এবং তার গায়ে কালি ঢেলে দিয়েছিলে।
3: দূর থেকে স্যার।
2: দূর থেকে?
3: হ্যাঁ স্যার, উনি আমাকে মারবেন বলে হাত পাততে বলেছিলেন, আমি হাত পেতেছিলাম, কিন্তু বেতের বাড়িটা হাতের উপর পড়তেই আমি চট করে বেতটা ধরে মাটিতে ফেলে দিয়েছিলাম।
2: তারপর কালির দোয়াতটা কামালউদ্দিন সাহেবের পিরান লক্ষ্য করে ছুঁড়ে মেরে পালিয়ে গেলে, তাই তো?
3: হ্যাঁ স্যার।
2: কেন ওভাবে কালির দোয়াত ছুঁড়ে মেরেছিলে কেন?
3: স্যার উনি উনি আমাকে রাসব বলে ডেকেছিলেন।
2: কি
3: রাসব? উনি সবসময় আমাকে এই নামেই ডাকেন।
2: ক্লাসে এত ছেলে থাকতে শুধু তোমার নামটাই উনি বিকৃত করে ডাকেন কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ।
3: না স্যার, না, উনি সবাইকেই আমার বিশ্রী নামে ডাকেন। মকর কেতনকে বলেন মর্কট, অংশুমানকে ডাকেন অন্ডওয়ান, বালিন্দ্রকে ডাকেন বদরেন্দ্র বলে।
2: তাই বলে তুমি ওর গায়ে কালি ঢেলা দেবে?
3: শুধু সেজন্য নয় স্যার, উনি ইতিহাস পড়াতে গিয়ে বললেন মাত্র 17 জন অশ্বারোহী নিয়ে বাখতিয়ার খিলজি বাংলাদেশ দখল করেছিলেন, কারণ বাঙালিরা সব ভেড়ুয়া ছিল।
2: তাই তো লেখা আছে ইতিহাসে।
3: ওর তো স্যার যারা লিখেছিল তাদের লেখা ইতিহাস।
2: ক্লাসে বই বাদে অন্য বই পড়ার অভ্যেস আছে?
3: আছে স্যার।
2: রমেশচন্দ্র দত্তের নাম শুনেছ?
3: হ্যাঁ স্যার, তার মহারাষ্ট্র জীবন প্রভাত, রাজপুত জীবন সন্ধ্যা দুটোই পড়েছি।
2: বঙ্গ বিজেতা পড়নি?
3: না স্যার।
2: দাঁড়াও, এনো রমেশচন্দ্রের বঙ্গ বিজেতা বইটা সমস্ত দিনে পড়ে শেষ করবে, ওই সন্ধ্যেবেলায় সুহৃদ সম্মেলনীর ঘরে এসে বইটা আমায় ফেরত দেবে এবং তখন আমাকে বলবে নিজের কৃতকর্মের জন্য ওই কামালউদ্দিন সাহেবের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে তুমি প্রস্তুত আছো কিনা।
3: আমি ক্লাস করব না স্যার?
2: না, যতক্ষণ তোমার শিক্ষকের কাছে নিঃশর্ত ক্ষমা না চাইছো ততক্ষণ তোমাকে ক্লাসে বসতে দেওয়া হবে না, যাও এবার।
3: কিন্তু স্যার, ওই শহীদ সম্মিলনী কোথায় আমি চিনি না।
2: এই ঘর থেকে বেরিয়ে বাঁদিকে মোড় নেবে, দেখবে ওই বাঁদিকের চৌকাট ধরে তোমার ভাই শ্রীশচন্দ্র আড়ালে লুকিয়ে আছে। তাকে জিজ্ঞেস করো, সে তোমাকে নিয়ে যাবে, কারণ সেই জায়গাটা খুব ভালো করে জেনে। যাও।
0: সেদিন বিকেলে রাসুকে আমি নিয়ে গিয়েছিলাম শহীদ সম্মিলনীর আখড়ায়। পরিচয় করিয়ে দিয়েছিলাম নরেন বাড়ুচ্চে আর কানাইলাল দত্তের সঙ্গে। তারপর সন্ধ্যাবেলায় অধ্যাপক চারুচন্দ্রের বাড়ি। এখানে তিনি সম্পূর্ণ অন্য মানুষ, প্রাণ খোলা, হাসি খুশি আর বন্ধুবৎসল। আমার সঙ্গে রাসুকে দেখে তিনি রীতিমতো হই হই করে উঠলেন।
2: আমার খুব জানতে ইচ্ছে করছে, ওই পলাশির প্রান্তরে সেদিন যুদ্ধ শেষে যদি তোমরা দুজন উপস্থিত থাকতে কি করতে?
3: আমি স্যার ক্লাইভের কাছে জীবন্ত ধরা দিতাম না, যুদ্ধে হেরে গেছি জানলে

0: আমি আত্মহত্যা করতাম, মীর মদন মোহনলালের সঙ্গী হতাম।
1: আর রাসবিহারী তুমি?
2: স্যার, আমি যদি পলাশের যুদ্ধ শেষে বেঁচে থাকতাম, আমি শিরের মতো আত্মহত্যা করতাম না, তার বদলে আমি ট্রেটার হতাম। আমি ওই ক্লাইভের দলে নাম লেখালাম।
3: ট্রেটার?
2: আমি দেখতাম কোন মন্ত্রে সে সিরাজদৌল্লার অত বড় বাহিনীকে পরাস্ত করল।
0: এর মধ্যে মন্ত্রের কি আছে রাসু? ইতিহাসেই তো লেখা আছে, ক্লাইভ কৌশলে সিরাজের বাহিনীতে ভাঙন ধরিয়েছিল, মির্জাপুরদের ঘুষ খাইয়ে নিজের দলের টেনে।
2: সেই কৌশলটা শিখতেই ওর দলে নাম লিখিয়ে ওর বিশ্বাস অর্জন করে ওকে ধনে প্রাণে পথে বসাতাম। ট্রেটার হব বলেই আমি ট্রেটার হতাম।
1: আর ডাবল এজ সোর্ড সাক্ষীর করা, তা
2: আলবাত্র, যে কাঠায় মাপ সেই কাঠায় শোধ।
1: আমি অবশ্য অধিকটা ভেবে দেখিনি।
2: আপনি ভেবে দেখুন স্যার, আত্মহত্যা করে কোনো লাভ নেই। সবার আগে চাই স্বাধীনতা, চলে বলে কৌশলে যেমন করে হোক আগে স্বাধীনতা অর্জন করতে হবে। তারপর শত শত মির্জাফরকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে মেরে ফেলতে কতক্ষণ লাগবে?
1: What's your ambition, young man? কি চাও তুমি?
2: স্যার, আমি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগ দিতে চাই।
1: What? আমি তো ভেবেছিলাম তুমি বলবে ভারতের স্বাধীনতা অর্জন।
2: সেটাই তো আসল লক্ষ্য স্যার। আমি স্বাধীন ভারতের স্বপ্ন দেখি স্যার, আর সেই লক্ষ্য পূরণের জন্যই তো।
1: আচ্ছা আচ্ছা, ইউ আর টু প্র্যাকটিক্যাল। এনিওয়ে, বড়দার যতীন বাড়ুজ্যের নাম শুনেছ?
2: আগে না স্যার।
1: হ্যাঁ, যতীন্দ্রনাথ ওই গোয়ালিয়র রেজিমেন্টে ছিলেন। তুমি হয়তো জানো এমনিতে বাঙালিদের ওই ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে নেওয়া হয় না, কিন্তু যতীন। আচ্ছা থাক, তুমি এক কাজ করো, তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি। কলকাতায় গিয়ে যতীনবাবুর সঙ্গে দেখা করে এই হাত চিঠিটা তাঁকে দিও। এই নাও, আপার সার্কুলার রোডে ওদের একটা আখড়া আছে, আমাদের শহীদ সম্মেলনের মতোই, তবে সেটা এটা অনেক বড়, বুঝলে? যাও দেখো, হয়তো ওখানেই তোমার লক্ষ্য পূরণ হবে।
0: ব্যারিস্টার পি মিত্রের আখড়ায় রাসুর সঙ্গে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দেখা হয়েছিল, কিন্তু তার কিছুদিন পরেই তিনি সন্ন্যাস গ্রহণ করে নিরালম্ব স্বামী নাম নিয়ে উত্তর ভারতে বৈপ্লবিক কাজের নতুন ক্ষেত্র প্রস্তুত করার ব্রত নিয়ে চিরদিনের মতো বাংলাদেশ ছেড়ে চলে যান। রাসু অবশ্য তারপরেও কিছুদিন আখড়ায় যাতায়াত করেছিল, কিন্তু কেন জানি না বারীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে সে খুশি হতে পারেনি। সে উৎকর্ণ হয়ে অপেক্ষা করছিল কখন উত্তর ভারত থেকে যতীন্দ্রনাথের ডাক আসবে। শেষ পর্যন্ত আর স্থির থাকতে পারল না রাসু। কলকাতা থেকে সিমলা লম্বা পাড়ি জমালো সে। অবশ্য সেখানে যাওয়ার আরও একটা কারণ ছিল, রাসুর বাবা বিনোদ বিহারী তখন সপরিবার সিমলাতেই থাকেন। এদিকে 1905 থেকে 1909 এই চার বছরে বাংলাদেশের উপর দিয়ে যেন একের পর এক ঝড় বয়ে গেল। বঙ্গভঙ্গ আন্দোলন, ক্ষুদিরামের ফাঁসি, প্রফুল্ল চাকির আত্মহত্যা, মুরারিপুকুর তল্লাশি, যতীন্দ্রনাথ যেটা আশঙ্কা করেছিলেন সেটাই হল। আখড়ার বিপ্লবীদের প্রায় গোটা একটা দল পুলিশের চালে ধরা পড়ল। গ্রেপ্তার হলেন অরবিন্দ এবং চন্দননগরের চারুচন্দ্র রায়, কিন্তু চিত্তরঞ্জন দাসের কৃতিত্বে আইনের ফাঁকে ছাড়া পেলেন অরবিন্দ এবং চারুচন্দ্র। নরেন রাজ সাক্ষী হয়েছিল, কিন্তু সত্যে নার কানাই তাকে জেল হাসপাতালে গুলি করে মারল। জেল হাসপাতালে কানাই দত্তের হাতে গোপনের রিভলভারটি আমি তুলে দিয়েছিলাম। থাক এসব অবান্তর কথা, আবার রাসুর কথায় ফিরে আসি।
4: সিমলে রাসুর জীবনে ঠিক কি কি ঘটেছিল তার অনেকটাই আমাদের শীর্ষচন্দ্র জানে না। ও তো অনেক পরে রাসুর ডাকে সিমলে গিয়েছিল। ফরেস্ট অফিসের বড়বাবু চাকরি নিয়ে যখন সিমলে গেল, তখন আমিও রাসুর সঙ্গে গিয়েছিলাম। না আগে উপায় কি, সম্পর্কে আমি তার আপন মাসি হই যে। একে বাপ মা মরা ছেলে, তার উপর বিদেশ বিভুয়ে চাকরি, দেরাদুনের ঘোষি মহল্লায় একটা সাদা মাটা দোতলা বাড়ির ওপর তলায় তার বাসা, কিন্তু সেখানে গিয়ে

0: সব দেখে শুনে আমি তো অবাক। এ কি রে, এ তো কেমন ধারা সংসার!
1: কেমন আছি, একা সংসার, খারাপটা কি?
0: গোটা রান্নাঘরে একটা কলাইয়ের থালা, একটা কেলে গুষ্টি কড়াই, একটা কেটলি আর দুজোড়া কাপ ডিশ ছাড়া আর কিছু নেই।
1: না মানে আর তেমন কিছু তো দরকারে লাগে না।
0: ওরে বাঙালির হেসেল, সেখানে একটা হাঁড়ি পর্যন্ত নেই, বলে দিতে ভাত রান্না হয় কিসে?
1: কেন ওই তো কেটলিটা রয়েছে। আচ্ছা তুমি বলো না মাসি, বলো না কি কি আনতে হবে, দোকানে সব পাওয়া যায়।
0: থাক, অনেক দরকার হলে আমি ঠিক বলবো। কোন এই যে বুঝি তো শোবার ঘর।
1: হ্যাঁ ওই তো কম্বল বিছানো রয়েছে।
0: হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, মাটিতে বিছানো রয়েছে একটা দেশি কম্বল আর গায়ে দেবার জন্য আর একটা কম্বল। ওরে হতবাগা, শোবার জন্য লোকে একটা বালিশও তো রাখে নাকি?
1: বালিশ কি হবে, ওই যে বেহালার বাক্সটা দেখছো না দেয়ালের গায়ে দাঁড় করানো, এটাই আমার বালিশ।
0: হা ভগবান, শেষ পর্যন্ত বেহালার বাক্স! তা ওই যন্ত্রটা কি শুধু দেয়ালের গায়ে দাঁড় করানোই থাকে নাকি অবরে সবরে বাজানো টাজানো হয়?
1: ওসব কথা পরে হবে মাসি, তুমি বলো আজ কি রান্না হবে, আমি বরং চট করে বাজারে গিয়ে।
0: কথা গড়াস নে রাসু, আমাকে স্পষ্ট করে বল দিকিনি, তোর মতলবটা কি?
1: মতলব বলতে?
0: তোমার ভাবগতিক আমার ভালো লাগছে না বাচ্চা, মাঝে মাঝে নানান জাতের লোক আসে তোর ঘরে, ঘরের দোর বন্ধ করে তাদের সঙ্গে কি যে গুজগুজ করিস ভগবানই জানেন, কখনো মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যাস, ফিরিস সেই ভোরবেলা, এত লোক তোর কাছে আসে কেন?
1: আরে মাসি ওরা সবাই আমার বন্ধু বান্ধব, ফুর্তিবার্তা করতে আসে এই আর কি।
0: তোমাদের চোখ মুখের ভাব দেখলে কিন্তু সেটা মনে হয় না, ব্যাটা ছেলে ফুর্তির রকম সকম আমার ঢের জানা আছে, তার সঙ্গে তোমাদের কাজকর্ম কিছুই মেলে না যে।
1: আরে বাবরে মাসি, আমি তোমাকে কি করে বোঝাই বলো তো?
0: কিছু বোঝাতে হবে না আমাকে, আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি। আজও এ ঘরে ঢোকার সময় দেখলুম রামকৃষ্ণ মিশনের দুজন সন্ন্যাসী বেরিয়ে গেল। আচ্ছা তুমি কি সাধু সন্ন্যাসী হবার মতলব এনেছ?
1: ও বালাই ষাট, অমন কথা কেন ভাবছো তুমি?
0: আমি ভাবছি নাকি তুমি ভাবাচ্ছ?
1: শোনো মাসি, আসি এখানে হয়তো তুমি এমন কিছু দেখবে যার মানে তুমি বুঝবে না, শুধু একটা কথা বিশ্বাস করো, তোমার রাসু সজ্ঞানে কোনো অন্যায় কাজ করবে না।
0: সে আমি জানি রে।
1: ও হ্যাঁ শোনো, আমি কিন্তু সামনের মাসে একবার চন্দননগরে যাব, কিছু কাজ আমার ওখানে বাকি পড়ে আছে।
0: দয়া করে তাড়াতাড়ি ফিরো, তা নইলে আমি আবার চিন্তায় থাকবো।
2: আমি মতিলাল রায়, ভালোবেসে রাসবিহারী আমাকে প্রকাশ বলে ডাকত। চারুচন্দ্র রায়ের প্রভাবে কানাইলাল, শ্রীশচন্দ্র, নরেন বারুজ্যের সঙ্গে আমিও গোপন বিপ্লবী দলে নাম লেখাই। 1910 ফেব্রুয়ারি মাসে পলাতক বিপ্লবী অরবিন্দ ঘোষ আমার বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। 1911 সেপ্টেম্বর মাসে দেরাদুন থেকে রাসবিহারী আর শ্রীশচন্দ্র আমার সঙ্গে দেখা করার জন্যই চন্দননগরে ফিরে এসেছিল। সেদিন গোপন ডেরায় উপস্থিত ছিলাম আমরা তিনজন, উত্তরপাড়ার অমরেন্দ্র, অনুশীলন সমিতির প্রতুল গাঙ্গুলি আর আমি।
1: যদি ভুল না করে থাকি তুমি অমরেন্দ্র, তাই তো?
3: হ্যাঁ। কি করে বুঝলেন আপনি, কি আমাদের আগে থেকে?
1: না না না, সবটাই ইন্টুইশন, থাক সে কথা। প্রকাশ, আমার জিনিস জোগাড় হয়েছে?
2: সে তো হয়েছে, কিন্তু এ তোমার কেমন সিদ্ধান্ত রাসবিহারি? চন্দননগরের ছেলে হয়ে তুমি উত্তর ভারতে বসে দল পাকাতেই ব্যস্ত।
1: কি করি বলো ভাই, সবই তো অটোমেশন, আমি তো নিজে কিছু করছি না, সব তিনি করাচ্ছেন।
3: না রাসু, এদের এভাবে অন্ধকারে রেখো না, ওদেরও সবটা জানা উচিত। হ্যাঁ শোনো মতিলাল, যুক্তপ্রদেশ থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত একটা দলের সঙ্গে দেরাদুনে আমাদের যোগাযোগ আছে, কাশি, সাহারানপুর, দিল্লি, শিয়ালকোট, তাদের বড় বড় ঘাঁটি। এরা সকলে পরস্পরকে চেনে না, কিন্তু সব ঘাঁটির বিপ্লবীরা তাদের নেতাকে চেনে। কোথাও সেই নেতার নাম সতীন্দ্রচন্দ্র, কোথাও মোটাবাবু, কোথাও মানিকবাবু, নরেনবাবু, আবার কোথাও বা চুচেন্দ্রনাথ। আদতে তাদের নেতা কিন্তু একজনই, রাসবিহারী।
1: ও শিরে, সব কথা থাক না।
3: না থাকবে না। ভারতবর্ষের এই মুহূর্তের সশস্ত্র বিপ্লবের ছবিটা এদের কাছেও পরিষ্কার হওয়া দরকার।
1: বেশ, তবে তাই হোক। শোনো প্রকাশ, আমার ধারণা ওই সব বিপ্লবী দলগুলোর সঙ্গে কলকাতা, চন্দননগর, ঢাকা আর কৃষ্ণনগরের দলগুলোর যোগাযোগ হলে ভারতের সশস্ত্র বিপ্লবের ক্ষেত্র আরও প্রসারিত হয়।
4: হ্যাঁ, এমনিতেই বালিন্দ্র কুমারের দল ভেঙে যাওয়ার পর টেগাটের অত্যাচারে বাংলার বিপ্লবী দলগুলো আর একত্রিত হতে পারছে না। এই অবস্থায় সবকটা দলকে এক নেতৃত্বে নিয়ে আসার কাজটা প্রায় অসম্ভব।
3: আর রাসু সেই অসম্ভব কাজটাকে সম্ভব করে তুলতে চাইছে।
2: একটা কথা খুব জানতে ইচ্ছে করছে রাসবিহারী, এই মুহূর্তে কোনো বড়সড় বিপ্লবী আন্দোলনের সম্ভাবনা আছে কি?
1: না না, এক্ষুনি নয়। বছর দেড় দুই চলবে আমাদের প্রস্তুতি পর্ব। একটা কথা ভুললে চলবে না, বঙ্গভঙ্গ রোধ হওয়ায় ব্রিটিশ সরকারের প্রেস্টিজে বড় রকমের ঘা লেগেছে, আর সেই অপমানের প্রতিশোধ নিতে কলকাতা থেকে দেশের রাজধানী সরিয়ে নিয়ে গেছে দিল্লিতে। এর একটা প্রতিবাদ হওয়া দরকার।
4: আপনি আমার কাছে দুজন নির্ভীক তরুণ কর্মী চেয়েছিলেন।
1: হয়েছে জোগাড়?
4: হ্যাঁ হ্যাঁ হয়েছে। তারা দুজন জাটতুতো খুড়তুতো ভাই, বসন্ত বিশ্বাস আর মুন্মথ বিশ্বাস। নদিয়া জেলার পোড়াগাছায় ওদের বাড়ি। বর্তমানে তারা স্বদেশী সমবায় নামের দোকানে কাজ করছে, কিন্তু তারা হাতে গরম কোনো কাজ চায়।
1: আপাতত একজনকে নিয়ে যাব। কাকে নেব?
4: তাহলে বসন্তকেই নিন।
1: বেশ, ওই বসন্তকে তুমি স্পষ্ট জানিয়ে দাও তাকে আমার সুইসাইড স্কোয়াডে ভর্তি হতে হবে।
2: আচ্ছা, বাড়িতে কে কে আছে তার?
3: বাবা মা, ছোট দুটো ভাই আর একটা বোন আছে।
1: প্রকাশ, মহাষষ্ঠীর দিন তাকে পোড়াগাছায় মায়ের কাছে চলে যেতে বলবে। লক্ষ্মী পুজো পর্যন্ত যেন সে মায়ের কাছেই থাকে। তারপর কৃষ্ণা প্রতিপদ তিথির সন্ধ্যেবেলায় সে এসে দেখা করবে তোমাদের সঙ্গে।
3: বেশ, তাই হবে। বন্দে মাতরম,
5: বন্দে মাতরম।

0: বিশ্বাস করুন, রাসবিহারী বসু নামে লোকটাকে দেখে প্রথমটা আমার একবারও মনে হয়নি লোকটা বিপ্লবী, স্বদেশী বিপ্লবী। আগে কি আমি দেখিনি? অমরেন্দ্রদাকে দেখেছি, ক্ষীরোদ গাঙ্গুলি মাস্টারমশাইকে দেখেছি, রুক্ষ চুল, হাঁটু পর্যন্ত খদ্দরের খাটু ধুতি, দেখলেই শ্রদ্ধা হয়। আর এই লোকটার পরনে গিলে করা কোঁচানের কস্তাপার ধুতি, মাথায় ঢেউ খেলানো চুলের বাহার, পায়ে চকচকে পামসু, হাতে শৌখিন ছড়ি। তার উপর আবার এই ফরেস্ট অফিসে বড়োবাবু চাকরিও করেন। আমি পোড়াগাছার বসন্ত বিশ্বাস, ডান পিঠে ডাক সাইটের ডাকাত, নাম লিখিয়েছি সুইসাইড ফোয়ার্ডে, চলেছি শহীদ হতে, আমাকে বলে কি নাই?
1: এই যে রাসুদা, এর কথাই সেদিন বলেছিলাম আপনাকে।
2: তোর বিষয়ে তামাক সাজতে জানিস?
0: হ্যাঁ।
2: হাঁকড়ে তাকিয়ে দেখছিস কি? বলছি তামাক সাজতে জানিস?
0: আমার নাম বিষয় নয়, শ্রী বসন্ত কুমার বিশ্বাস। আমার সাত জন্মে কেউ তামাক সাজেনি কখনো।
2: রাধে জানিস?
0: হ্যাঁ রাধে জানি।
2: ঠিক আছে, তাহলে বিষয়টাকে আর চাকর হতে হবে না, ও হবে আমার রান্নার ঠাকুর।
0: আমার নাম বিষে নয়, শ্রী বসন্ত কুমার।
2: বিষে বিষে বিষে তোর নাম বিশু দাস, বসন্ত বলে আচমকা কেউ পেছন থেকে ডাকলেও খবরদার ঘাড় ঘোরাবি না।
1: রাসুধা, ও আপনার অ্যাটিচিউডটা ঠিক বুঝতে পারছি
2: না। বলতে আর কি আছে, যতদিন না ও শহীদ হচ্ছে ওর পরিচয় ও বিশু দাস।
1: শোনো, এখন থেকে উনি তোমায় সমস্ত নির্দেশ দেবেন। আর হ্যাঁ, তুমি ওই বিশে নামেই সাড়া দেবে, কেমন?
0: আর আমি আমি কি বলে ডাকবো ওকে?
2: তুই আমাকে কর্তামশাই বলে ডাকবি? না না, তৈরি হয়নি, তৈরি হয়নি, এক্ষুনি আমাদের হাওড়া স্টেশনে যেতে হবে, তৈরি হয়নি। হাটে বানানো মিঠে বাংলা পান্টা মুখে ফুটতেই না, একবার
3: গাড়িটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে এসেছে, এবার নিশ্চিন্ত। হ্যাঁ বলবি, সে তখন যেন কি বলছিলি তুই?
0: এটা দেরাদুন এক্সপ্রেস, পাটনা যাবে না দো, গয়া হয়ে যাবে।
3: শোন শোন, তুই লক্ষ্য করে দেখিস নি, চন্দননগর থেকে এক বেটা টিকটিকি আমাদের পিছু নিয়েছিল, পানওয়ালার ঠিক পেছনে দাঁড়িয়ে বেটা আড়ি পেতে আমাদের সব কথা শুনছিল। এতক্ষণে সে মহাপ্রভু দিল্লি এক্সপ্রেসে চেপে নিশ্চয়ই পাটনায় রওনা হয়ে গেছেন, কাল সকালে বক্তিয়ারপুরে নেমে আমাদের খুঁজে বেড়াবেন।
0: সেই প্রথম লোকটাকে আমি পছন্দ করতে শুরু করলাম 1911 নভেম্বর থেকে 1914 25শে ফেব্রুয়ারি। এই দুবছর 3 মাস আমি ছায়ার মতো ওর সঙ্গে ঘুরেছি। প্রথম 3 মাস কঠোর ট্রেনিং নিয়েছিলাম, ভোর 5টায় উঠে যোগব্যায়াম, তারপর ঘরের কাজ। উনি তখন ফরেস্ট অফিসের বড়োবাবু, আমি রান্না করা, বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়ার কাজ করতাম, উনি বাজার করতেন, অফিস করতেন, আর আমাকে শেখাতেন বোমার ভিতরে কী কী মশলা থাকে, তাদের কাজটাই বা কী। তাছাড়া পদার্থবিদ্যার একটা চ্যাপ্টার পড়তে হতো, পাথ অফ এ প্রজেক্টাইল, একটা 1 পাউন্ড 11 আউন্সের পাথরকে কোন অ্যাঙ্গেলে ছুঁড়লে সেটা কত উঁচুতে গিয়ে উঠবে এবং কত দূরে গিয়ে পড়বে। ফিতে দিয়ে মেপে নেপে মাটিতে কতগুলো খুঁটি পুঁতে দিয়েছিলেন, খুঁটির গায়ে দূরত্ব লেখা থাকত। আমি রোজ খুঁটিগুলোকে লক্ষ্য করে পাথর ছোঁড়া অভ্যেস করতাম বেলা 1টা থেকে 3টে পর্যন্ত। 3 মাসের চেষ্টায় আমি এমন পোক্ত হয়ে গিয়েছিলাম যে 3-4 ইঞ্চির বেশি লক্ষ্যভ্রষ্ট হতো না। এইভাবে প্রথমে দেরাদুন, পরে লাহোর। লাহোরে উনি আমাকে নিয়ে এলেন বালমুকুন্দজির বাড়িতে।
3: বালমুকুন্দ, এ হলো বিশ্বনাথ দাস,
1: বাঙালি
3: নিঃসন্দেহে।
1: তাহলে এর কথাই বলেছিলেন আপনি,
3: একে কোন একটা চাকরিতে ঢুকিয়ে দিতে পারো।
1: চাকরি?
3: হ্যাঁ
1: ঠিক আছে, কিন্তু আমি থাকবো কোথায়? আপাতত তুমি এখানেই থাকবে, আমার দুটো কামরা, একটা খালি পড়ে থাকে।
3: ঠিক আছে, খুব ভালো ব্যবস্থা, তাহলে আমি চলি বালমুকুন্দ।
4: না দাদা, এভাবে যেতে দেব না আমি, এতদিন পরে এলেন, একটু কিছু মুখে না দিয়ে গেলে।
3: এই তো, তোরা না সবাই এক জাতের। আমার নিজের যে বোনটা আছে না সুশীলা, সে যখনই চিঠি লিখে সব কথা শেষে তার একটাই আবদার, দাদা একদিন আমার এখানে এসে পাত পেড়ে খেয়ে যাও। শুনলে রাখি, এ আমার আর এক ভাই বিশু দাস, আপাতত একে তোর জিম্মায় রেখে গেলাম, একটু নিজের দেওর মনে করে একটু আশ্রয় দিস ওকে।
4: দেওর নয় দাদা, ও আমার বিশু ভাই।
0: সেই ভালো, কুমু মানে আমার নিজের বোনও তো তোমার বয়সী, তাই আজ থেকে তুমি আমার রাখি বহিন। কিন্তু কর্তামশাই, থাকার ব্যবস্থা না হয় হলো, চাকরির
4: হয়ে যাবে বিশু ভাই। লাহোরের সূত্র মান্ডিতে পপুলার ডিসপেন্সারি নামে একটা ওষুধের দোকান আছে, তার মালিক আমাদের খুব পরিচিত, ওখানে তোমার জন্য একটা কাজ নিশ্চয়ই জুটে যাবে।
3: বাহ বাহ বাহ, খুব ভালো, আমি তার বিষয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিন্ত হলাম।
1: আর খুব বেশি দিনের ব্যাপার তো নয়, অপারেশনটা মিটে গেলেই।
3: সেই অপারেশন মিটে গেলে তখন এই বিষয়ই বা কোথায়, আর আমি বা কোথায়।
0: শুধু আমাদের কথা কেন বলছেন কর্তামশাই, বালমুকুন্দজির কথাও একবার ভাবুন, বিপদ তার কাছেও আসতে পারে।
3: বিশে দেখছি তোর সামনে বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, কেন ওকে খামোকা ভয় পাইয়ে দিচ্ছিস?
4: না দাদা, আমি ভয় পাইনি, স্বামীর বিপদের কথা আমি নিজে তো জানি, তবে আমার বিশ্বাস যে ও কোনোদিন ধরা পড়বে না, ও সব জাল কেটে ঠিক পালিয়ে আসবে।
3: শাবাশ শাবাশ নাকি, এই তো চাই।
0: বালমুকুন্দজির মাস্টারি করতেন, গুপ্ত সমিতিতে তার কাজ ছিল প্রচারের, ছুটি ছাড়াই বেরিয়ে পড়ত লাহোর থেকে আম্বালা, শিয়ালকোট, অমৃতসর। তার স্ত্রী রামরাখি বিপ্লবীদের অনেক কথাই জানত, আর তাদের কাজকে মন থেকে সমর্থনও করত। আমাদের প্রস্তাবিত অপারেশনটা

0: মাঝখানের এই 10 ফুট হলো তোর এখতিয়ার। এই 10 ফুট দূরত্ব পার করতে প্রসেশন সময় নেবে 3 সেকেন্ড। তার মধ্যেই তোকে বোমাটা ছুঁড়তে হবে। যদি কোনো ক্রমে সুযোগ না হয় নিঃশব্দে সরে পড়বি।
1: তাহলে তো অপারেশন পোস্টপোন হয়ে যাবে।
0: না না, পরের 3 সেকেন্ড হচ্ছে অবধ বিহারী রেঞ্জ। এই ল্যাম্পপোস্ট থেকে ওই যে চৌকো পাথরটা অবধ থাকবে, এরই মাঝে রাস্তায় ওই গাছটায় হেলান দিয়ে।
1: আর আপনি?
0: আমি থাকবো এইখানটায়, আমার হাতে থাকবে একটা রিভলভার। তোরা দুজনেই যদি ফেল করিস আমি কর্ডন ভেঙে বেরিয়ে যাব ক্লোজ রেঞ্জ থেকে, যেমন করে হোক বড়লাট বাহাদুরকে আমি। আর হ্যাঁ, যাই ঘটুক না কেন অপারেশনের পরেই আমরা কিন্তু যে যার মতো সরে পড়ব। আমি যাবো দেরাদুন, বিশ্ব যাবে লাহোর তার ওষুধের দোকানে চাকরিতে যোগ দিতে, আর আওয়াজ যাবে আম্বালা। হ্যাঁ, এটা হলো দিল্লি শহরের ম্যাপ। আমি এখান থেকে এখন একটা এক্কা ধরে বেরিয়ে যাব, তুই কিন্তু হেঁটে ফিরবি। খুব ভালো করে এই এলাকার রাস্তাগুলো অলি গলি সমস্ত চিনতে চিনতে হাঁটবি, কেমন? বন্দে মাতরম।
1: বন্দে মাতরম।
2: একুশে ডিসেম্বর সকাল 8টায় আমিরচাঁদজির বাড়ি থেকে এক পাঞ্জাবি দম্পতি বেরিয়ে এসে টাঙ্গায় উঠে বসল। সর্দার হরবংশ লাল আর তার স্ত্রী লক্ষ্মী পাই। আগে থেকে জানা না থাকলে আমি কোনো মতে বিশ্বাস করতে পারতাম না এই মানুষটাই নিপাট বাঙালি রাসবিহারী বসু। আর বসন্তকে বলিহারি, দিব্যি মাথায় জরির ফিতে দিয়ে বাঁধা বেনি, চোখে কাজল, কপালে কাঁচপোকার টিপ।
1: কথাটা মনে পড়লে আজও লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমার। আমি পোড়াগাছার বসন্ত বিশ্বাস, ক্ষুদিরাম প্রফুল্ল চাকরিকে দেখে বিপ্লবী দলে নাম লিখিয়েছি, সেই কিনা এরকম একটা পোশাকে। সবচেয়ে প্যাথেটিক অবস্থা কি জানে, টাঙায় ওঠার পর দাদা মাঝে মাঝেই আড়চোখে আমার দিকে রোম্যান্টিক দৃষ্টি নিয়ে তাকাচ্ছিলেন, কখনো বা আমার কাছে ঘেঁষে কানে কানে চোস্ত গুরুমুখীতে প্রেমের কথা শোনাচ্ছিলেন। টাঙাওয়ালাটা তো একসময় থাকতে না পেরে বলেই উঠল,
3: কাহাঁ জানা হ্যায় সরদারজি,
0: চাঁদনি চৌক জি, বিবি কো জুলুস দিখানা হ্যায়।
3: ভাই জি, এক বাত কহুঁ, আপ সচমুচ বহুত খুবসুরত হো।
0: আরে ও তো মুঝে অচ্ছি তরহ সে মালুম হ্যায়।
3: আরে হোনা ভি চাহিয়ে, জো হুড়িয়া আপনে সুনা, আপ তো পক্কা জোহরি হ্যায় হুজুর, উনকো তো জুলুস জরুর দিখানা চাহিয়ে।
1: রাগে আমার গা তখন জ্বলছে, বাধ্য হয়ে অন্যদিকে চোখ ঘোরালাম। রাস্তার দিকে তাকিয়ে দেখি সকাল থেকেই কাতারে কাতারে লোক ঠায় দাঁড়িয়ে আছে। দ্রুতগামী অশ্বারোহী সৈনিকের দল রাজপথে লোককে চমকে দিয়ে মাঝে মাঝে ছুটে যাচ্ছে। রাস্তার দুপাশে মোটা কাছি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশ বাহিনী, কাউকেই রাজপথে নামতে দিচ্ছে না। ভিড় ঠেলে কোনো রকমের নির্দিষ্ট বাড়িটার দোতলায় এক ঝাঁক মেয়েদের মধ্যে গিয়ে দাঁড়ালাম। সর্দারজির বেশে রাসুদা রইলেন নিচে ভিড়ের মধ্যে। এইভাবে কেটে গেল প্রায় ঘণ্টাখানেক। হঠাৎ দেখি রাসুদা নিচ থেকে আমাকে কি একটা ইঙ্গিত করছে। ভিড় ঠেলে দ্রুত নিচে নেমে এলাম, চাপা সরে প্রশ্ন করলাম, আবার কি হলো রাসুদা?
0: চলে আয়, একটু ফাঁকা জায়গা চলে আগে, এখানে দাঁড়া, মারাত্মক ভুল হয়ে গেছে একটা। বিষয়ে আমি তো তোকে দোতলার বারান্দা থেকে জিনিসটা ছুটে বললাম, তার মানে জায়গাটা মাটি থেকে অন্তত 15-16 ফুট উঁচুতে, কিন্তু তুই তো এতদিন ধরে মাটিতে দাঁড়িয়ে টিপ প্র্যাকটিস করেছিস, ওখান থেকে তোর টার্গেট হিট করা অসম্ভব।
1: তাহলে
0: তোকে মাটিতে দাঁড়িয়েই ছুটতে হবে। বিষয়ে
1: তা কি করে হবে, নিচে পুরুষ মানুষের ভিড়, তাদের মধ্যে আমি মেয়েদের পোশাকে কেমন করে? আমি
0: শুন, তোর হাত দেখিয়ে নিজের পোশাক রয়েছে তো?
1: হ্যাঁ সে তো আছে, অপারেশনের পর সেগুলো পরেই তো আমার পালিয়ে যাওয়ার
0: কথা। কাজ কর, চট করে ব্যাগটা নিয়ে এই বাড়িটার নিচের বাথরুমটায় ঢুকে যা, পোশাক পাল্টে বেরিয়ে আয়।
1: কিন্তু মহিলাদের বাথরুমে ঢুকে পোশাক পাল্টে আবার পুরুষের বেছে বেরোলে কেউ যদি দেখে ফেলে তো?
0: কেউ দেখবে না, আমি আছি এখানে। এই মুহূর্তে সবার নজর রাস্তার দিকে, তুই যা যা যা যা আগে। আরও একটা চেঞ্জ লাস্ট মোমেন্টে করতে হয়েছে, আমি আর আওয়াজ জায়গা বদল করেছি, হাতিয়ারও। তুই কোনো কারণে টার্গেট মিস করলে মনে রাখবি আমি আছি। আরেকটা কথা মনে রাখবি, টার্গেট মিস হলেও ক্ষতি নেই, শুধু তোকে যেন কেউ দেখতে না পায়। লক্ষ্যভ্রষ্ট হলেও এক্সপ্লোশন তো একটা হবেই, তখন সকলের নজর থাকবে সেই দিকে, আর সেই ফাঁকে আমি
2: কেটে গেল আরো কিছুক্ষণ। বিশুদাস ততক্ষণে নিজের পোশাক পরে পুরুষের ভিড়ে মিশে গেছে। বেলা তখন ঠিক 11:15। তাকিয়ে দেখি সামনে 50 জন অশ্বারোহী।

0: সৈনিক, তার পিছনে বিশাল এক হাতি, রূপর হাওদা রোদে ঝলমল করছে। রাজবেশে বসে আছেন লর্ড হার্ডিঞ্জ, সঙ্গে তার মহিষী লেডি হার্ডিঞ্জ। রাজপথে লক্ষ লক্ষ লোক বায়ুধ্বনি দিয়ে উঠল। মাটিতে লুটিয়ে পড়ে ইউনিয়ন জ্যাক, হাতিটাও প্রচন্ড চিৎকার করে তাপ হয়ে পড়ে গেল। হিজ এক্সেলেন্সি লর্ড হার্ডিঞ্জ টলে পড়লেন স্ত্রীর কোলে, সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে থেকে কে যেন চিৎকার করে উঠলো, মিশন সাকসেসফুল। আমি তখন ধীরে সুস্থে মিলিয়ে গেছি অগণিত জনতার ভিড়ে।
1: আমার একটু নির্দেশ ছিল 21 ডিসেম্বর রাতের ট্রেন ধরে সোজা চলে যাব লাহোর, 22-এ সকালে পপুলার ডিসপেন্সারিতে বসে যথারীতি ওষুধ বেচব। কিন্তু কি যে মাথায় ভূত চাপলো আমার, মনে হলো দেরাদুন যাই, দাদাকে একটা প্রণাম করে আসি। ভোরবেলা এসে পৌঁছলাম দেরাদুন। এসেই শুনলাম বন বিভাগের মাঠে মিটিং হচ্ছে, দিল্লিতে কোন বর্বর নাকি মহামান্য ভাইসরয়ের উপর বোমা ফেলেছে, তারই প্রতিবাদে মিটিং। হা ভগবান, আমার রাসুদা নাকি সেই মিটিং এর সভাপতি। চলে গেলাম বন বিভাগের মাঠে। দাদা তখন উদাত্ত কণ্ঠে ডান হাত শূন্য তুলে বক্তৃতা দিচ্ছে,
2: ভাইসব আমরা কি মরে গেছি, শুধু মিলিটারি নয়, শুধু পুলিশ নয়, 30 কোটি ভারতবাসী এরপর থেকে ঘিরে রাখবে আমাদের নয়নের মণি মহামান্য বড়লাটকে। ঈশ্বর করুণাময়, তার প্রাণহানি হয়নি, কিন্তু লজ্জায় ঘৃণায় অনুশোচনায় আমাদের মাথা হেঁট হয়ে গেছে। কে কে সেই দুশ্মন এখন আমরা জানি না, কিন্তু তাকে আমরা খুঁজে বার করবই। তারপর দিল্লির রাজপথে প্রকাশ্য রাস্তায় তাকে আমরা ফাঁসিতে ছড়াবো। সবাই সমস্যাটা বলুন, ভারতের বড় লাট দীর্ঘজীবী হোক।

0: রাজবিহারি বাবু।
1: হ্যাঁ বলুন।
0: আমি সুনীল চন্দ্র ঘোষ, এখানকার ডিএসপি অফ সিআইডি।
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার নামে আমি বিস্তর শুনেছি, কিন্তু সামনাসামনি প্রথম আলাপ হলো।
0: আপনার দেশের বাড়ি তো চন্দননগরে।
1: হ্যাঁ, চন্দননগরেই তো।
0: শ্রীশচন্দ্র ঘোষকে আপনি চেনেন?
1: কি যে বলেন স্যার, খুব চিনি, শ্রীশ তো সম্পর্কে আমার ভাই হয়। কেন বলুন তো?
0: আপনি কি আমার হয়ে একটা কাজ করতে পারবেন?
1: নিশ্চয়ই পারবো, আপনি বলুন না।
0: চন্দননগরের শ্রীশ ঘোষ, মতিলাল রায়, নরেন মালুজ্য সম্পর্কে যাবতীয় খবর আমাকে এনে দিতে হবে, বিশেষ করে শ্রীশ ঘোষ। তাকে নাকি মাঝে মাঝে কাশীতে, সাহারানপুরে, দিল্লিতে দেখা গেছে। সে কোথায় যায়, কার কাছে যায়, সেটাই জেনে আসতে হবে।
1: আচ্ছা, এই ব্যাপার তো বেশ তো। আমি যখন চন্দননগরে যাব, আমি যতটা পারবো খবর সংগ্রহ করে আনব। আপনাদের মতো মানুষকে সাহায্য করা, এ তো আমাদের নাগরিক কর্তব্য।
0: যাক, আপনি আমাকে অনেকটা নিশ্চিন্ত করলেন। আর হ্যাঁ, যদি কিছু মনে না করেন, এই 100টা টাকা আপনি রাখুন। না না না না, যাতায়াতে, রাস্তাঘাটে খরচ খরচা তো আছেই।
1: কি কি বলছেন আপনি,
0: প্লিজ প্লিজ না করবেন না, প্লিজ।
1: ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, দিন।
2: অদূরে দাঁড়িয়ে আমি অবাক হয়ে দেখছিলাম, আর মনে মনে ভাবছিলাম, কে এই লোকটা, দেবতা না দানব? চুপিসারে ফিরে এলাম ঘোষী মহল্লায়। ঘরের ডুপ্লিকেট চাবি ছিল আমার কাছে। ভেতরে ঢুকে দরজা খোলা রেখেই চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল, চোখে টর্চের আলো
1: পড়ে। ওখানে শুয়ে
2: দাদা, আমি আমি আমি
1: বিশ্বে তো তুই তুই এসেছিস।
2: আর বিশ্বে
1: লাহোরে ফিরে যাওয়ার কথা
2: না, মানে আমি ভাবলাম একবার আপনার সঙ্গে
1: বন্ধু ভাগা পজিব বদর ছেড়ে কথা কারণ কি বলেছিলাম তোকে, আজ তো ডিসপেন্সারিতে বসে ওষুধ বেচার কথা কিনা, তার বদলে তুই খুব লেগেছে তাই না? আরে দূর বোকা ছেলে, বাচ্চা ছেলের মতো কাঁদছিস কেন?
2: মার খেয়ে কাঁদিনি দাদা, আনন্দে কেঁদেছি। গত 2 বছর ধরে আপনার সাথে কাজ করছি, কোনদিন ভুল করে আমাকে পছন্দ হয়ে থাকেনি। এই যে আমার জীবনের কত বড় প্রাপ্তি!
1: তুই আমার মুখ রেখেছিস রে বসন্ত, আয় আয় আয়, আরেকবার দাদা বলে আমাকে বুকে জড়িয়ে ধর। শোন শোন, তুই আর দেরি না করে এক্ষুনি লাহোরে ফিরে যা। এত বড় ঘটনার অপরাধীর এখনো পাত্তা পায়নি ওরা। পুলিশ আর সিআইডি মেরে পাগলা কুকুরের মতো তাকে খুঁজে বেড়াচ্ছে। সরকার ইতিমধ্যে 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে বসে আছে। মিটিং সেরে ফেরার পথে ডিএসপি সুনীল ঘোষ আমাকে ধরেছিল।
2: জানি, আড়াল থেকে সবটাই দেখেছি।
1: আমি এর মধ্যে চন্দননগরে যেতে পারি শুনে সে 100 টাকা আমাকে আগাম দিয়ে তার হয়ে টিকটিকি গিরি করতে বলেছে।
2: আপনি টাকাটা নিলেন?
1: না, নিলাম। বরবরাসিয়া ধনক্ষয়া।
3: প্রায় মাস দুয়েক পরের কথা, 21 ফেব্রুয়ারি 1914। বিশ্বদাস মানে বসন্ত তখন আমার সঙ্গে লাহোরে, রামরাকি গেছে আমাদের গ্রামের বাড়িতে। তখন মাঝরাত, আমরা দুজনেই ঘুমোচ্ছি। হঠাৎ মনে হলো কেউ যেন সন্তর্পণে আমার বাড়ির দরজায় টোকা দিয়েছে।
2: দাদা,
1: বালমুকুন্দের নাম ঠিকানা পুলিশ এখনো পাইনি বোধ হয়, তাই সময় থাকতে আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়াই ভালো। বিষয় চট করে মেকআপ বক্সটা বার কর, আবার আমাকে সাজতে হবে।
2: আর আমি
1: তোর নামে নয়, বিশু দাসের নামে ওয়ারেন্ট আছে, তার মানে তোর আসল নাম ঠিকানা পুলিশ এখনো জানে না, কিন্তু তোর ফটো আছে পুলিশের ফাইলে। সুতরাং আবারও লক্ষ্মীবাইয়ের মেকআপ নেওয়া ছাড়া আর কোনো পথ নেই।
2: কিন্তু দাদা,
3: ওরা এর মধ্যে এত কিছু জানলো কিভাবে?
1: গতকাল সন্ধ্যায় ডিএসপি সুনীল ঘোষ এসেছিল আমার বাড়ি।
4: আসুন আসুন আসুন সুনীলবাবু, শুনলাম আপনি নাকি অন্যে হয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছেন।
0: বসুন, কথা আছে।
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন।
0: এই এই ফটোটা একবার দেখুন তো, চেনেন লোকটাকে?
4: হ্যাঁ, মানে আপনি বিশুর ফটো কোথা থেকে পেলেন?
0: এই তাহলে বিশু দাস, হ্যাঁ, আপনার চাকর।
4: কেন বলুন তো?
0: লোকটা এখন কোথায়?
4: তা তো বলতে পারবো না, ছোকরার হাততালের দোষ ছিল, মাঝে মধ্যেই টাকা পয়সা সরাতো আর কি, মাইনে দিয়ে মানে বিদায় করে দিয়েছি। কে জানে, হয়তো দেশেই ফিরে গেছে।
0: তা দেশ কোথায় ওর?
4: এই রে, ঠিকানাটা তো ঠিক জানা নেই, আমি শুনেছি ঢাকার বিক্রমপুরের কোথাও থাকে।
0: লোকটাকে আপনি কিন্তু চন্দননগর থেকে নিয়ে এসেছিলেন?
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন?
0: আপনার ভাই শ্রীশচন্দ্র ঘোষ ওকে আপনার হাতে দিয়েছিল।
4: হ্যাঁ তাই তো, কিন্তু তাতে
0: আপনি মূর্খ রাসবিহারী বাবু।
4: কি বল,
0: আরে মশাই, আপনি বুঝতে পারলেন না যে আপনি যেমন আমাদের এজেন্ট হিসেবে ওই চন্দননগরের ঘাঁটির যাবতীয় খবর সংগ্রহ করছেন, ঠিক তেমন ভাবে ওই শ্রীশ ঘোষও তার এজেন্ট হিসেবে ওই বিশু দাসকে লাগিয়েছিল আপনার পেছনে।
4: কি বলছেন সুনীল বাবু!
0: অবাক হওয়ার এখনো বাকি আছে, এই বিশু দাস গর্ডন হত্যা মামলার একজন অংশীদার।
4: কি বলছেন আপনি!
0: আমার কাছে নিশ্চিত খবর আছে, ওই বিশু দাস আর অবধ বিহারী নামে আরেকজন ছোকরা লরেন্স গার্ডেনে গিয়েছিল গর্ডনকে হত্যা করতে, অবশ্য মারতে পারেনি।
4: চাক পারেনি তাহলে, চাক বাবা।
0: আচ্ছা, চুচেন্দ্রনাথ দত্ত নামটা শুনেছেন কখনো?
4: চুচেন্দ্রনাথ?
0: হ্যাঁ,
4: কি বলেন, তার ঠিক নেই, এমন অদ্ভুত নাম কোনো মানুষের হয় নাকি?
0: ওটা ছদ্মনাম
4: ভাই।
0: হ্যাঁ, লোকটা এই এরিয়াতে থাকে, কিন্তু তার অ্যাক্টিভিটি লাহোর থেকে বেনারসের মধ্যে। বাঙালি, এই আপনার মতোই হাইট, বেশ স্বাস্থ্যবান চেহারা, তবে বাঁ হাতের মাঝের আঙুলটা নেই, সেটাই হচ্ছে পালের গোদা।
4: ও দাঁড়ান, আমারও কেমন নামটা শোনা শোনা লাগছে, শোনা শোনা লাগ। সুনীল ঘোষকে এত খবর কে দিচ্ছে? কে? নিঃসন্দেহে বিভীষণ ঢুকে পড়েছে দলের মধ্যে, চুচেন্দ্রনাথ নামটা যারা যারা জানত তাদের মধ্যে একমাত্র বিনানাটি ধরা পড়েছে। তাহলে কি
0: কি ভাবছেন বলুন তো?
4: ওই আপনার এতক্ষণ বলা কথাগুলো তরিয়ে ভাবছিলাম আর কি।
0: ভাবুন ভাবুন।
4: ও ও ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, লোকটাকে মনে হয় আমি লাহোরে দেখেছি, আসল নামটা বোধ হয় কি যেন ওই দীনদয়াল
0: নাম, দীননাথ,
4: দীননাথ।
0: সেও এখন আন্ডার অ্যারেস্ট।
4: আচ্ছা,
0: আপনি শুনলে হয়তো খুশি হবেন, সে বেটা এই কেসে রাজসাক্ষী হতে রাজি হয়েছে।
4: আচ্ছা, বাহ।
0: আরো আছে, সে চুচেন্দ্রনাথের ঠিকানা জানে না, কিন্তু দেখলে তাকে শনাক্ত করতে পারবে বলেছে।
4: দীননাথ! শেষ পর্যন্ত দীননাথ এইভাবে বিশ্বাসঘাতকতা করলো! ভগবান, মীর জাফরের দল কি রক্তবীজের বংশ!
0: এই দেখুন, আবার কি ভাবতে বসলেন?
4: না না না না, বিনি কিছু না।
0: আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন আসি।
4: হ্যাঁ হ্যাঁ,
0: ওদিকে আবার অনেক কাজ, আপনিও কিন্তু চোখ কান খোলা রাখবেন।
4: হ্যাঁ নিশ্চয়ই,
0: কোনো খবর পেলেই আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন, কেমন?
4: হ্যাঁ হ্যাঁ, যেরকম বললেন।
0: আসেন তাহলে,
4: আসুন আসুন।
1: এবারে বুঝতে পারছো আমরা প্রত্যেকে কত বড় বিপদের মধ্যে পড়েছি? ঝটপট জিনিসপত্র গুছিয়ে নাও, এক্ষুনি লাহোর ছাড়তে হবে আমাদের। আজ রাতেই আমি আর বিশু ফিরে যাচ্ছি দিল্লিতে। বালমুকুন্দ, তুমি যাবে উল্টো দিকে একা, একসঙ্গে থাকলে সবাই মিলে ধরা পড়ার ভয় আছে। দিল্লিতে ফিরে আমি বিশুকে পাঠিয়ে দেবো বাংলাদেশে।
2: আপনি?
1: আপাতত ভারতবর্ষ ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নিতে হবে।
2: হ্যাঁ,
1: আমি খবর পেয়েছি আগামী 12ই মে সানুকি মারু নামে একটা জাহাজ রওনা দেবে জাপানের উদ্দেশ্যে। যে কোনো ভাবে একবার সেই জাহাজে উঠে পড়তে পারলে।
2: কিন্তু পাসপোর্ট?
1: পাসপোর্ট, তার জন্য একটা অন্য পরিচয় জোগাড় করতে হবে। দেখা যাক। বলুন, তুমি আর দেরি করো না।
3: হ্যাঁ দাদা, যাচ্ছি। দাদা, যাওয়ার আগে আপনাকে একটা প্রণাম করতে দেবেন?
1: দেব বলুন। তুমি প্রণাম করলে তোমার মাথায় হাত রেখে আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ জানাবো বালবকন।
3: যদি আর কখনো দেখা না হয়।
1: আরে দূর, আমি তো আবার ফিরে আসবই। আর ধরো যদি নেহাতি ফিরে আসতে না পারি, তাতেই বাকি। বালমুকুন্দ, কত লোকই তো আর ফেরে না যুদ্ধক্ষেত্র থেকে।
2: যুদ্ধক্ষেত্র?
1: আরে বিশে, আমি তো জন্ম যোদ্ধা, আই ওয়াজ আ ফাইটার, এই আমার আসল পরিচয়। আই ওয়াজ এভার আ ফাইটার, সো ওয়ান ফাইট মোর, the best and the last. I would head that death hand on my eyes and forbore and bade my creep past.
2: দাদার নির্দেশ মাথায় নিয়ে সেই রাতে বালমুকুঞ্জে ঘর ছেড়ে বেরিয়ে গেল। মুক্ত পৃথিবীতে তার সঙ্গে আমার সেই শেষ দেখা। তারপর অবশ্য আবার দেখেছিলাম 16 মার্চ দিল্লিতে আদালতের কাঠগড়ায় আমির চাঁদ, অবধ বিহারী আর আমার সঙ্গে তারও বিচার শুরু হয়েছিল। বিচার নাকি বিচারের নামে প্রহসন। দীননাথ রাজসাক্ষী হওয়ায় ছাড়া পেয়ে যায়। আমাদের চারজনেরই ফাঁসির হুকুম হয়। ফাঁসির দিন ধার্য করা হয় 11 মে 1915। জেলে বসেই গোপন সূত্রে খবর পেয়েছিলাম। ঠিক তার দুদিন পরে 13 মে 1915 তারিখে আমার রাসুদা রবি ঠাকুরের আত্মীয় পরিচয়ে পিএন ঠাকুরের ছদ্মবেশে দেশ ছেড়ে জাপানের পথে রওনা থেকে।
1: বিদায় শৃঙ্খলিতা মা আমার, তোমাকে আমি কোনো দিন ভুলব না। তোমার বন্ধন মুক্তি না হলে আমার যে মুক্তি নেই মা, তোমাকে কি ভুলতে পারি? কাঁদিস নে মা আমার, কাঁদিস নে। আমি ফিরে আসব, আবার ফিরে আসব, আমি ফিরে আসব মা, আশ্রয় নেব তোরই কোলে।

0: রাজদ্রোহী রাসবিহারী নাটকটি এখানেই শেষ হল। রচনা সঞ্জয় চট্টোপাধ্যায়, অভিনয় করেছেন শ্রীশচন্দ্র, কৃষ্ণপদ দাস, চারুচন্দ্র রায়, মলয় সাহা, বামাপদ ঘোষ ও টাঙাওয়ালা, বিশ্বজিৎ দাস, অমরেন্দ্র, অরূপ কুমার মান্না, মতিলাল রায়, শেখর দাস, মনীন্দ্রনাথ নায়েক ও ডিএসপি সুনীল চন্দ্র, অনুপ ঘোষ, অবধ বিহারী, সমীর চরিত, বসন্ত বিশ্বাস, শুভব্রত দে, বালমুকুন্দ, দীপক বসু, মাসি বামাসুন্দরী, তপতী অধিকারী, রাম রাখি, ইনা সেনগুপ্ত এবং রাসবিহারী বসুর ভূমিকায় সতীনাথ মুখোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রস্তাবিত সিকিম সফরকালে নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রিত করা হবে। আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত রাষ্ট্রপতির সিকিম সফরের কথা। ছাংগুলেকে যাওয়ার জন্য 26 থেকে 28 মে পর্যন্ত কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। নিট পরীক্ষায় কর্তৃপক্ষের গাফিলতির খবরে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে বলেছে, আগেকার প্রশ্ন ফাঁস বিতর্ক থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো শিক্ষাই নেয়নি। বিচারপতি পি এ নরসিংহা এবং অলোক আরাধের বেঞ্চ এনটিএর পরিবর্তে ওই পরীক্ষা পরিচালনার জন্য অন্য একটি সংস্থার দাবিতে কেন্দ্র, এনটিএ এবং সিবিআই এর কাছ থেকে উত্তর চেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা স্থগিত রেখেছে। এনটিএ জানিয়েছে, ঈদ উল আজহা বা বকরি ঈদের ছুটি সরকার পরিবর্তন করায় পরীক্ষা স্থগিত রাখা হল। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। এনটিএ পরীক্ষার্থীদের নিয়মিত তাদের ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেকে বিজেপির কার্যালয়ে জনতার দরবারে জনগণের অভাব অভিযোগ শোনেন। সেখানে নিজেদের দাবি দেওয়ার কথা তুলে ধরেন রাজ্যের বিভিন্ন এলাকার বিভিন্ন পেশার মানুষ। মুখ্যমন্ত্রীর কাছে যোগ্যতার ভিত্তিতে চাকরি ফেরানোর আবেদন জানান 26,000 বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা। সরকারি হাসপাতালে দালাল চক্র সহ বিভিন্ন দুর্নীতি বন্ধ এবং বহিরাগতদের প্রবেশ আটকাতে রাজ্য সরকার প্রথম ধাপে কলকাতার 5টি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ পরিচয়পত্র চালু করেছে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র

0: জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250 স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, সব আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে আদিবাসীদের কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের ওপর আদিবাসীদের মালিকানা রয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল খট্টার আজ বলেন, জ্বালানি সাশ্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় স্বার্থে জনগণকে আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন যে, তেল ও সোনার মতো আমদানিকৃত পণ্যের ব্যবহার কমিয়ে আনা হলে তা দেশের অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে শক্তিশালী করবে। হরিয়ানার জিন্দ জেলার বিবিপুর গ্রামে সুনীল জগলানের পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী খট্টার জানান, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে তিনি তাঁর সরকারি কনভয়ে থাকা গাড়ির সংখ্যাও কমিয়ে দিয়েছেন। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝেই আজ থেকে শুরু হচ্ছে 5-দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা। ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাঁবুর শহর মিনায় সমবেত হচ্ছেন। তারা সেখানে রাত্রিযাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান এবং প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। রাজ্য সরকার নতুন করে সমীক্ষা ও যাচাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের পাড়ায় সমাধান প্রকল্প আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পুরসভা এলাকায় তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শুরু হওয়া রাস্তা, নিকাশি, পানীয় জল, বাতিস্তম্ভের মতো একাধিক প্রকল্পের কাজও আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
4: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
3: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
5: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন, pmsuryaghar.gov.in।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতা আর
3: অনির্বাণের সঙ্গে।
2: আর এই যে প্রচন্ড বিকেলে তুম ক্যা মিলে নয়, মানে বিষয়টা হচ্ছে আমরা ঘেমে যে অবস্থা হয়ে যাচ্ছি, ঘেমে মিলেমিশে মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই গানটা যে কে কার জন্য গাইছে এই মুহূর্তে কিন্তু আর মানে মাথায় ঢুকছে না।
3: না মানে মাথায় না ঢোকার তো বড় কথা হচ্ছে যে জাস্ট ইমাজিন এরকম একটা প্রখর রোদের ময়দানে কেউ এই গানটা গিয়ে কারোর সঙ্গে গাইছে, জাস্ট রিয়াকশনটা কি হবে,
2: মানে সেটাই ভাবছি। প্রচন্ড মানে প্রচন্ড ঘামে, প্রচন্ড গরমে, মানে সেটাকে তো করণ জোহরের সেট ভাবতে পারছি না।
3: কি কথা মনে করিয়ে দিচ্ছে, মানে একে ঘামে ঘামে চপচপে একটা কলকাতা, এর মধ্যে যদি একটা ফুরফুরে হাওয়ার মতো করণ জোহরের সেট পাই,
2: সেই যে মানে পিছনে ভায়োলিন বাজে, তারপর হচ্ছে বরফের মধ্যে নায়িকা একদম ওই কি বলে শিফন শাড়ি পরে দৌড়ে আসছে, বা একটা সেই
3: রিভলভিং বেড,
2: রিভলভিং বেড, তারপর একটা মানে সেই নায়ক দৌড়ে আসছে একখানা দুর্দান্ত ফরেন লোকেশনে, এই সমস্ত ব্যাপার ছাড়া কি আর করণ জোহরের মুভি হয়?
3: অ্যাবসলিউটলি হয় না। এবং মানে এক্স্যাক্টলি বন্ধু হয়তো ভাবতে পারে যে এইরকম এক
2: সেই জন্য বলি মানে একেবারে কেক গলে যাওয়ার আগে বরং আমরা একটু করণ জোহরকে হ্যাপি বার্থডেটা বলে দিই নাকি।
3: অ্যাবসলিউটলি করণ জোহরকে হ্যাপি বার্থডে তো বলতেই হবে, কারণ যে ভদ্রলোক এইরকম একটা সামার সিজনের জন্য এরকম একটা চিলিং চিলিং সুন্দর সুন্দর
2: ছবি বানিয়েছেন,
3: উপহার দিয়েছেন,
2: একদম তার জন্য একবার হ্যাপি বার্থডে।

ইয়েস, তার হ্যাপি বার্থডেতে আজকে অনেক গপ্প হবে তাকে নিয়ে। তবে তার আগে একখানা একদম দিল চুরালিয়া টাইপ গান, আশির দিল চুরালিয়া টাইপ গান শুনে নিয়ে ফিরছি, তারপর আবার বেনি দেয়াল আর শালমালি এই মুহূর্তে তোমার জন্য।

0: হ্যাঁ, মারিয়া মোটামুটি গরমে কি রহিয়াছে না গিয়াছে?
1: গিয়াছে গিয়াছে, গলিয়া গিয়াছে।
0: হ্যাঁ, একেবারেই মারিয়া গলিয়া গিয়াছে, কারণ গরমটা সেইভাবেই পড়ছে। কারণ যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে 100টা শহরের উপর একটা সার্ভে করা হয়েছিল, তাই তো?
1: ঠিক ঠিক। এবং 100টা শহরের উপরে সার্ভে করার পরে দেখা গেছে যে নেপালের কিছু শহর, ভারতবর্ষের মানে 97টি শহর, যার মধ্যে পশ্চিমবঙ্গের 5খানা শহর রয়েছে, তারা একটা মুকুট লাভ করেছে। এবার পুছো ক্যা মুকুট হ্যায়,
0: ক্যা হ্যায় মুকুটি, ক্যা মুকুট,
1: মুকুট ইয়ে হ্যায় কি ও লোক সবসে হট শহর হ্যায়।
0: ওহো, মানে কি আর বলবো, হায় গরমি,
1: হায় গরমি শহর একদম।
0: এর থেকে বেশি কিছু বলার নেই। তবে গরমে যেটা করবে সেগুলো নিয়ে, এই ডুজ এন্ড ডোন্টস গুলো নিয়ে ফিরছি। তার আগে বাদশাহ নেহা কক্কর ইজ সেইং অ্যাবাউট গরমি।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস, ক্যাফে কলকাতা শুনছো তুমি। আর এই যে তোমাকে এক্ষুনি বলেছিলাম যে গরমে কি করবে, মানে শুধু তো গরমি গরমি শুনিয়ে থেমে গেলে হবে না,
3: কুছ তো করনি ভি হ্যায়।
2: হ্যাঁ, কুছ তো করনি ভি হ্যায়। গরমের সঙ্গে লড়বে কিভাবে সেটাও তো বলবো।
3: অ্যাবসলিউটলি, কিভাবে লড়বো, লড়বো হচ্ছে কি এটাই যে খুব সুইট ওয়েতে লড়তে হবে। মানে হ্যাঁ, মানে আহা ঠিক আছে, মানে
2: মানে ও গরম এসেছে বলে গরমকে আমরাও যে গরম গরম ধরে কথা শুনিয়ে দেবো,
3: গরমকে গরম দেখালে চলবে না।
2: হ্যাঁ একদম,
3: গরমকে গরম দেখালে চলবে না। এবং তুমি ফিটনেস ফ্রিক হতেই পারো, কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু এমন জিনিস যেটাকে মনে করা হয় যে ফিটনেসের থেকে একদম মানে ওরে বাবা, আমি ফিটনেস হলে সেটা একেবারে উল্টো দিকে উল্টো মেরু, কিন্তু সেরকম কিছু একটা জিনিস তোমাকে কিন্তু গরমে বাঁচিয়ে দিতে পারে। ক্যা হ্যায় ও
2: ও হ্যায়, মোটামুটি বিষয়টা হচ্ছে তোমাকে দুধের মধ্যে চিনি মিশিয়ে খেতে হবে। আর এই যে দুধের মধ্যে তুমি চিনি মিশিয়ে খাচ্ছ, এটাই কিন্তু তোমাকে হিট স্ট্রোক থেকে মানে বাঁচতে সাহায্য করবে, এবং এটা কিন্তু পরামর্শ দিচ্ছে আয়ুষ মন্ত্রক। এছাড়া দেখো, বেশি করে জল খাওয়া, ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা, চড়া রোদ এড়িয়ে চলা, সুতির পোশাক পরা, এগুলো তো মোটামুটি আমরা প্রত্যেকে জেনেই গেছি।
3: একদম, সুতরাং নিজের এই জ্ঞানের একদম সঠিক ইস্তেমাল করো।
2: হ্যাঁ,
3: এবং মানে গরমে নাজেহাল হও,
2: ইস্তেমাল করে নাজেহাল হতে থাকো। আপাতত আমরাও আরও একখানা গান শুনিয়ে ফিরে আসছি, কারণ তোমাদের জন্য তো আমাদের মনে 100% লাভ রয়েছে। আর সেই 100% লাভ শোনাতে শোনাতে ফিরে আসছি করণ জোহরের গল্প নিয়ে। বাকি গল্প তোমার থেকে শুনবো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস, ক্যাফে কলকাতা শুনছো তুমি। আর আজকে কিন্তু করণ জোহরের হ্যাপি বার্থডে। আজকে শুরুতেই বলে দিয়েছিলাম, বলিউডের যে সমস্ত ছবিগুলো দেখে বেশ একটা নিজেকে হিরো বা হিরোইন হলে কীরকম লাগতে পারে যে ছবিগুলো দেখে অনেকে ভাবতে শেখে, আজকে সেই মানে মানুষটারই হ্যাপি বার্থডে।
3: অ্যাবসলিউটলি, মানে আমার জীবনে কেউ যদি এসে জিজ্ঞেস করে আরে তুঝে প্যার করনা কন সিখায়া, আমি তো একেবারেই শাহরুখ খানের নাম বলবো না, আমি বলবো করণ, করণ ও থা করণ জোহর,
2: তো সেই বাজেটে মানে করণ জোহরের যে সমস্ত সিনেমাগুলো আর কি আমাদের প্রচন্ড ভালো লেগেছিল, সেই সমস্ত সিনেমার যদি মানে সেই সমস্ত সিনেমার সেটে হঠাৎ যদি তুমি পৌঁছে যাও।
3: অ্যাবসলিউটলি, মানে ধরো কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম, কাল হো না হো, কবি আলমিদা না কাহে না, এছাড়াও বিভিন্ন সিনেমা যেগুলো প্রোডিউস করেছে, যেরকম তোমার ওয়েক আপ সিদ আছে, আই হেট লাভ স্টোরিজ আছে, স্টুডেন্ট অফ দ্য ইয়ার আছে, এই ধরনের বিভিন্ন যে সিনেমায় ইদার প্রোডিউসার অর অ্যাজ এ ডিরেক্টর করণ জোহর ছিলেন, সেই রকম সিনেমার কোনো সেটে যদি তোমাকে হঠাৎ করে ফেলে দেওয়া হয়, তাহলে তুমি তুমি তুমি কোন ক্যারেক্টারে নিজেকে দেখতে চাও, চটপট লিখে আমাদেরকে পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে। কারণ আজকে এই যারা অস্কার উইনিং জুটি তোমার সঙ্গে বসে আছে, এবার অস্কার উইনিং কেন বললাম, কারণ হচ্ছে আমার সঙ্গে যখনই আর কারো এরকম থাকে আমার শোতে পার্টনার, যে যার নামটা শুরু হচ্ছে এ দিয়ে, আমি যাদেরকে বলি যে উই আর দি এ স্কোয়ার জুটি, অর্থাৎ অস্কার জুটি,
2: একদম এ ক্লাস পিপল,
3: অ্যাবসলিউটলি ভেরি ভেরি এ ডাবল এ ক্লাস পিপল।
2: হ্যাঁ, তো এই যে দুজনে বসে আছি, তো আমাদের কাছে তুমি লিখে পাঠিয়ে দাও করণ জোহরের বার্থডেতে, করণ জোহর স্পেশাল একদম টপিক তোমার জন্য, যে করণ জোহরের সিনেমার সেটের মতন যদি তোমার জীবন হতো তো কোন চরিত্রটা হতে চাইতে তুমি, চটপট জানিয়ে দাও আমাদেরকে। আপাতত ডিস্কো সং ফর ইউ।

0: আহা আহা ব্যাপারটা ঠিক আহা নয়, ব্যাপারটা হচ্ছে থাকতে হবে আহা, মানে এই যে প্রচণ্ড গরমে যে খাবারটা খেয়ে তুমি আইডাই না করে আহা বলবে, সেই রকমই খাবারের কিছু খোঁজ খবর রয়েছে তোমারই জন্য। কেন বলো তো? কারণ আজকে করণ অ্যান্ড
1: গরম
0: সাথ সাথ চল রহা হ্যায়।
1: অ্যাবসলিউটলি, বাতো বাতো মে প্যার আয়েগা ফিল্ম আয়েগা অর ভাতো ভাতো মে তৃপ্তি আয়েগা।
0: ইয়েস, ভাতো ভাতো মে তৃপ্তি আয়েগা। কেসে আয়েগা? প্রথমত দেখো, তুমি এই সময় যেটা খেতে পারো, দই ভাত খেতে পারো। দই ভাতে সামান্য লবণ মিশিয়ে আর ওর মধ্যে কারি পাতার ফোড়ন যোগ করে অল্প একটু বেদানা বা একটু বাদাম দিয়ে, যদি ওটাকে আর কি মানে ভাজা বাদাম আর কি, সেটা দিয়ে একটু সাজিয়ে নাও, তো সেক্ষেত্রে ওটা কিন্তু খেতে বেশ ভালো লাগে।
1: অ্যাবসলিউটলি। এরপরে তুমি খেতে পারো আম ভাত, কাঁচা আম কুচি ভাতের সঙ্গে মিশিয়ে নাও, তারপর সর্ষে বাদাম কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে একদম টক ঝাল একটা স্বাদ গরমের দুপুরে একদম পারফেক্টলি মুখে লেগে থাকবে।
0: যেমন তুমি নারকেল ভাত খেতে পারো, যেমন তাজা নারকেল কোরানো, তার মধ্যে সর্ষে কাজু বাদাম

0: ওটাকে বেটে নিতে পারো। এবার হালকা মিষ্টি স্বাদ, ওটা কিন্তু মানে বেশ পেটও ভরায়, আবার মানে অ্যাসিডিটিও হবে না, কারণ নারকেল যেটা থাকে নারকেলের মানে এটা তোমার শরীরকে ঠান্ডা রাখবে।
1: এন্ডের পর আসছে লেবু ভাত, লেবুর রস, হলুদ, বাদাম, এগুলো দিয়ে একদম সুন্দর করে, উফ মা গো মামা কি সুন্দর, একেবারে রেসিপি বলছি মনে হচ্ছে, এটাকে নিয়ে একদম সুন্দর করে তৈরি করে ফেলো লেবু ভাত, এবং তারপর এই যে একটা প্যাচপ্যাচে গরম, তার মধ্যে একটা টকটকে স্বাদে ভাত, গরম হেভি লাগবে, কিন্তু হেভি লাগবে বিশ্বাস করো।
0: একদম এই সমস্ত খেতে থাকো, তাহলে দেখবে মোটামুটি এই যে আহা আহা গানে হচ্ছিল সেখান থেকে আহা ব্যাপারটা একদম পার্টিকুলারলি পৌঁছে যাচ্ছে।
1: অ্যাবসলিউটলি। এবং তারপর অনির্বাণ এবং অরুণিতা আবার ফিরবে, তার আগে একটা ফ্ল্যাশ ব্যাক সং তোমার জন্য, এই গরমটার জন্য
0: ডেডিকেট করে কিছু গরম করণ, দুটো একসঙ্গে যখন চলছে তাই কভি খুশি কভি গম, এই মুহূর্তে অনলি ফর ইউ।
2: এফএম রেনবোতে রেনবো ফ্ল্যাশ ব্যাক সং, রেনবো ফ্ল্যাশ ব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ইয়েস, ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতা আর অনির্বাণের সঙ্গে। আর এই যে তোমার সঙ্গে আড্ডায়, আজকে প্রথমেই বলেছিলাম আজকের আড্ডার মানে তোমাদের সঙ্গে গপ্প করবার বিষয় যেটা, দ্যাট ইজ তোমার জীবন যদি করণ জোহরের ফিল্মের সেট হয় তো তুমি সেই সেটের কোন হিরো বা হিরোইন হতে চাইবে। 9903659992 খোলা রয়েছে তোমার জন্য, আর সেখানে জানিয়ে দিতে বলা হয়েছে তোমাকে। অনির্বাণ কে কে জানিয়ে ফেলেছে?
2: আপাতত বেশ কয়েকটি মেসেজ চলে এসেছে, খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। অ্যান্ড যেমন প্রথমটা সৌভিক ঢাকুরিয়ার থেকে বলছে, আমি কুছ কুছ হোতা হ্যায় মুভির রাহুল খান্না মানে এসআরকে হতাম, দারুণ মুভি ছিল একটা। হ্যাঁ মানে ওরার বয়স সবাই তো উঠবেই এখন
1: সেই।
2: আচ্ছা আরেকজন লিখেছে, হাই দিদি, অনুষ্ঠান প্রথম থেকেই যে গান শোনাচ্ছেন মন ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা এটা অ্যাপ্রিসিয়েশন বস, ঠিক আছে, কবি কবি তো অ্যাপ্রিসিয়েশন মিলে না চাহিয়ে। অ্যান্ড
1: হ্যাঁ হ্যাঁ, প্রশংসা শুনতে আমাদের ভালোই লাগে। তোমরা জানিয়ে ফেলতে পারো তো অনুষ্ঠান কিরকম লাগছে নিজের মেসেজের সাথে সাথে, এটাও একেবারেই জানিয়ে ফেলতে পারো।
2: অ্যাবসলিউটলি। আরেকজন শাওন বারাসাত থেকে পাঠিয়েছে, বলছে যে আমি ওয়েক আপ সিদে সিদ্ধার্থ মেহরা আর ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির কবির থাপ্পর ওরফে বানিকে বানি হিসেবে দেখতে চেয়েছি, দুটো চরিত্রই আমার খুব প্রিয়। ওকে ফাইন, মানে ও অ্যাকচুয়ালি অয়ন মুখার্জি
1: আর উড়না চাহতা হুঁ
2: ও আর কি সেরকম করতে চায়। যাই হোক, গরমে বেশি উড়লে ঘেমে যাবে আর কি।
1: ঠিক ঠিক ঠিক ঠিক। আবার যদি কালবৈশাখীটাকে মানে কালবৈশাখীটাকেও গিয়ে ডেকে আনতে পারে তাহলেও কিন্তু মন্দ হয় না, উড়তে উড়তে গিয়ে।
2: অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, একটু হালকা করে উড়ে যাও, উড়ে গিয়ে ডেকে ফেকে নিয়ে এসো। তাহলে আমরা একটা করণ জোহরের সিনেমার মতো একটা বৃষ্টি চাইছি এখন, মানে এটা আর পারা যাচ্ছে না।
1: একদমই তাই, মানে এই যে প্রচন্ড গরম, এই প্রচন্ড গরমে একটু বৃষ্টি বৃষ্টি হবে তবে না বলো, না হলে কি শুধু উড়বে ঘুরবে সেই করে হয়? আর

0: বসে বসে
1: হয় না,
0: প্রচন্ড গরমে বসে তোমাকে এই দই ভাত খাও, শরবত খাও, এই বলবো এই করে কি আর শুধু হয় এই গরমের মধ্যে? একটু মানে লাইফ উইল বি ঝিনচাক লাইক করণ জোহরের ফিল্ম, তাই তো?
1: একদম সেটাই চাই। এবং তারপর তোমাদের মেসেজেস নিয়ে আবার ফিরবে অনির্বাণ এন্ড অরুণিতা। এই যে প্রচন্ড গরম, প্রচন্ড গরম, এর মধ্যে করণ জোহরই তো পারে একমাত্র একটু বসন্ত এনে দিতে।
0: কিন্তু আরো যে জিনিসটা পারে

0: কোশ্চেন দেয়া হয় যে তোমার লাইফে ইন্ডিপপের ভূমিকা, তাহলে দেখবে প্রচুর লিখে ফেলেছো।
1: পেজ শেষ হয়ে যাবে পৃথিবীতে আমার উত্তর উত্তর লিখে লিখে।
0: সেটাই
1: তো, পঞ্চাশটা প্যাচ আপ হয়ে পঞ্চাশটা ব্রেকআপ হয়ে গেছে ইন্ডিপপের সুরে।
0: তো সেই প্যাচ আপ ব্রেকআপের গল্প এখন করছি না, কিন্তু যেটা তোমায় করতে পারি ইন্ডিপপের সঙ্গে বেশ একটু নস্টালজিক করে দিতে পারি, তাই এই মুহূর্তে তোমার জন্য থাকলো ইন্ডিপপ।
2: FM Rainbow Day Indie Pop Playlist Indie Pop

0: একখানা ওয়েদার সতর্কতা আছে।
1: হ্যাঁ,
0: কি আছে? বলছে যে একটা হালকা থেকে মাঝারি বজ্রপাত এবং বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আগামী 2-3 ঘন্টায়। অর্থাৎ বোঝাই গেল বিষয়টা, যে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।
1: হ্যাঁ, একটু কলকাতার দিকে আসলেও ভালো হয়,
0: আশা করছি, প্রার্থনা করছি,
1: প্রার্থনা করছি কলকাতার দিকেও একটু বৃষ্টি বৃষ্টি হোক। আপাতত আমরা একটা পুচকি ব্রেকে যাচ্ছি, ফিরছি তারপরে।
0: অ্যাবসলিউটলি।
2: ছুটি ছুটি ছুটি ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘন্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘন্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনেক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘন্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘন্টা।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, করণ জোহরের ফিল্মের সেট, আর সেখানে হচ্ছে তুমি সেই সিনেমার কোনো একটা ক্যারেক্টার। তো কোন ক্যারেক্টার হতে চাও সেটা নিয়েই কথা হচ্ছিল তোমার সঙ্গে। 9903653992 খোলা রয়েছে তোমার জন্য, সেখানে দেখি কার মেসেজ এসেছে।
3: মেসেজ এসেছে গুনগুনের। গুনগুন বলেছে যে তোমরা যে গান চালাচ্ছ খুব ভালো লাগছে। ওরে বাবা, এটা শুনে তো আমাদেরও খুব ভালো লাগলো।
2: একদম,
3: ও যেটা হতে চায় ও K3G থেকে করিনা কাপুরের রোলটা করতে চাইবে, বা ওর লাইফে চায়। ঠিক আছে, নাইস, করতেই চারো, করতেই পারো, খুব ভালো। আচ্ছা, আরেকটাও মেসেজ এসছে। ডিয়ার দাদা ও দিদি, আমি করণ জোহরের মুভি থেকে SRK হতে চাই, হাওড়া বাঁকড়া বাদামতলা থেকে প্রিন্স বলছে। কিন্তু SRK-র কোন চরিত্র,
2: SRK-র কোন চরিত্র হতে চাও? কারণ রাহুল, রাহুল কিন্তু বহু সিনেমায় রয়েছে, কোন সিনেমার কোন রাহুল হতে চাও সেটা তোমায় বলতে হবে।
3: অ্যাবসলিউটলি, করণ জোহরের ফিল্মের সেট যদি হয় আমার জীবন, তাহলে আমি সেই চরিত্রটাই প্লে করতাম যেখানে যে সবসময় বড় স্বপ্ন দেখে, মাঝে মাঝে একটু কনফিউজ হলেও লাস্টে গিয়ে বাজি মারে, এরকম হিরো। একদম হিরো না, আবার জিরো না, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, যদিও ও চরিত্রটার নাম বলেনি। ঠিক আছে,
2: মানে আমরা করণ জোহরের কাছে একটা স্পেশাল রিকোয়েস্ট পাঠাবো যে এমনও চরিত্র তৈরি হোক যেখানে মানে হিরো বাজি, মানে আর কি ওই যেটা বাজিগার টাইপ,
3: হ্যাঁ, মানে হিরোগার বাজিগার সবকিছু হয়ে যাবে,
2: হিরোগার বাজিগার সবকিছু নিয়ে আর কি একটা ব্যাপার তৈরি হবে।
3: অ্যাবসলিউটলি। এরপরে আরেকটা মেসেজ এসেছে, গুড ইভিনিং, বিকেল, শুভ বিকেল জানালাম A+A তোমাদের দুজনকে। আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি, আর আমি যদি করণ জোহরের কোনো ছবির চরিত্রে অভিনয় করি তাহলে সেটা হচ্ছে কভি খুশি কভি গমে কাজলের যে চরিত্র ছিল সেই চরিত্র। ওকে, ফাইন, দ্যাটস নাইস।
2: আচ্ছা, কাজলের চরিত্রে অভিনয় করতে চেয়েছে, মানে অঞ্জলি,
3: অঞ্জলি, অঞ্জলি, ইয়েস। হ্যাঁ, ভালো, মানে এই জিনিসগুলো কিন্তু ভালো, সুন্দর। না, এটা হচ্ছে কভি খুশি কভি গমের কথা বলছে।
2: হ্যাঁ, কভি খুশি কভি গমেও কাজল অঞ্জলি ছিল, মানে ওখানেও অঞ্জলি ছিল।
3: আমার মেমোরির অন্তর্জলি হয়ে গেছে।
2: অ্যাকচুয়ালি ওই অঞ্জলির যখন মনে হচ্ছে যে রাহুল রায়চন্দের মতন একটা এত বড়, মানে একটা, মানে এত রিচ ফ্যামিলির ছেলে কেন তাকে পছন্দ করছে, শেষে যখন বলবে যে শুনিয়ে ম্যায় আপকো মেরা দোকান নেই দুঙ্গি, তো ও তখন ভাবছে কি দোকান, তখন ও বলছে যে, মানে ও ভাবছে যে ওর সঙ্গে বন্ধুত্ব করছে মানে শায়দ উসকা দোকান হড়পনা চাহতে হ্যায়,
3: একেবারেই দোকান হড়পনা নেই চাহতে হ্যায়, প্যার করনা চাহতে হ্যায়। হাই চকোবয় অনির্বাণ এবং মিষ্টি মেয়ে অরুণিতা, প্রথমেই জানাই এত গরমে ক্যাফেতে হট সিটে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হেব্বি ভালো লাগছে।
2: থ্যাংক ইউ।
3: আবার টপিকে আসলাম, আমি করণ জোহরের যদি সেটে পার্টিসিপেট করলে অল ইন অল অনলি কাজল হতে চাই, মানে কাজলের চরিত্র, কাজলের অভিনেতা যে কোনো চরিত্র করতে চাই। এটা লিখেছে অ্যান্ডি মিত্র ফ্রম কলকাতা। নাইস,
2: ওকে, কাজলের চরিত্রে
3: কিন্তু কাজল শাহরুখ খান এদের একটা ব্যাপার।
2: হ্যাঁ, মানে এই যে ব্যাপারগুলো চলছে এই ব্যাপারগুলোই কিন্তু ভীষণ ভীষণ নস্টালজিক। অ্যাকচুয়ালি করণ জোহর এমন একজন মানে মানুষ যিনি সিনেমাগুলো এমনভাবেই তৈরি করেছেন যে চরিত্রগুলো অলওয়েজ লার্জার দ্যান লাইফ থাকে, এবং সেই চরিত্রগুলো কিন্তু আমাদেরকে মানে ভাবায় যে বেশ আমি ওটা হতে পারতাম, ওই সব ব্যাপারটাই ওই পাশের বাড়ির মেয়ে টাইপের নয়।
3: ঠিক ঠিক ঠিক, একদম।
2: যেরকম লেটেস্ট যেটা দিয়ে আবার করণ জোহরের কামব্যাক বলা যায় আর কি, ডিরেকশনে, তো ডিরেক্টোরিয়াল কামব্যাক যেটা, রকি আর রানী কি প্রেম কাহানি, তাতে রানী চ্যাটার্জি অর্থাৎ আলিয়া ভাটের যে চরিত্রটা দেখানো হয়েছে, আর রকি রান্ধাওয়া তাকেও যেটা দেখানো হয়েছে, ইটস রিয়েলি ভেরি নাইস।
3: আমরা তো সেটাই হতে চাই আমাদের লাইফে, আমরা সবসময় সেটাই হতে চাই, জাস্ট হয়ে উঠতে পারি না, এটা কি করব।
2: দ্যাট ইজ অ্যানাদার থিং। অ্যাকচুয়ালি ওগুলো ভাবতে ভাবতেও আমাদের ভালো লাগে, তো সেই রকম সময়টাও যে থেমে থাকে এটাও ভাবতে আমাদের ভালো লাগে যে আমরা এই যে আড্ডা দিতে শুরু করেছি কন্টিনিউয়াস দিয়ে যাবো, কিন্তু তা কি হয়, আমরা ফিরছি পরের ঘন্টায়, বিশ্বাস করো, একদম 4:37 মাথায় ফিরে আসছি সাথে একটা নিউজ ব্রেকের পরে। আপাতত তোমার জন্য শুনে দিচ্ছি অহান উইথ শাট আপ অ্যান্ড বাউন্স।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। ঠিক এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি আজ সন্ধ্যায় দুই দিনের সফরে নতুন দিল্লি পৌঁছবেন। এই সফরকালে তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল নতুন দিল্লিতে তিনি কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। এরপর তিনি সেবাতীর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খাট্টার আজ বলেছেন, জ্বালানি সাশ্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় স্বার্থে জনগণকে আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন যে তেল ও সোনার মতো আমদানিকৃত পণ্যের ব্যবহার কমিয়ে আনা হলে তা দেশের অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে শক্তিশালী করবে। সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ডিজিটালভাবে বিকৃত ভুয়ো ভিডিও সম্পর্কে সকলকে সতর্ক করেছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে, আধার কার্ড যাদের রয়েছে সেই সকল ব্যক্তি বৈদ্যুতিক বাইসাইকেল পাবেন। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্টভাবে জানিয়েছে, প্রধানমন্ত্রী অথবা সরকার কেউ এ ধরনের কোনো ঘোষণা করেননি। পিআইবি দেশবাসীকে এই ধরনের ভুয়ো এবং এআই দ্বারা নির্মিত ভিডিও সম্পর্কে সচেতন থাকার অনুরোধ করেছে এবং সরকারি সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেকে বিজেপির কার্যালয়ে জনতার দরবারে জনগণের অভাব অভিযোগ শোনেন। সেখানে নিজেদের দাবি দাওয়ার কথা তুলে রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ, বিভিন্ন পেশার মানুষ মুখ্যমন্ত্রীকে তাদের মনের কথা জানান। এ মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
3: ইয়েস, দ্বিতীয় ঘন্টা শুরুতে কিন্তু ফিরে চলে এসেছি, কিন্তু ফিরে কি আর এসেই আয়, এর সাথে একটা গান ভি লায়ে, অভি অরিজিৎ সিং আর মোনালি ঠাকুর তোমাদের জন্য।

0: হ্যাঁ বলবো তো বটে আর বলবো বলেই তো চলে এসেছি আর তা তবে কিন্তু তোমাকেও লিখতে বলা হয়েছিল, দ্যাট ইজ তোমার জীবন যদি করণ জোহরের সিনেমা সেট হয় তো সেক্ষেত্রে তুমি কোন চরিত্রটা হতে চাইবে সেই সিনেমার। তবে জানো করণ জোহরের কথা বলবো আর শাহরুখ খানের কথা বলবো না, এসা কেসে হো সকতা হ্যায়,
1: একেবারেই হো নাহি সকতা হ্যায়। এবং এই ভদ্রলোকের সঙ্গে যেমন করণ জোহরের সঙ্গে শাহরুখ খান ছাড়া চলে না, সেরকম শাহরুখ খানের সঙ্গে কলকাতা ছাড়া চলে না। কারণ ভদ্রলোক যতটাই মানে ধরো লাইম লাইট কোটি কোটি অনুরাগী এই সমস্ত কিছুর আড়ালেও যেটা হচ্ছে এই ভদ্রলোক
0: মানে একজন মধ্যবিত্ত শাহরুখ খানের গল্প, যেটা
1: শাহরুখ খানের গল্প লুকিয়ে আছে এবং সেই গল্পের সুতো বাঁধা আছে আমাদের শহর কলকাতার সঙ্গে। অ্যাবসলিউটলি কলকাতাতে তিনি যখন এসেছিলেন একবার সেই সময় তার কাছে মানে একদম ক্যারিয়ারের একদম শুরুর দিকে, সেই সময় তার কাছে না ছিল প্রচুর টাকা, না ছিল প্রচুর বৈভব, না ছিল প্রচুর প্রতিপত্তি। তিনি তার মায়ের থেকে টাকা ধার করে তিনি কিনেছিলেন একটা ক্যামেরা এবং সেখান থেকেই তার কলকাতার সঙ্গে এবং কলকাতার কিছু ছবি তিনি ঘুরে ঘুরে তোলেন
0: এবং একটা শর্ট ফিল্ম তৈরি করবার জন্য মানে যেটা পরে কিন্তু ওনার শিক্ষকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল।
1: অ্যাবসলিউটলি
0: ছাত্র ফিল্ম নিয়ে পড়াশোনা করছেন তাদের তো মানে কোর্সের মধ্যে বিভিন্ন কারিকুলাম থাকে এবং তার মধ্যে এই যে শর্ট ফিল্মস তৈরি করা এগুলো ছিল। তো সেখানে ধরো ঠিক যেরকম কলকাতার রাস্তার মধ্যে ঘুরে ঘুরে কলকাতার মানে যেটা স্থাপত্য কলকাতার বা কলকাতার যেটা নস্টালজিয়া সেটা কিন্তু শাহরুখ খানের ক্যামেরায় ধরা পড়েছিল বহু বছর আগে যখন তার এই বিশ্বজোড়া নাম হয়নি।
1: ঠিক অ্যান্ড সেইটা দিয়েই কিন্তু তার সঙ্গে মানে এখন আমরা তার কলকাতাকে নিয়ে টিম ইত্যাদি অনেক কিছু জানি, অনেক কিছু জানি। কলকাতাতে তিনি প্রচুর আসেন, প্রচুর ভালোবাসেন কলকাতাকে, বাট সেই যে সময়টা তার যে বেড়ে ওঠার সময়টা, তাদের স্ট্রাগলের সময়টা, কলকাতা প্লেড আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রুশিয়াল রোল।
0: অ্যাকচুয়ালি অনির্বাণ একটা কথা বলে না যে জীবনের সাফল্য কোনোদিন চট করে আসে না,
1: একদম আসে না।
0: তো এই যে চট করে আসে না এবং কিন্তু সেই স্বপ্নটাকে মনের মধ্যে লালন করতে হয়, এই যে ব্যাপারটা দিল কি পতঙ্গ এই ব্যাপারটাকে উড়তে শাহরুখ খান অনেকদিন আগে থেকেই দিয়েছিলেন। তিনি জানতেন যে তার মনের ইচ্ছেগুলো যদি উড়তে পারে তো এই ক্যামেরা লাইটস অ্যাকশনের মধ্যে দিয়েই উড়ি উড়ি যায় ব্যাপারটা হবে জীবনে।
1: ওহো ওহো

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতা আর রনির্বাণের সঙ্গে।
3: অ্যাবসলিউটলি, এবং তোমরাও মেসেজ পাঠাচ্ছ, তোমাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, মানে আমরা জিজ্ঞেস করেছিলাম যে যদি লাইফটা করণ জোহরের ফিল্মের মতো হয়ে যায়, ফিল্মের সেট হয়ে যায়, তাহলে তুমি কোন চরিত্রটা সেই লাইফে হতে চাও? প্রচণ্ড গরম শীতল বাতাসের ন্যায়, প্রচণ্ড গরমে শীতল বাতাসের ন্যায় অফুরন্ত ভালোবাসা জানালাম। ওফ, থ্যাংক ইউ, মানে মনটা না জুড়িয়ে গেল। করণ জোহরের ছবি কবি আলবিদা না কাহেনাতে শাহরুখ খানের যে চরিত্র ছিল, সুযোগ পেলে ওটা আমি হতে চাই। মাধাই দাস বহরু ঘোষপাড়ার থেকে বলছেন।
2: ওকে,
3: আচ্ছা, এরপর তোমাদের কণ্ঠস্বর ভারী মিষ্টি, মন ভালো করে দেয়। আমি করণদার সঙ্গে, ও করণদা, ও
2: করণদা,
3: এটা কেন ভাবিনি আমরা?
2: আমরা গরম দিকে নিয়েই বকছি, করণদাকে নিয়ে আর ভাবছি না।
3: আমি করণদার সঙ্গে একটি বাংলা ফিল্ম বানাতে চাই, যদি তোমরা একটু সুযোগ করে দাও। আমার খুব ইচ্ছে, আমি অভিনয় জানি না, ছবির নাম ঠিক করে রেখেছি স্বপ্ন আমার তেঁতুল জলে। ওফ, রূপকুমার হাওড়ার থেকে লিখেছে। স্বপ্ন আমার তেঁতুল জলে হয়, তাহলে সেখানটায় ব্যাপারটা কিরকম হবে? মানে প্রসেনজিৎ এসে বলবেন, মা আমি শাহরুখ খানকে কিছু বলিনি মা।
2: একদম, এটা হতেই পারে, এটা হতেই পারে।
3: অ্যান্ড সেই জন্য সেইখানটায় আমরা ফিরে আসছি একটা গানের পর, অনির্বাণ অ্যান্ড অরুণিতা।
2: ইয়েস, আর তুমি আশেপাশে থাকলে, মানে করণ জোহরের চিন্তা মাথায় থাকলে, এরকম যে সিনেমার নাম মাথায় আসতে পারে, আমি কিন্তু এটাই প্রথম জানলাম।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এই যে প্রচন্ড গরম, তুমি বলবে যে অরুণিতা আজকে গরম আর করোনার বাইরে বেরোতেই পারছে না, কিন্তু না,
2: এরপরে বেরোবে,
1: মানে বেরোবো, মানে ওই যে গরমের ছুটি, মানে ছুটিতে আর কি বেরিয়ে চলে যাব। কিন্তু বেরিয়ে যাবটা কোথায়
2: যাব? হ্যাঁ বলো,
1: তার খোঁজটা কে দেবে? অনির্বাণ দেবে।
2: ও আচ্ছা, আমার কাছেই আসতে চলেছিল, আমি বুঝতে পারিনি। যাই হোক, আমরা যেখানে যাব সেটা হচ্ছে খুব মানে একটা অফবিট ডেস্টিনেশনে যাব। কারণ দেখো, এখন মোটামুটি তুমি যদি দার্জিলিং যাও বা গ্যাংটক যাও,
1: দার্জিলিং গেলে মোটামুটি তোমার কোনোটাই পুজো প্যান্ডেলের থেকে কম ফিলিং পাবে না।
2: একদম, অষ্টমী বা নবমীর একটা ভিড় তুমি দেখতে পাবে, অ্যান্ড মোটামুটি এরকম লোকজনকেও বলতে শুনবে যে এই তো আমরা দার্জিলিং এর প্যান্ডেলটা দেখছি, দেখে আমরা হেঁটে হেঁটে গ্যাংটকের প্যান্ডেলে যাব,
1: গ্যাংটকের প্যান্ডেলে যাব, তারপর দু এক দিনের পর আমরা শিলিগুড়ির প্যান্ডেলে
2: নেমে আসব। সুতরাং এই জায়গাগুলো বাদ দিয়ে আমরা একটু অফবিট জায়গায় যাই। প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 3,000 ফুট উচ্চতায় অবস্থিত একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, একদম মানে ইউ উইল ফাইন্ড ইট অ্যাজ আ ন্যাচারাল ক্যানভাস। গ্যাংটক, পেলিং, লাচুং এগুলো তো আমরা অনেক বলেছি, কিন্তু সিকিম বলতে এই জায়গাটার কথা আমরা হয়তো এখন খুব একটাও শুনিনি। ডেস্টিনেশনটার নাম হচ্ছে মারতাম। মারতামটা একটা খুব সুন্দর গ্রাম সিকিমে, যেখানে তুমি যেতেই পারো। এবার সিকিমে তুমি কীভাবে যাবে সেটা তো নিশ্চয়ই আর আমাদেরকে নতুন করে বলে দিতে হবে না। সিকিমে পৌঁছে তুমি এখানটায় কিন্তু যে কোনো যে পাবলিক ট্রান্সপোর্ট আছে বা তোমার নিজস্ব হায়ার করা ট্রান্সপোর্ট আছে সেখানটা সেইগুলো করে কোলাহল এবং ট্রাফিকের ক্লান্তির একদম বাইরের ছোট্ট এই গ্রামটায় পৌঁছে যেতেই পারো।
1: এবং এইরকম একখানা গ্রামে পৌঁছে গিয়ে যখন সন্ধেবেলা বসে বসে চায়ে চুমুক দেবে, তখন দেখবে প্রকৃতির সঙ্গে প্রেমটা একেবারে গেহেরা হুয়া ব্যাপারটা এরকম হয়ে যাবে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM Rainbow তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ইয়েস, ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতা আর অনির্বাণের সঙ্গে। কিন্তু ওই যে তোমাকে বলেছিলাম যে এই এই ঘন্টায় তোমার সঙ্গে যেটা নিয়ে আড্ডা হচ্ছে, পরের ঘন্টায় কিন্তু সেটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। আর পরের ঘন্টা তো অলরেডি চলছে। তো জানে সে পেহলে, মানে ইস টপিক জানে সে পেহলে, যাদের মেসেজ আছে অনির্বাণ পড়ে ফেলো চট করে।
2: অরুণিতা আর অনির্বাণ, গুড ইভিনিং। করণ জোহরের কাল হো না হো ফিল্মে এসআরকে অভিনীত অমন মাথুরের ক্যারেক্টারটা করতে চাই। সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাওয়ালি থেকে। মনিউদ্দিন লস্কর লিখছেন শুভ সন্ধ্যা দুই অ, এই প্রচণ্ড গরমে পানি পানি পানি গানটা দেয় না। গান তো আমরা এটাতে অনুরোধের গান তো ঠিক শোনাই না, সেটার জন্য একটা অনুষ্ঠান রয়েছে তোমার জন্য, সেই অনুষ্ঠানে তুমি টেক্সট করতেই পারো। মোটামুটি এই এই ঘন্টায় টপিকে মেসেজ করাটাই কিন্তু বেটার। শুভ বিকেল দাদাভাই দিদিভাই, মেদিনীপুর থেকে অমিত কথা বলছি। করণ জোহরের বোম্বে টকিজ বলে একটা সিনেমা হয়েছিল, ইয়েস, সেখানে রণবীর কাপুরের চরিত্রে অভিনয় করতে চাই।
1: বোম্বে টকিজে করণ জোহরেরও ফিল্ম ডেবিউ বলা যায় অ্যাকচুয়ালি।
2: এন্ড আজকে লাস্ট,
1: মানে ফিল্মে অ্যাক্টর হিসেবে ডেবিউ। হ্যাঁ,
2: লাস্ট ভদ্রলোক যিনি মেসেজ করেছেন, 1998 সালের কুচ কুচ হোতা হ্যায় তে করণ জোহরের শাহরুখ খানের চরিত্রে অভিনয় করতে চাই দীপক কুমার তুং ফ্রম বেলপুকুর শ্যামপুর হাওড়া।
1: ওকে, আপাতত একটা গান, গানের পর ফিরছি ছড়া কাটিং নিয়ে ফর ইউ।

0: আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.com।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ইয়েস ক্যাফে কলকাতা শুনছো তুমি, অরুণিতার অনির্বাণের সঙ্গে। আর যে কথা বলেছিলাম যে এই ঘন্টায় কিন্তু টপিক অলরেডি চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড তার সময়টা চলে এসেছে তো যেটা থাকে দ্যাট ইজ ছড়া কাটিং। তোমাদের সঙ্গে ক্যাফে কলকাতার আড্ডা হবে আর ছড়া কাটিং হবে না, এসা কেসে হো সকতা হ্যায়। তাই আজকে ছড়া কাটিং হচ্ছে ঘামে ভেজা বিকেল না আর কাল বৈশাখী চাই, ঘামে ভেজা বিকেল না আর কাল বৈশাখী চাই। পরের লাইনগুলো তাড়াতাড়ি লিখে ফেলো যেন দেখতে পাই, 9903653992 তে লিখে ফেলো। অলরেডি আমিও ছড়া কাটিং করতে শুরু করে দিয়েছি, তাই তোমার ছড়া কাটিং এর অপেক্ষায় রইলাম। আর তোমাকে ছড়া কাটিং করবার জন্য বেশ অনেকটা টাইম দিলাম, সাথে দিলাম তিনখানা দুর্দান্ত গান, যেগুলো শুনতে শুনতে তুমি আরও সুন্দর করে ছড়া কাটিং করতে পারবে। এই মুহূর্তে তিনেকে তিন গানের হ্যাট্রিক তোমার জন্য।
0: FM রেইনবোতে তিনেকে তিন, তিনেকে তিন গানের হ্যাট্রিক।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: ইয়েস, ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতা আর অনির্বাণের সঙ্গে। আর সেটা শুনতে শুনতে কিন্তু আমরা তিনখানা গান শুনে ফিরে চলে এসেছি।
3: হ্যাঁ, মানে এই যে চূড়ান্ত একটা গরমকাল, চূড়ান্ত একটা গরমকালের মধ্যে অনির্বাণ এবং অরুণিতা এখন কিন্তু ঠিক আগে যেটা টপিক রেখেছিলাম সেই টপিকের বাইরে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছে। অ্যান্ড দ্য টপিক সেটা ছিল, সেটা হচ্ছে গিয়ে ছড়া কাটিং। এবার কী যেন ছিল ছড়া কাটিংটা?
2: ইয়েস, ছড়া কাটিংটা একবার মনে করিয়ে দেবো, তার আগে একটু বাজনা বাজিয়ে নিই। ছড়া কাটিং ছিল ঘামে ভেজা বিকেল না আর কাল বৈশাখী চাই। পরের লাইন শাওন বারাসাত থেকে লিখছে, ঘামাচিতে হয়েছি জেরবার, পাউডার লাগিয়েও শান্তি নাই। দিল কা বাত কহে দিয়া বাচ্চে নে,
3: একদম দিল কা বাত কহে দিয়া। ফির ক্যা অর কুছ আয়া?
2: বহুত কুছ আয়া।
3: ওহো,
2: অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বলছে, ঘামে ভেজা বিকেল না আর কাল বৈশাখী চাই, কি ভাবছো কবে কবে? আজকেই চাই, মন করে ভিজতে, কিন্তু ভ্যাপসা ঘামে নয়, মন চাইছে যেন আজ বিকেলে কাল বৈশাখী হয়। মানে বিশ্বাস করো, এই চাওয়াটা শুধু তোমার একার না, আমরা সবাই চাইছি,
3: একদম হাত জোর করে চাইছি, সবার কাছে চাইছি, মানে এটা এটা এটা হওয়াটা খুব জরুরি।
2: একদম, তো এইরকম একখানা বিকেল বেলায়, মানে ভাবো অনির্বাণ, এই সময় যারা বেশ একটা লং ট্রিপে যাচ্ছে, কোনো অভিযান করছে, মানে এই যে কদিন বাদে জামাই ষষ্ঠী আসছে, এই যে ষষ্ঠী অভিযানে যেতে হবে, বিবাহ অভিযানের মানে ওয়ান অফ দ্য মানে বেস্ট পার্ট,
3: ষষ্ঠী অভিযানের আগের পার্ট হচ্ছে বিবাহ অভিযান।
2: হ্যাঁ, তো বিবাহ অভিযান, ষষ্ঠী অভিযান, এসব তো অভিযান চলতেই থাকে। তো সেই অভিযানের মাঝখানে আমরা যেটা করতে পারি, এই অভিযান মার্কা একখানা গান শুনিয়ে দিতে পারি, এই গরমের বিকালে অভিযানের গান শুনে যদি লোকের মনে একটু সাহস আসে আর কি।
3: ঠিক ঠিক।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, ক্যাফে কলকাতা শুনছো তুমি। আর এই যে কান ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হলো, তো কান ফিল্ম ফেস্টিভ্যালে মানে আমরা ভারতীয়রা বিশেষ করে যাকে দেখবার জন্য ভীষণভাবে ওয়েট করে থাকি, দ্যাট ইজ ঐশ্বরিয়া রাই। মানে প্রত্যেকেই হয়তো জান, অনেকেই জান, কিন্তু ঐশ্বরিয়া রাই এর লুকটা কীরকম হবে সেই নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের একটা সাংঘাতিক অপেক্ষা থাকে। তো সেই সাংঘাতিক অপেক্ষার কিন্তু তিনি অবসান ঘটিয়েছিলেন একেবারে অনুষ্ঠানের শেষের দিকেই।
3: তিনি হাজির হয়েছিলেন অল হোয়াইট লুকে, যেটা বললাম, এবং তার সঙ্গে একটা খুব সুন্দর ফেদার এডিশন ছিল।
2: হ্যাঁ, মানে ফেদার বোয়া যেটাকে বলে, ওটা ওনার সঙ্গে ছিল। এবং ফার্স্ট ডেতে মানে তাকে আর তার মেয়েকে দেখা গিয়েছিল, তিনি একটা পিঙ্ক টাইপের একটা গাউনে ছিলেন। কিন্তু লাস্ট ডের যে লুকটা, OMG, যেটার কথা বলতে গেলে মানে এটাই বোঝা যায়, মানে ঐশ্বরিয়া রাই এমন একজন বিউটি যাকে দেখলে গ্লোবালি একটাই কথা সবাই বলে, ক্রেজি কিয়া রে,
3: ক্রেজি ক্রেজি পুরা ক্রেজি কিয়া রে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করার ব্যাপারে ওয়াশিংটন ও তেহরানের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সাংবাদিকদের রুবিও বলেন, প্রাথমিক একটি চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৃহত্তর আলোচনার পথ প্রশস্ত করতে পারে। পশ্চিম এশিয়ায় সংঘাত নিরসনে যে প্রচেষ্টা চলছে গোটা বিশ্ব তাতে সমর্থন জানিয়েছে। উগান্ডায় আরও দুই ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল 7। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ান্তরের ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। সেদেশের যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত 119 জনের মৃত্যু হয়েছে। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন নীলম মিনা। তিনি মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। এর আগে রাজ্য সরকারের তরফে তিনজন আইএএস আধিকারিকের নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে আপাতত বাকি জেলায় ভিভিজি রামজি বা নতুন 100 দিনের কাজের প্রকল্প শুরু হচ্ছে। নবান্নে আজ বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য 50% করে খরচ বহন করবে। কেন্দ্রের কর্মসূচির আওতাতেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। আগামী 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের সচিবদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। অনুপ্রবেশের অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির রাজ্য সরকারের নির্দেশের পর তৎপর জেলা প্রশাসন। ইতিমধ্যে মুর্শিদাবাদে অনুপ্রবেশের অভিযোগে আটক 3 বাংলাদেশী নাগরিককে লালগোলায় পদ্মা ভবনে তৈরি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। অন্যদিকে মালদার ইংরেজবাজারের চন্দন পার্কের হোল্ডিং সেন্টারে বাংলাদেশী হিসেবে চিহ্নিত 3 মহিলাসহ 9 জনকে রাখা হয়েছে। পান্ডুয়া থেকে এদের আটক করা হয়। রাজ্য সরকার নতুন করে সমীক্ষা ও যাচাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের পাড়ায় সমাধান প্রকল্প আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে খবর এ পর্যন্তই।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস, তৃতীয় ঘন্টার একেবারে ছোট ট্যালেন্ট পার্ট নিয়ে ঢুকে পড়েছি, তবে ঘন্টায় ঢুকে পড়েই একবার ছড়া কাটিংটা মনে করিয়ে দিই, কি বলো?
3: হ্যাঁ, অ্যাবসলিউটলি।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
2: ইয়েস, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে ছড়া কাটিং এ যেটা লিখেছেন সেটা তো পড়বই, তবে তার আগে লাইন দুটো মনে করে। ঘামে ভেজা বিকেল না আর কাল বৈশাখী চাই, পরের লাইন লিখেছেন নিরুপায় হয়ে তাই কেবল আকাশ পানে তাকাই। মানে দুঃখটা শুধু ওনার না, মানে আমাদের সকলের,
3: সেই জন্যই আমরা একসঙ্গে মানে রিলেট করতে পারছি বিষয়টার সাথে।
2: হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। ইলিয়াস লিখেছে হ্যালো টু দি আরজে দাদা ও দিদি, আপনাদের অনুষ্ঠান কলকাতা ক্যাফে শুনছি, খুব ভালো লাগছে।
3: ক্যাফে কলকাতা শুনলে আমাদের আরো ভালো লাগতো।
2: হ্যাঁ, ও লিখেছে কলকাতা ক্যাফে শুনছে,
3: যাই হোক আমাদের খুব ভালো লাগলো।
2: মনিরুদ্দিন লিখেছে ঘামে ভেজা বিকেল না আর কাল বৈশাখী চাই, আম লিচুর গন্ধে মোমো তাই আনন্দে নাচছে জামাই।
3: এটা তো পুরো পাঞ্চ টাঞ্চ করে দিয়েছে জামাই ষষ্ঠী সব কিছু।
2: হ্যাঁ হ্যাঁ। অ্যান্ডি লিখেছে হাই অনির অ্যান্ড অনু, গরমে ঠান্ডা দইয়ের ঘোল নিয়ে আসলাম ছড়া কাটিং এ। ওকে,
3: ছড়াটা কই?
2: ঘামে ভেজা বিকেল না, ও একটু চেঞ্জ করে দিয়েছে, বলছে ঘামে ভেজা বিকেল নয় কাল বৈশাখী চাই, যখন তপ্ত গরমে বেরোলাম তখন তোমার সাথে দেখা নাই।
3: আচ্ছা, নাইস,
2: বুঝলাম। এর পরের ছড়া কাটিংগুলোয় অবশ্যই যাব, কিন্তু তোমরা ততক্ষণ মানে কি বলবো, চটপট চটপট করে ছড়া কাটিং পাঠাতে থাকো। আপাতত তোমার জন্য বেনি দয়াল আর শালমারি খোরগাড়ে উইথ বেশর্মিকি হায়েট।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: বিষয়টা হলো গিয়ে, মানে করণকে অর্থাৎ করণ জোহরকে এই ঘন্টায় ছেড়ে দিলেও গরমকে কিন্তু ছাড়িনি,
3: একদম ছাড়িনি।
2: অর্থাৎ গরমে তুমি কি খাবে, কিভাবে নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখবে, সেই সমস্ত কিছু দিয়ে মাঝে মধ্যেই আমরা মাঝে মধ্যে একটু জ্ঞান দিয়ে দিচ্ছি
3: একদম।
2: অ্যান্ড সেটার আরও একটা পার্ট হচ্ছে নিজের মানে হেয়ার হেলথ কি করে ভালো রাখবে, চুল কি করে ভালো রাখবে এই গরমে। কারণ এই সময় গরমে মাথা চুল তো আর ছিঁড়তে পারবে না, যেটা পারবে সেটা হচ্ছে মাথা চুলের একটু যত্ন নিতে পারবে।
3: সেই যত্ন নিতে গিয়েও ভুলভাল করে দুমদাম করে একটা তেল পেলাম লাগিয়ে দিলাম করলে হবে না। চুলের যে ধরন তোমার আছে সেই ধরন বুঝে তোমাকে চুল রাখতে হবে, মানে তোমার চুল যদি গড়িয়া হাট হয় সেখানে তুমি গড়িয়ার তেল লাগাতে পারবে না।
2: হ্যাঁ, মানে সেইটা করতে গিয়ে ফুল পাতা নির্যাস সমস্ত কিছু ব্যবহার করে অনেক সময় কিন্তু আমরা বেশ মানে কি বলবো আয়ুর্বেদিক ব্যাপারগুলোর উপর ডিপেন্ড
3: করি, কিন্তু সেটা করলে হবে না। কারণ তোমার চুলের যা ব্যাপার স্যাপার রয়েছে, ধরো তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশন চুলে বেশি হয় না, ফাঙ্গাল ইনফেকশন বেশি হয় না, কি কি আরো কি কি উপাদান তোমার মধ্যে রয়েছে সেইগুলো চুলে, সেইগুলোকে ভালো করে তোমার চুলের ক্যারেক্টারটা বুঝে তারপর তোমাকে এমন তেল বাছতে হবে যেই তেলের উপাদানগুলো তোমার চুলের উপাদানের জন্য উপযোগী। এবং সেটা তুমি কিভাবে করবে সেটা তুমি বেশ অনেক রকমভাবে প্রথমত ডাক্তার দেখিয়ে করতে পারো, না হলে যে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কে তুমি যদি ক্লাসিফাই করো তাহলে তোমার একটা লিস্ট অফ এসেনশিয়াল অয়েলস তুমি পেতে পারো।
2: মানে যেমন ধরো তোমার এই ধরো মানে ভীষণ তোমার চুল চটচট করে, মানে স্ক্যাল্পটা ধরো চটচটে হয়ে যায়, তো এই প্রচন্ড গরমে এটা যেমন একটা খুব কমন প্রবলেম, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো এসেনশিয়াল অয়েলের মধ্যে ধরো লাইক লেমন গ্রাস অয়েল বা টি ট্রি অয়েল এগুলো ইউজ করতে পারো নিজের তেলের সঙ্গে। তো সেটা ইউজ করে মেখে দেখলে তোমার মানে চুলে যে একটা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে এই ব্যাপারগুলো একটু কমে গেল, অ্যান্ড তোমার চুলটা বেশ একটু সুন্দর মোলায়েম থাকলো। এবং তার সঙ্গে কিন্তু মানে আমাদের যে স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালন সেটা বেড়ে গেলে কিন্তু বেশ নতুন চুল গজাতেও সাহায্য করে।
3: অ্যাবসলিউটলি। এরপরে ধরো চুলের ডগা ফেটে গেল, সেখানে রোজমেরি পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল কার্যকরী, এরকম বিভিন্ন ধরনের লিস্ট আছে। আমরা লিস্ট কি বাড়াবো
2: না, লিস্ট এখানেই থাক, পারলে একটু নিজেরা এদিক ওদিক করে মানে কি বলবো এখন তো মোবাইলে গুগল বাবার সাহায্য নিয়ে তুমি দেখে নিতেই পারো, তো সেক্ষেত্রে তুমি এরকমভাবে দেখে নিতে পারো। আমি জাস্ট একটু মনে করিয়ে দিলাম আর কি, হেয়ার হেলথ নিয়ে অনেক সময় আমরা কেউ কেয়ার করি না, ভুলে যা ঠিক আছে হবে, তাই একটু বললাম যে গরমে এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো একটু ট্রাই করতে পারো। তবে শুধু হেয়ার হেলথ কেন, চন্দ্রবিন্দু তোমায় কিন্তু বলছে ত্বকের যত্নও নিতে।

0: 쫓느니 커피 쫓느니
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: হ্যাঁ হ্যাঁ, ত্বকের যত্ন, চুলের যত্ন সব হলো, এবার আবার ফিরি ছড়া কাটিং এ। একদম গো স্ট্রেট টু ছড়া কাটিং।
1: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
4: ঘামে ভেজা বিকেল আর ঘামে ভেজা বিকেল না আর কালবৈশাখী চাই, যদি কালবৈশাখী না হয় তাহলে চলো দার্জিলিং এ যাই।
3: বাবা বাবা,
4: মিতালী সামন্ত লিখছে হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা, এরপরে কে লিখেছে, মাধাই দাস বহরু থেকে লিখছেন, শুভ সন্ধ্যা, ক্যাফে কলকাতার গানগুলো ফাটাফাটি হচ্ছে, ছড়া কাটিংটা বেশ ভালো। এবার ছড়া কাটিং এ আসি। ঘামের ভেজা বৈকালিক, ও বাবা, ঘামে ভেজা বৈকালিক না আর কালবৈশাখী চাই, শরীর আমি ঠান্ডা রাখতে রাত্রিবেলা ডাল দিয়ে, ডাল বড়া দিয়ে জল দেওয়া ভাত খাই।
3: বাহ, এটা কিন্তু একেবারে ওই যেরকম আমরা তখন বলছিলাম যে কিছু সামার কুল রেসিপি যেগুলো খেলে আর কি শরীর ভালো থাকবে, তার মধ্যে এবং বাঙালির জন্য আদি অকৃত্রিম রেসিপি এটা, যে জল দেয়া ভাত সাথে খানিক আলু সেদ্ধ এবং এই বড়া ভাজা,
4: ডালের বড়া ভাজা, মানে পান্তা ভাত।
3: হ্যাঁ,
4: আচ্ছা, এরপরে বলছে ঘামে ভেজা বিকেল না আর কালবৈশাখী চাই, সত্যি করে যদি কালবৈশাখী না আসে তাহলে আমি রাত্রিবেলা ঠান্ডা আমের জুস খাই। আচ্ছা, এরপরে একজন কবিতা লেখে নি, তিনি জাস্ট সিম্পলিকে পাঠিয়েছেন, আমার মন চায় শরবত আর আম পোড়া হোক। কি, আমার মন চায় শরবত আর আম পোড়া? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, মানে গরমকালে এই দুটো সবাই খুব চায়, সেটা তো অস্বীকার করার ইয়ে নেই। আচ্ছা, এরপরে পায়েল ব্যানার্জি ফ্রম বেলগড়িয়া লিখছেন, ঘামে ভেজা বিকেল না আর কালবৈশাখী চাই, দূর দিগন্তে মন উড়েছে, সুরের আভাস পাই, এই হৃদয়ে জানলা আজ দিলাম তাই খুলে, হৃদয়ে আজ উঠল ভরে রঙিন ফুলে ফুলে, কালবৈশাখী এলো তাই হৃদয় সাগর কুলে। বাপ রে বাপ,
3: হৃদয় সাগর কুলে, আমরা আপাতত মানে একটা কুল বিকেল চাইছি, তাহলেই আমরা খুশি হয়ে যাই আর কি। ও মোটামুটি হৃদয় সাগর কুলে ডাকছে, ঠিক আছে, নো প্রবলেম, হৃদয় সাগর কুলে তুমি ডাকতেই পারো, কিন্তু অনির্বাণ আর অরুণিতা টাটা বাই বাই করবে আর কি আরেকটু পরে। তাই তার আগে জানে সে পেহলে
4: ক্যা হ্যায়, জানে সে পেহলে ক্যা
3: হ্যায়, জানে সে পেহলে ক্যা হ্যায়, এই যে সকাল থেকে তুমি আর আমি কি কি নিয়ে গপ্প করলুম সেগুলো বলো।
4: সকাল থেকে আমরা অনেক কিছু নিয়ে আজকে গপ্প করলুম, আজকে ইনফ্যাক্ট অনির্বাণ আর অরুণিতা দে স্কোয়ার জুটি আজকে ক্যাফে কলকাতা নিয়ে বসেছিল। অ্যান্ড ক্যাফে কলকাতাতে আজকে তোমরা জানিস যে গানগুলো ফাটাফাটি লাগছে, তো এরকম আরও জানাও আমাদেরকে, যে আমাদের
3: মানে তাতে আমরা একটু উৎসাহ পাই আর কি,
4: আমাদের
3: প্রচণ্ড উৎসাহে আমরা আরও ভালো ভালো গান বাজাবো।
4: অ্যাবসলিউটলি, আমাদের যে ফোন নাম্বার আছে তোমাদের কাছে 9903653992, এখানে আমাদের প্রত্যেকটা শোতে লিখে পাঠাও যে কেমন লাগছে, এবং আমাদের ইনস্টা হ্যান্ডেল আছে 107FM রেইনবো কলকাতা, সেটাকে ফলো করে দাও। অ্যান্ড সেই তোমাদের ফলোয়িং লিস্ট যত বাড়বে তত আমাদের কন্টেন্ট আরও বাড়বে।
3: তার সাথে আমি একটা প্রমোশন করে দিই, অরুণিতা আর অনির্বাণ আবার কিন্তু আসছে শুক্রবার উইকেন্ড ক্যাফে নিয়ে, তাই প্লিজ মিস করো না। আপাতত এই গরমে জানি কাজ থেকে বাড়ি ফিরে একদম লেজি লম্হে কাটাতে ইচ্ছে করে, আর সেই ইচ্ছা কি শুধু তোমার হয়, আমাদেরও তো করে। তাই আপাতত অরুণিতা আর অনির্বাণ তোমায় বলবে টাটা বাই বাই উইথ দ্য লেজি লম্হে, যদিও উইক সবে শুরু হচ্ছে কিন্তু আপাতত এই প্রচণ্ড গরমে ঘেমে এসে লেজি লম্হে চাই না, কী চাই বলো। যাই হোক, ভীষণ ভালো থাকো, টাটা বাই বাই আজকের মতো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যে কর্মসংস্কৃতি এবং বিভিন্ন দপ্তরে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠকে বসেন। নবান্ন সংলগ্ন সভাঘরে আয়োজিত এই বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়া বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও মূলত নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে সব প্রকল্পকে রূপায়নের উপর জোর দেওয়া হয়েছে। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন নীলাম মিনা। তিনি মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। এর আগে রাজ্য সরকারের তরফে তিনজন আইএএস আধিকারিকের নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। শেষ পর্যন্ত নীলম মিনার নামেই সিলমোহর দিল নির্বাচন কমিশন। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে আপাতত বাকি জেলায় ভিভিজি, রামজি বা নতুন ১২০ দিনের কাজ প্রকল্প শুরু হচ্ছে। নবান্নে আজ বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র ও রাজ্য ৫০% করে খরচ বহন করবে। অনুপ্রবেশের অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি রাজ্য সরকারের নির্দেশের পর তৎপর হয়েছে জেলা প্রশাসন। ইতোমধ্যেই মুর্শিদাবাদে অনুপ্রবেশের অভিযোগে আটক তিন বাংলাদেশী নাগরিককে লালগোলায় পদ্মা ভবনে তৈরি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। রাজ্যে আগামী ১০০ দিনের মধ্যে নতুন জমি নীতি আনা হবে বলে বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ শমিক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় আজ বণিক সভা ভারত চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যে জমি নীতি এবং ডেটা পলিসি প্রয়োজন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ উত্তর চব্বিশ পরগনার বরানগরে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটিস এনআইএলডিতে ৮টি নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গ

0: টেলে লয়ের অ্যাপ, ওয়েবসাইট www.tele-law.in অথবা টোল ফ্রি নাম্বার 14454 এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা লাভ করা সম্ভব।
1: পুরানে দিনোঁ কা সফর, পুরানে গীতোঁ কা সিলসিলা, আপ সুন রহে হ্যায় ছায়ালোক, ছায়ালোক 107 FM রেনবো পর। পুরানে দিনোঁ কা সফর, পুরানে গীতোঁ কা সিলসিলা, ছায়ালোক, ছায়ালোক।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসুরুদ্র। রাজ্যে কর্মসংস্কৃতি এবং বিভিন্ন দপ্তরে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠকে বসেন। নবান্ন সংলগ্ন সভাঘরে আয়োজিত এই বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও মূলত নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে সব প্রকল্পকে রূপায়ণের উপর জোর দেওয়া হয়েছে। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলাম মিনা, তিনি মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। এর আগে রাজ্য সরকারের তরফে তিনজন আইএএস আধিকারিকের নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল, সেই তালিকায় ছিলেন নীলাম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। শেষ পর্যন্ত নীলাম মিনার নামে শিলমোহর দিয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে আপাতত বাকি জেলায় ভিভিজি রামজি বা নতুন 125 দিনের কাজের প্রকল্প শুরু হচ্ছে। নবান্নে আজ বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অনুপ্রবেশ অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির পর তৎপর জেলা প্রশাসন। ইতিমধ্যে মুর্শিদাবাদে অনুপ্রবেশের অভিযোগে আটক তিন বাংলাদেশী নাগরিককে লালগোলায় পদ্মা ভবনে তৈরি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। মালদার ইংরেজ বাজারে চন্দন পার্কের হোল্ডিং সেন্টারে রয়েছেন তিন মহিলাসহ নজন। বাংলাদেশে আজ ভোররাতে টাঙ্গাইল জেলার যমুনা সেতুর পূর্ব দিকে যমুনা অভিমুখী রাস্তায় লোহার রড বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে অন্তত 15 জন নিহত এবং আরও প্রায় 10 জন আহত হয়েছেন। ঈদের জন্য বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন যাত্রীরা। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত প্রথম নাগরিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে 2026 সালের জন্য 66 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন। তাদের মধ্যে দুজনকে পদ্মবিভূষণ, ছয় জনকে পদ্মভূষণ এবং 58 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা আজ নতুন দিল্লিতে ইবোলা ভাইরাস রোগ প্রতিরোধের লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও নজরদারি ব্যবস্থা পর্যালোচনা করেছেন। মন্ত্রকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শ্রী নাড্ডা নির্দেশ দেন, বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং স্থল সীমান্ত ক্রসিং সহ দেশের সমস্ত প্রবেশপথে ইবোলা শনাক্তকরণের ব্যবস্থা চালু করতে হবে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল থেকে নতুন দিল্লিতে শুরু হচ্ছে। উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর ও মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও সহ অন্যান্যরা। সুপ্রিম কোর্ট আজ নিট পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বারবার ঘটে চলা ত্রুটি বিচ্যুতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আদালত মন্তব্য করেছে যে এটি অত্যন্ত দুঃখজনক যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আগে প্রশ্নপত্র ফাঁসির বিতর্ক থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগারে উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, বর্তমানে সংঘাত অবসানের বিষয়টিকে কেন্দ্র করে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোচ্ছে। তিনি আরও বলেন, পারমাণবিক ইস্যু নিয়ে এখনও কোনো আলোচনা শুরু হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, অনলি অন 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: বেল স্টুডিও ক্লক বলছে এখন 9:07 হয়ে গেছে। তোমরা শুনছো রেইনবো টপ 20 আর রয়েছি আমি বিহু আর আমার সঙ্গে রয়েছে সুপ্রীতি।
2: এবং যখন প্রচন্ড গরমে তুমি হাঁসফাঁস করছো জীবনে এবং তোমার মনে হচ্ছে যে এই যে আরেকটু যদি পাড়াটা বাড়ে কোনো রকমে তাহলে তোমার জীবন একেবারে সর্বশান্ত হয়ে যাবে এবং তুমি ঘামে নিয়ে নিয়ে ক্লান্ত হয়ে যাবে, সেই সময় এই সারা সপ্তাহের মানে ঠিক আগের সপ্তাহ থেকে এই সপ্তাহের শুরু অবধি যা যা গান তোমরা লুপে শুনেছো, বারবার শুনেছো, শুনে শুনে ক্লান্ত হওনি, সেই গানের একটা সুন্দর 20টার লিস্ট বানিয়ে সুপ্রীতি আর বিহু চলে এসেছি।
1: একদমই তাই। আর 20টার লিস্ট তোমরা জানো কি হয়, জেনারেলি 20, 19, 18, 17 করে আমরা মোটামুটি উপরের দিকে উঠতে থাকি, কারণ আমরা উপরে যেতে মানে এগিয়ে যেতে পছন্দ করি। আর নাম্বার 20 যে গানটা ছিল সেটা নিয়ে তো ডেফিনেটলি বলবো, কিন্তু তার আগে 9903653992 এই গরমে যারা যারা বাইরে বেরোচ্ছ মানে বেরোতে বাধ্য হচ্ছ, অফিসে যাচ্ছ, কেউ কলেজে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, ঠিক কীরকম লাগছে ওয়ান ওয়ার্ডে বা একটা বাক্যে আমাদেরকে প্লিজ লিখে জানাতে পারো, শেয়ার করতে পারো এই গরমের তোমাদের অস্থিরতার গল্প। আর নাম্বার 20 কোন গানটা ছিল,
2: নাম্বার 20 কোন গানটা ছিল সেটা যাওয়ার আগে আপাতত মোটামুটি তোমাদের জন্য মিষ্টি গান থাকছে এবং তারপরে টপ 20 একেবারে খাস্তা কচুরির মতো খাস্তা লিস্ট নিয়ে ফিরছি সুপ্রীতি আর বিহু।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: Yes, বিহুয়া সুপ্রীতি চলে এসছে একটা লম্বা লিস্ট ধরে, কিন্তু তার আগে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম এই যে সুন্দর গরম, মানে সুন্দরই বলবো, কারণ আমি অ্যাকচুয়ালি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে বিকেলের দিকে অনেক হাওয়া টাওয়া দিচ্ছিল, আমি একটু আশা ছিল আমার যে হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে বৃষ্টির কোনো নামগন্ধ তো আপাতত কলকাতা এবং সারাউন্ডিংসে নেই। তবে সাউন্ড লিখছো বারাসাত থেকে, শীত গরম বর্ষা একদিকে আর শরীর চর্চা আরেকদিকে। দু বছর আগে নেওয়া রেজলিউশন পালন করার জন্য শরীর চর্চা করতে করতে তোমাদের

0: শুনছি এই যে গরমে শাওন যে এই ডেডিকেশন, তুই কি বলবি সুপ্রীতি?
1: আমি ওর কোন ডেডিকেশনটাকে বেশি প্রেজ করব বুঝতে পারছি না। আমার তো আড়াই দিন চলছে না বাবা রেজলিউশন, তুমি 2 বছর কাটাচ্ছ কি করে রেজলিউশন নিয়ে? যাই হোক, জীবনে অনেক রকম এক্সপেরিমেন্ট করা ভালো। আমিও যখন টিনেজে ছিলাম নিজের হেয়ার স্টাইল নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতাম, আর একটু বড় হলাম তখন নিজের লাইফ চয়েসেস নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করলাম। যাই হোক, জোকস অ্যাপার্ট, আরেকজন এক্সপেরিমেন্ট করে, সেটা হচ্ছে আমাদের শিবু নন্দিতা।
0: এরকম করে বলছি যেন তোর পাশের বাড়িতে ভাড়া থাকে।
1: না হয়তো থাকে না, কিন্তু হ্যাঁ আমার পাশের বাড়িতে এরকম লোকজন থাকে যারা প্রত্যেক রোববার শিবু নন্দিতা সিনেমা চালিয়ে বসে থাকে এবং গাক গাক করে আমি সেটার আওয়াজ পাই। যাই হোক, মানুষকে ঘুমোতে দিন রোববার দুপুরবেলা।
0: যাই হোক, নাম্বার 20 যে গানটা রয়েছে সেটা হচ্ছে এই শিবু নন্দিতারই একটা নতুন ছবি, যেটা রিলিজ করতে চলেছে। ছবির নাম ফুলপিশি ও এডওয়ার্ড। আর এই যে ফুলপিশি, তার চরিত্রে অভিনয় করছেন সোহিনী, সোহিনী সেনগুপ্ত, আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী। আর আগাতা ক্রিস্টি, আমরা মনে আছে মিস মার্পেল, সেই মিস মার্পেল থেকে কাইন্ড অফ ইন্সপায়ার্ড হয়েছে এই ছবিটা।
1: হ্যাঁ, আমরা বাংলায় ভালোবেসে টোকা বলি না, আমরা বলি অনুপ্রাণিত। যাই হোক, 1 মাস আগে একটা গান রিলিজ করেছিল মনের চাবিরে বলে, যেটা আজকে আমাদের টপ 20 রয়েছে টপ 20 লিস্টে, এবং এটা এই সপ্তাহের নতুন এন্ট্রি। তো আপাতত সং নাম্বার 20 থাকছে তোমার জন্য টপ 20 নিয়ে সুপ্রীতি আর বিহু ফিরছি এই গানটার পর।
2: Top 20 Song number 20

107 FM Rainbow, সাত সুরে সারা দিন।

0: হ্যাঁ, তুমি জীবনে লাকি হও আনলাকি হও যেটাই হও না কেন, অফ এয়ার একটু আগে আমার বিহুর কথা হচ্ছিল যে এখন সব গান, মানে যে গানই আমরা নতুন শুনি না কেন, অলমোস্ট ওই থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোরের মতো সেম টিউন, একই গান, এই গানটা শুনে মনে হয় এই টিউনটা কোথায় যেন একটা শুনেছি, এরকম একটা অবস্থা হয়। সেই জন্য তোমাদের একটু সেই সময়ের গান শোনালাম, যেই সময় প্রত্যেক গানের টিউন একটু আলাদা হতো।
1: এক্স্যাক্টলি, যখন লাকি বয় করে ধর, এখানে ওনার বিপাশা বসু ছিল না,
0: বিপাশা বসু
1: নাচছিল, ও মাই গড, তখন বিপাশা ওয়াজ সামথিং, মানে সেটা একদম বিপাশা প্রাইম, মানে সে স্টিল ইন হার প্রাইম, তাও আমি বলছি। এই যে তোকে, তুই কোনোদিনও কারোর জন্য এরকম লাকি বয় করে গান গেয়েছিস?
0: না, আমার নিজের উপর এত কনফিডেন্স ছিল না যে কেউ আমাকে ডেট করলে সে লাকি বয় হবে, বরং কেউ ডেট করলে আমার খারাপ লাগতো তার জন্য, যে কিছু তো পাপ করেছে ছেলেটা জীবনে, কিছু তো খারাপ হয়েছে ওর সাথে।
1: যাই হোক, যাদের সুপ্রীতির প্রতি ভালোবাসা, ক্রাশ ইত্যাদি প্রভৃতি আছে, জেনে নাও, শুনে,
0: ইউ ক্যান ডু বেটার।
1: হ্যাঁ, জীবনে তুমি অনেক ভালো কিছু করতে পারো, প্লিজ নিজের জীবনটাকে নষ্ট করো না। যাই হোক, আপাতত সুভাষ চক্রবর্তী ফ্রম উত্তর বাওয়ালি আমাদের লিখছে, বিহু অ্যান্ড সুপ্রীতি, এই গরমে বাইরে বেরোলি

0: মনে হচ্ছে আমি যেন হাফ বয়েল হয়ে যাচ্ছি, সেম ফিলিং সুভাষদা, সেম হিয়ার। যাই হোক, বাইরে বেরোতে হচ্ছে না, আমার ঘরে বসেও মনে হচ্ছে আমি হাফ বয়েল
1: আস সুভাষদা আস। কিন্তু প্রবলেমটা হচ্ছে আরেকজনকে খুব আস বলতে ইচ্ছে করে, খুব রিলেট করে ফেলি, দ্যাট ইজ দিলজিৎ দোসাঞ্জ। ভদ্রলোক মাঝে মাঝে জীবনে কন্ট্রোভার্সিতে জড়ান এবং তারপরে কয়েকদিনের কন্ট্রোভার্সির পর একটা ড্যাম গান নিয়ে আসেন, তারপরে মনে হয় যে ঠিক আছে, একটা অত অতটাও খারাপ না, ভালোই, মিষ্টি লোক।
0: তারপর কিছু তিনি বলেন যে ম্যায় ওয়াপাস আউঙ্গা, ম্যায় আ গয়া,
1: মেয়ে ওয়াপাস আউঙ্গা। তো অনেকেই একসাথে মেয়ে ওয়াপাস আউঙ্গা বলে দিয়েছে, এআর রহমান বলে দিয়েছে, ইমতিয়াজ আলী বলে দিয়েছে, দিলজিৎ দোসাঞ্জ বলে দিয়েছে, মানে দারুণ একটা ব্যাপার হতে চলেছে। এবার ইমতিয়াজ আলী আমাকে সেকেন্ড টাইম কাঁদাবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, মানে ভদ্রলোক সিনেমা বানালেই কেমন একটা আমার চোখ থেকে জল পড়তে।
0: নাম্বার 19 এ যে গানটা রয়েছে সেটা হচ্ছে এই ম্যায় ওয়াপাস আউঙ্গা থেকেই একটা গান, যে গানটা অবভিয়াসলি একটু আগে যেটা সুপ্রীতি বললো, দিলজিৎ দোসাঞ্জ রয়েছেন আর এই ছবিতে এআর মানে মিউজিক, ইরশাদ কামিল লিরিক্স লিখেছেন, মানে একদম ফাটাফাটি কম্বিনেশন। গানের নাম কিয়া কমাল হ্যায়, আর এই গানটা তোমরা এত শুনেছো, এত শুনেছো যে গানটা রয়েছে নাম্বার 19 এ।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 19, সং নাম্বার 19।
3: ইয়ে হো সকতা হ্যায় আপনে দিল কে আন্দার এক লড়কি কো রাখনা, জিসে 78 ইয়ার সে দেখা তক নাহি হ্যায়।

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

0: রেনবো টপ টোয়েন্টি চলছে, সুপ্রীতি আর বিহু রয়েছি, এবং আগামী দু তিন ঘন্টার মধ্যে যারা নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার আশেপাশের জেলায় রয়েছেন এবং ওই জেলাগুলোতেও রয়েছেন, শুধু আশেপাশে না ওখানেও রয়েছেন, তারা একটু সাবধানে থাকবেন এবং তাড়াতাড়ি করে জীবনে কোনো কাজ থাকলেই বেরিয়ে যাবেন না। তার কারণ হচ্ছে মোটামুটি একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে ঝোড়ো হাওয়া চলবে এবং মাঝারি বৃষ্টিপাত হবে, 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া চলতে পারে। তো যেটা বললাম আবারও, প্লিজ রাত্রিবেলা এমনিও 10টার সময় বেরোনো কোনো কাজের কথা নয়, তো একটু ঘরে থাকবেন কাইন্ডলি, কারণ বুঝেই তো পাচ্ছেন আমরা এখানে বৃষ্টির জন্য পাগল হয়ে যাচ্ছি, বিশ্বাস করুন। আর যেটার জন্য পাগল হচ্ছি সেটা হচ্ছে আমাদের টপ টোয়েন্টি লিস্ট।
1: এক্স্যাক্টলি 1920 ইতিমধ্যেই তোমরা শুনে ফেলেছ, আর এবার নাম্বার 18 যে গানটা রয়েছে আবারও সেই ফুলপিশি এডওয়ার্ড থেকে। ছোটবেলাতে অনেকেই আমরা আম পাতা জোড়া জোড়া খেলেছি, বলেছি, পড়েছি, সেটার সঙ্গে ভীষণভাবে পরিচিত, এবং যা হয় মানে শিবু নন্দিতার ছবি মানি সেখানে একটা বেশ শিকড়ের কাছাকাছি ব্যাপার ট্যাপার থাকে আর কি,
0: পুরো শিকড় ধরে টান দেয়,
1: শিকড় ধরে টানে কিনা যাই না, তবে এখানে আম পাতা জাম পাতা ধরে অনেকটাই টানাটানি হয়েছে। আর নাম্বার 18 এখন সেই গানটাই রয়েছে, তোমরা এত শুনেছো, এত শুনেছো গানটা অবধারিত,
0: আরে দুদিন আগে রিলিজ করেছে, কত আর শুনেছে, অনেকটাই শুনেছে,
1: ট্রেন করছে, লোকজন নাচছে,
0: মোটামুটি 18 চলে গেছে গানটা। শিবু নন্দিতা আবারও তোমাদের একটা বিয়ে বাড়ির অ্যাপ্রোপ্রিয়েট গান দিয়ে দিয়েছে, যার যার সামনে বিয়ে আছে টেক সাম নোট, আম পাতা জাম পাতা প্লে লিস্টে রেখো।
2: Top 20. Top 20. Song number 18. Song number 18.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20-তে তোমরা যে যে গান শোনো, নট নেসেসারিলি যে সবকটা গানই আমাদেরও ভীষণ ভালো লাগতে হবে, তবে হ্যাঁ একটু আগে

0: গানটা শোনালাম, আম পাতা জাম পাতা। পার্সোনালি আমার এই গানটা বেশ মিষ্টি লেগেছে, আর অন্য অন্য ভাইবস রয়েছে গানটার মধ্যে। যদিও সুপ্রীতি একটা অসম্ভব সুন্দর কমেন্ট করেছে, যেটা আমি অন এয়ার বলতে পারবো না।
1: ঠিক আছে, আমরা হাফ বলতে পারি, গানের মাঝের যে জায়গাটা ওটা একটা, সেই যারা রিলেট করতে পারে, আমি আমার মনে হয় সবাই রিলেট করতে পারবে। একটা খুব ফেমাস নারকেল তেলের অ্যাড হতো, যেখানে সমস্ত সেলিব্রিটিরা একই সাথে এসে গান গাইতো। হুট করে আমি দেখলাম ওই নারকেল তেলের অ্যাডের মতো র্যান্ডম একটা হাস্কি ভয়েসে গান হচ্ছে, হেভি মস্তি পেয়েছি আমি।
0: তাও যদি যাদের এই সমস্ত রিলস এবং ওই ওয়েডিং ভিডিও বানানোর ইচ্ছা থাকে, ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ডে এই গানটা কিন্তু তোমাদের জন্য একটা
1: পেছনে দিও না,
0: আইডিয়াল চয়েস। কি এটা হবে না,
1: গানটা মোমোর পেছনে লাগিও না, সেটা
0: গানটা, হ্যাঁ গানটা ওই মোমোর পিছনে থেকে আই থিঙ্ক ওইখানে বেটার হবে। নাম্বার 17-এ যে গানটা রয়েছে সেই গানটা, মানে সিনেমাটা নিয়ে আমি বলবো। আমার মনে হয় এই যে জেনজির নানান ধরনের ইস্যু নিয়ে কথাবার্তা হয়, জেনজির আইকন মোটামুটি এখন অনন্যা পাণ্ডেকে ঘোষণা করে দেওয়া উচিত।
1: হ্যাঁ, জেনজি কি দেবী,
0: জেনজি কি দেবী, জেনজি কি দেবী, আই লাভ দ্যাট, আমার ভালো লেগেছে। যাই হোক, ইফ অনন্যা পাণ্ডে ইজ লিসেনিং টু আস, শুনছে না ফর শিওর, বাট যদি যদি কেউ শোনে টোনে, তাহলে সুপ্রীতি নতুন নামকরণ করেছে জেনজি কি দেবী। তো জেনজি কি দেবী অ্যান্ড দ্য দেব, মানে লক্স, যাকে আমার ভীষণ ভালো লেগেছে ছিল একটাই সিরিজে, ইমা সিরিজটার নাম এত ভালো লেগেছিল ভুলে গেছি আমি,
1: কিল
0: না, যেটা ওই
1: ব্যাডস অফ বলিউড,
0: হ্যাঁ সেটাই, মানে যেটা আরিয়ান খান প্রথম ডাইরেক্টোরিয়াল ডেবিউ, সেখানে যে ছেলেটিকে আমরা লিড ক্যারেক্টারে দেখতে পেয়েছিলাম, সেই ছেলেটি অনন্যা পাণ্ডের সঙ্গে একটা ছবি করছে, ছবিটার নাম চাঁদ মেরা দিল। আপনার শুনে মনে হতে পারে যে ভীষণ রকম একটা মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে, ইটস নাথিং লাইক দ্যাট, অত্যন্ত কমপ্লেক্স একটা ছবি। মানে দুজন ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্টস, তারা দেখা হয়, প্রেমে পড়ে, এবং প্রেমে পড়ার পরে অনেক কিছু হয়ে যায়, কী হয় সেটা নিয়ে আমি স্পয়লার দিতে চাইছি না। তবে হ্যাঁ, এই গানটা যেটা নাম্বার 17 রয়েছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং।
1: হ্যাঁ, ভারী মিষ্টি গান, এবং এই গানটা সেই একদম পুরনো ক্লাসিক স্টকের, যে স্টকিং এর একটা বিষয়টাকে আবার ফিরিয়ে এনেছে, যে হ্যাঁ ও দেখছে ও সবুজ জামা পরে যাচ্ছে, ওর পেছন পেছন হিরো সবুজ জামা পরে যাচ্ছে। এবার ব্যাপারটাকে নিউট্রালাইজ করার জন্য জেনজি কি দেবীর গানটার আরেকটা দিক দেখিয়েছে, যেখানে দেখাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ মেয়েটাও তো ওই জন্যই নীল রঙের সবুজ রঙের জামা পরে আসছে, যাতে ও প্রত্যেক দিন সেই জামাটা একই রকম জামা ম্যাচ করে পরে আসতে পারে। তোদের ওয়ার্ড্রোবে এত জায়গা আসছে কোথা থেকে, আমার ওয়ার্ড্রোবে তো জায়গা নেই। যাই হোক, সং নাম্বার 17-এ খাসিয়াত রয়েছে চাঁদ মেরা দিলে সাউন্ডট্র্যাক থেকে, মিষ্টি গান, ভীষণ মিষ্টি গান, এবং সিনেমাটাও আমার প্রমিসিং লাগছে। লেটস সি কি হয়। টপ 20, টপ 20, সং নাম্বার 17, সং নাম্বার 17।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হ্যাঁ, মানে মোটামুটি চারটে গান শোনানো হয়ে গেছে, ফার্স্ট আওয়ারটাও অলরেডি শেষের মুখে। এবার যে পরপর ব্যাক টু ব্যাক তোমাকে দুটো গান শোনাবো, কিন্তু তার আগে গরমে অনেকেই লিখছে, কেউ লিখছে আমি হাফ বয়েল হয়ে যাচ্ছি, কেউ বলছে অফিস যেতে ইচ্ছা করছে না, কেউ বলছে স্কুল বাঙ্ক করছি ভুলভাল কারণ দেখিয়ে। কিন্তু ঠিক আছে, গরমে কী কী হচ্ছে মোটামুটি সবটাই প্রেডিক্টেবল, কিন্তু নেক্সট আওয়ারে তোমাদের সাথে কথা বলার জন্য একটা অন্য কিছু মাথায় এলো হঠাৎ করে। মানে ধরো, আজকাল তো ভীষণ বায়োপিকের ট্রেন্ড, মানে এই আজকে যেমন সকালবেলা দেখছিলাম যে বেহালার ওখানে, এই সুপ্রীতি ভালো বলতে পারে থাকে ওখানে, সেখানে নাকি শুটিং হচ্ছে সৌরভ গাঙ্গুলির যে বায়োপিকটা নিয়ে বহুদিন বহু বছর ধরে কথাবার্তা চলছে, ফাইনালি সেটা শুটিং শুরু হয়েছে আজকে কলকাতার যে সমস্ত, মানে বেহালাতে যে সমস্ত শুটিং হওয়ার কথা সেগুলো। তো এইটা বলতে বলতে
2: আবার বেহালার রাস্তায় যায়।
1: হ্যাঁ, মানে ভাব তাহলে, ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট। তো যাই হোক, শুটিং তো হবেই, কিছু করার নেই। তবে হ্যাঁ, যেটা করার আছে সেটা হলো, দেখো সৌরভ গাঙ্গুলি তিনি একজন লেজেন্ড, তার বায়োপিক হবে, দ্যাট ইজ ভেরি অবভিয়াস। কিন্তু তোমার জীবনে, তোমার জীবন নিয়ে যদি কোনো বায়োপিক কোনোদিনও তৈরি হয়, ধরো হাইপোথেটিক্যালি, সেটার নাম কি দিতে চাও তুমি? 9903653992 ইজ দ্য নাম্বার, আবারও বলছি 9903653992। সেখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং মেসেজ করে জানাও, তোমার জীবন নিয়ে যদি বায়োপিক হয় তাহলে সেটার নামকরণ তুমি কী করতে চাও?
2: আমার জীবন নিয়ে বায়োপিক হলে আমি সেটার নাম দিতাম কঠিন বাতাসে মেন্টাল পিস আকাশে। যাই হোক, জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, কিন্তু সেসব নিয়ে কথা না বলে যেটা করব সেটা হচ্ছে, এখন ব্যাক টু ব্যাক তোমাদের সং নাম্বার 16 এবং 15 শোনাবো। এবং এই দুটো গান একসঙ্গে শোনানোর মেন কারণ হচ্ছে, এই দুটোই দুটো সিঙ্গেল অ্যালবামের গান, যার মধ্যে একটা সুশান্ত কেসির কম্পোজ এবং ওনারই লেখা গান, যেটা জাস্ট 7 দিন আগে রিলিজ করেছে, এবং এর মধ্যে তোমরা এত শুনে ফেলেছো যে সেটা সং নাম্বার 16 এসে গেছে। এবং সং নাম্বার 15 রাজ বর্মনের একটা সিঙ্গেল রয়েছে, রাজ বর্মন অনেকদিন পরে আবার বেশ অ্যাক্টিভলি গানের জগতে ফিরেছে ভদ্রলোক, এবং এগেন এক মাসেরও বেশি আগে গানটা রিলিজ করেছে, কিন্তু সেটাও তোমরা এত শুনেছো যে সেটা সং নাম্বার 15 চলে গেছে। তো আপাতত ব্যাক টু ব্যাক সং নাম্বার 16 এবং 15 দুটো সিঙ্গলস থাকছে তোমাদের জন্য, এবং সুপ্রীতি বিহু ফিরছি এই দুটো গানের পর।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 16, সং নাম্বার 16।

শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20 top 20 top 20 song number 15 song number 15

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: rainbow top 20 চলছে সুপ্রীতি আর

0: বিহু রয়েছি এবং পরপর দুটো সুন্দর সিঙ্গেল শুনে ফিরে এসেছি। তার কারণ হচ্ছে এখন মানে সং নাম্বার 14 যে গানটা তোমাকে শোনাবো সেই গানটা আমার যতটা না পছন্দ তার চেয়েও বেশি পছন্দ হচ্ছে আমার তার সিঙ্গারকে, আদিত্য রিখারি। বড় পছন্দ আমার ভদ্রলোককে, এবং আদিত্য রিখারিও ন্যাচারালি সিঙ্গলস গেয়ে, নিজের অ্যালবামের গান গেয়ে, ইউটিউবে বিভিন্ন রকম সিঙ্গলস গেয়ে পপুলার হয়েছিলেন, এবং তারপরে এখন উনি একদম ফুল ফ্লেজড প্লেব্যাক সিঙ্গিং করছেন।
1: কিন্তু এই গানে যাওয়ার আগে মানে আমাদের যারা লিসেনার রয়েছে তারা যে বেশ মজা সেটা নিয়ে আমার কোনোদিনই কোনো ডাউট ছিল না, কিন্তু এইটা যে পাঠিয়েছে তাকে আমি রীতিমতো বাড়িতে গিয়ে একটা বায়োপিকাসটি কিছু একটা দিতে চাই, মানে কিছু একটা দিতে চাই তাকে। কারণ তিস্তা ফ্রম যাদবপুর লিখেছে, ওকে নিয়ে যদি কোনো বায়োপিক হয় মানে সেই বায়োপিকের নাম ও দিতে চায়, উড়ছে বাঁশ করছি চাষ। দ্যাট ইজ সো লাভলি এন্ড অন পয়েন্ট। এটা মনে হয় আমাদের সবার সম্মিলিত বায়োপিকের নাম হওয়া উচিত।
0: সবার বায়োপিকের একটাই নাম হবে, আওয়ার বায়োপিক।
1: যাই হোক, পায়েলও লিখেছে ফ্রম বেলঘরিয়া, লিখেছে যে আমার জীবন নিয়ে যদি বায়োপিক হয় তার নাম আমি দিতে চাইবো চোখের তারায় সুরের ধারায়। বেশ অন্যরকম ও অনেক বেশি মানে কি বলবো, বেশ সুন্দর একটা মিষ্টি নাম দিয়েছে। অন দ্য কন্ট্রারি তিস্তার নামটা কিন্তু একদম ইউনিক। যাই হোক, যারা মাঝখান থেকে শুনছো তাদেরকে বলে রাখি, বিহু আর সুপ্রীতি তোমাদের কাছ থেকে জানতে চেয়েছে যে ধরো এই যে এখন বায়োপিকের একটা স্ট্রেন, যদি তোমার জীবন নিয়ে কোনো বায়োপিক হয় তাহলে সেটার নাম তোমরা কী দেবে? 9903 6 5 3 9 2 তে সেটাই আমাদেরকে হোয়াটসঅ্যাপ আর মেসেজ করে জানাও।
0: আপাতত সং নাম্বার 14 এর পতি পত্নী আর ও দো এর সাউন্ড ট্র্যাক থেকে সেই গানটা থাকছে। এই গানটা 3 সপ্তাহ আগে রিলিজ করেছিল কিন্তু এখনও সেই গানটার এক্স্যাক্ট সেম ক্রেজ রয়েছে। তো সং নাম্বার 14 শোনো এবং তারপর আমরা ফিরছি। টপ 20 টপ 20 সং নাম্বার 14 সং নাম্বার 14

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20 চলছে, সুপ্রীতি আর বিহু রয়েছি এবং সং নম্বর 14 অব্দি তোমাদের শুনিয়ে ফেলেছি। সং নম্বর 13 এ যাওয়ার আগে 9903653992 তে তোমার কাছে জিজ্ঞেস করেছিলাম যে তোমার জীবন নিয়ে যদি কোনো বায়োপিক হয় সেই বায়োপিকের নাম তুমি কি দেবে। একেবারে সংকোচ কুণ্ঠা কোনো কিছু না রেখে মন খুলে আমাকে আর বিহুকে লিখে পাঠাও। আপাতত সং নম্বর 13 এ এগেইন এডওয়ার্ডও ফুলপিশি নয়, ফুলপিশি ও এডওয়ার্ডের সাউন্ড ট্র্যাক থেকে একটা গান রয়েছে, যে গানটা একদম পিওর মুজরা স্টাইলে তৈরি হয়েছে এবং সেই গানটায় আমি অনেকদিন পরে বোধহয় কোনিনিকাকে দেখতে পেলাম এবং কোনিনিকাকে আমার ভারী পছন্দ, মানে ভীষণ পছন্দ আমার ভদ্রমহিলাকে। এটা একটা বেশ গ্রেস রয়েছে ভদ্রমহিলার মধ্যে যেটা আমার খুব ভালো লাগে। এবং শিবপ্রসাদ নন্দিতার সিনেমা পছন্দ হওয়ার আরেকটা কারণ হচ্ছে হঠাৎ হঠাৎ করে ওরা বেশ সুন্দর সুন্দর এক একটা গান এরকম নিয়ে চলে আসে যেগুলো আমার খুব ভালো লাগে। এবং সরি কোনিনিকা ভুল বললাম, অনন্যা চক্রবর্তীকে দেখেছি এবং ইয়েস গানটা ভারী সুন্দর ভারী মিষ্টি। আপাতত সং নম্বর 13 থাকছে তোমার জন্য এবং তারপরে সুপ্রীতি আর বিহু ফিরছি টপ 20 নিয়ে।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 13, সং নাম্বার 13।

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: মানে ব্যাপারটা হয়েছে যে আমরা যে এত কিছু পেয়ে যাবো, মানে তোমাদের যে সবার জীবন নিয়ে এত কিছু দাবি, সেটা যদি এই প্রশ্নটা না করতাম তাহলে সত্যি বুঝতে পারতাম না। মানে জিজ্ঞেস করেছিলাম যে বায়োপিকের নাম কি দেবে, এক একটা অসাধারণ সব উত্তর এসছে। তপময় রয় ফ্রম ঢাকুরিয়া লিখছো, আমার বায়োপিক বানালে আমি নাম দেবো মিস্টেকেন অ্যাসোসিয়েশনস। কিরম একটা মনে হচ্ছে, পাশে টম ক্রুজ দাঁড়িয়ে আছে,
2: সবার বায়োপিকের নাম শুনেই রিলেট করে ফেলছে।
1: ও আবার তার রিজনও বলেছে দুটো বা তারও বেশি আনরিলেটেড ইভেন্টসে কানেক্ট করে নেওয়া আমার একটা অভ্যাস, এ নিয়ে একটা আমার মুভি বানানোর ইচ্ছেও আছে। অল দ্য বেস্ট তপময়, নিশ্চয়ই তোমার সেই স্বপ্ন পূর্ণ হবে। আর আরেকটা নামও দেখলাম, হ্যাঁ, মোহাম্মদ ইরফান ফ্রম শেওড়াফুলি লিখেছ যে আমার যদি বায়োপিক হয় তাহলে তার নাম দেব সে তো এলো না। খুব দুঃখ, ভীষণ দুঃখ জীবনে,
2: স্যাড
1: স্যাড। এটা এটার পিছনে আবার এই যে মাহাতিম সাকিব, এই যে এক্ষুনি যার কথা আমরা বলবো আর কি, তার একটা তার গলার মধ্যে এত দুঃখ, মানে তার একটা এত কষ্ট তার জীবনে, মানে তার একটা গান দরকার।
2: এবং জীবনে যাদের গান তোমার পছন্দ তাদের ক্ষেত্রে একটা অদ্ভুত বায়াসনেস কাজ করে। মানে ধরো দুঃখের গান গাইছে, প্রচন্ড দুঃখের গান গাইছে, যখনই গান গাইছে ভদ্রলোক তোমার মনে হচ্ছে একটু কেঁদে নিলে ভালো হয়, তারপরেও তুমি তার গান শুনবে, প্রচন্ড আনন্দের মধ্যে শুনবে। মাহাতিম সাকিব ইজ দ্যাট ফর মি। একটা একদম এগেইন আ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট অ্যালবামের গান, বাক্সের গান, যেটা 15th of May রিলিজ করেছিল এবং এর মধ্যে বেশ ভালো ভিউজ রয়েছে। আমরা একটা মিউজিক অ্যালবাম দেখতে পাচ্ছি যেখানে মধুরিমাকে দেখতে পাচ্ছি, সিনকে দেখতে পাচ্ছি, এবং অবভিয়াসলি মাহাতিম সাকিব।
1: ওটা শোন
2: শোন
1: তাই বলে তুই সিন বলবি ওর নামটা?
2: আমি ওকে সিনই, আমি বিশ্বাস করো আমি কাউকে ওর নাম নিতে শুনিনি, আমি যতদিন পড়ে এসেছি আমি ওর নাম সিনই পড়ে
1: না। শন ব্যানার্জি, শন ব্যানার্জির আবার আরেকটা পরিচয় রয়েছে জানিস তো, হচ্ছেন সুপ্রিয়া দেবীর নাতি, নিজের নাতি আর কি।
2: তার ছেলে না সুপ্রিয়া দেবী? ওয়ান সেকেন্ড, সুপ্রিয়া দেবীর নাতির নাম শন কেন?
1: এটা তো সুপ্রিয়া দেবীকে জিজ্ঞেস করতে হতো, এখন যেটা পসিবল না। যাই হোক, আপাতত ফোকাস টু দ্য সং, সং নাম্বার 12 রইলো তোমাদের জন্য, ফিরছি গানের ঠিক পরে।
0: Top 20 Song number 12

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20 চলছে। আর সুপ্রীতি বিহু, তোমাকে একটা মিষ্টি প্রশ্ন করেছিলাম যে তোমার যদি বায়োপিক তৈরি হয় তাহলে সেটার নাম কি হবে, এবং 9903653992 তে তোমাকে বলেছিলাম তার উত্তর পাঠাতে। দয়া করে, আমি আমি জানি তোমরা ভীষণ ক্রিয়েটিভ, আই লাভ দ্যাট, বিশ্বাস করো, কিন্তু এরকম এরকম প্লিজ নাম লিখো না যেগুলো সেন্সর বোর্ডে কাটা পড়ে যেতে পারে বা যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমাদেরও তো একটু নিজেদের কথাটা ভাবতে হয় বলো।
2: এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখো আমি আমি বুঝতে পারছি, মানে তোমাদের ফিলটা বুঝতে পারছি, আমাদেরও মাঝে মধ্যে এই সমস্ত অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু দেখো অনিবার তো চাকরিটা থাকবে না বস, চাকরিটা থাকবে না, দরকার আমাদের, পয়সার দরকার, এরকম করো না, আমি পড়তে পারবো না এটা অন এয়ার, তাই সরি। এখন একটা যে মেসেজটা এসেছিল সেটা আমরা করে গেলাম,
1: কিন্তু ভালো লিখেছো, আসে আছি দাদা,
2: আসে আছি একদম। যাই হোক, এটাকে লিখেছো, লিখছো যে হাই সুইট বার্ডস বিহু সুপ্রীতি, সবার আগে গরমে কেমন আছো, ভীষণ খারাপ। আমার বায়োপিক হলে আমি নাম দেব এক নিঃস্বার্থ পিতামাতার আদর্শকে দেখে এক সিঙ্গল, না সিগনাল কেন লিখেছো, এক সিঙ্গল মেয়ের রূপকথা। হ্যাঁ বুঝলাম, ব্যাপারটা হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং, কিন্তু এত বড় নাম তো পোস্টারে জায়গা পাবে না।
1: হ্যাঁ মানছি, এখন বড় বড় নামের সিনেমার একটু চল চলছে, তোমারটা একটু বেশি বড় বলে মনে হচ্ছে না তোমার? এবার রিকনসিডার করে দেখো। যাই হোক, আপাতত আমরা সং নাম্বার 11 যাব, এবং ভাবছিলাম আমি আর বিহু যে বেশ চারদিকে একটু শুনছি ফোরকাস্ট ওরকাস্টে যে বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়, এবং একটু আগে আমরা যখন বাইরে বেরিয়েছিলাম ওই 8:30 দিকে আকাশটা একটু লালচে টালচে করেছিল, তো সুন্দর সুন্দর গান শোনাচ্ছি, পরপর দুটো সুন্দর গান আছেই, যখন সং নাম্বার 11 এবং সং নাম্বার 10 তোমাদের একই সঙ্গে শোনাবো। সং নাম্বার 10-এর কথায় বলার আসার আগে সং নাম্বার 11-এর কথায় আসি, কারণ গিন্নি ওয়েট সানি বা জিন্নি ওয়েট সানি যেটাই বলো না কেন, ওই এগেন শিন শনের মতো ব্যাপার, কোনটা যে কার এক্স্যাক্ট নাম বোঝা যাচ্ছে না, কিন্তু সেই সিনেমার একটা গান এক মাসেরও বেশি আগে রিলিজ করেছিল, দ্যাট ইজ তুমি পে প্যার আ গিয়া, যেখানে মেধা রয়েছে, অবিনাশ তিওয়ারি রয়েছে, অবিনাশ তিওয়ারির কথা বললে আমি অনেক কথা বলে ফেলবো এবং অনেক বেশি কথা বলে ফেলবো। সো গিনি ওয়েট সানির 2-এর সাউন্ড ট্র্যাক থেকে তুমি পে প্যার আ গিয়া থাকছে সং নাম্বার 11-এ, এবং তারপরে ব্যাক টু ব্যাক সং নাম্বার 10-এ চাঁদ মেরা দিলের সাউন্ড ট্র্যাক থেকে থাকছে এতবার তোমাদের জন্য।
0: Top 20. Top 20. Song number 11. Song number 11.

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20 top 20 top 20 song number 10 song number 10

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: Yes, তোমাদের মোটামুটি দশটা গান শোনানো হয়ে গেছে। নেক্সট আওয়ারের আগেই তোমাদের বাকি গানগুলো শোনাবো, কিন্তু তার আগে 9903653992 তোমরা কিন্তু লিখতে ভুলো না যে তোমাদের যদি বায়োপিক বানানো হয় কোনোদিনও, যদি হতো আর কি, তাহলে সেই বায়োপিকের নাম কি হতো, তোমরা লিখতে থাকো। কিন্তু তার আগে আমরা যেটা করে থাকি, ব্যাক টু ব্যাক তিনটে গান তোমাদেরকে শোনাবো, আমাদের যে তিনটে গানে হ্যাট্রিক, সেই তিনটে গান তোমাদেরকে শোনাবো। বিহু আর সুপ্রীতি, কী কী গান রয়েছে?
2: আপাতত তিনটে দারুণ গান রয়েছে, সাথিয়া, চ্যালেঞ্জ এবং চরিত্রহীন, এই তিনটে সাউন্ড ট্র্যাক থেকে তিনটে মিষ্টি গান থাকছে। তারপরে বাকি দশটা গান নিয়ে এবং তোমাদের মেসেজ নিয়ে এবং টপ 20 নিয়ে সব কিছু নিয়ে সুপ্রীতি বিহু ফিরছি, গান শোনো।
0: FM রেনবোতে তিনে

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাঁদ,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
2: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM rainbow, rainbow top 20, rainbow top 20।
3: প্রচুর গান শুনে ফিরে এসেছি, হ্যাঁ মানে প্রচুর প্রচুর গান শুনে ফিরে এসেছি এবং প্রচুর প্রচুর মেসেজও চলে এসেছে। তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যদি তোমাদের জীবন নিয়ে কোনো বায়োপিক তৈরি হয় তাহলে সেটার নাম তোমরা কি কি দেবে। যাই হোক, মেসেজ করেছো অভিজিৎ পালচৌধুরী ফ্রম সোদপুর, লিখছো, আমি বরং আজ রাতে দুটো টপিকের উত্তর একসঙ্গে দিয়ে যাই। প্রথমত, এই মারাত্মক গরমে নিজেকে বেশ স্টিমড মোমো বা ভাপা ইলিশ বলে মনে হচ্ছে। এবার আসি বায়োপিক প্রসঙ্গে, কখনো যদি ভুলবশত আমার বায়োপিক তৈরি হয় তাহলে আমি সেটার নাম দেব আর লাইফ সাকসেসফুলি ওয়েস্টেড, হ্যাশট্যাগ জ্ঞান পাপি।
4: উফ, আমার আমার একটা কথা বলো, সোদপুরে কি বৃষ্টি হচ্ছে?
3: হ্যাঁ, কারণ সোদপুরের মেয়ে তো জিজ্ঞেস করবেই এটা।
4: আমি জানতে চাই সোদপুরে বৃষ্টি হচ্ছে নাকি, তার সাথে তোমাদের জানাতে চাই আমরা 10টা গান শুনে ফেলেছি। সং নাম্বার 9 এর দিকে আমরা এগোচ্ছি, অ্যান্ড সং নাম্বার 9 এ অনেকদিন পরে আয়ুষ্মান খুরানা গান গেয়েছে। আমার এই ভদ্রলোক যখন যখন গান গায় আমার খুব ভালো লাগে, আমি পছন্দ একটু ভদ্রলোককে।
3: তুই কি এখন ব্লাশ করবি? প্লিজ করিস না একটু একটু, কারণ আমাদের এখন অনেক গান শোনানো বাকি।
4: যাই হোক,
3: তুই একটু ওঠ, যাক একটুখানি,
4: ওঠো জাগো।
3: হ্যাঁ ঠিক আছে, তুই স্বামী বিবেকানন্দ নোস,
4: আয়ুষ্মান খুরানার গান শোনো।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 9, সং নাম্বার 9।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: একটু আগেই বলেছিলাম যে এমন কিছু পাঠিও না যেটা সেন্সর বোর্ডে আটকে যায়। জানি তোমাদের ভীষণ ভীষণ ইনোভেটিভ আইডিয়া রয়েছে, কিন্তু দেখো সব কিছু তো আর অনেয়ার পড়া যায় না, না অনেয়ার তো বলা যায় না। তো সেটারই কারেকশন করে গোপাল সিনহা ফ্রম মধ্যমগ্রাম থেকে লিখছো যে আজকের বিষয় বলি, আমাকে নিয়ে বায়োপিক তো আমি রাতে ঘুমিয়েও জেগে স্বপ্নের মধ্যেও দেখি না, আমাকে নিয়ে বায়োপিক হচ্ছে। তবে শেষ পর্যন্ত যদি আশ্চর্য ঘটনা ঘটেই যায় তবে তার নামকরণ করব টিপিক্যাল ছাপোষা মানুষ হিসাবে তুমি আমি আর ও। বেশ সুন্দর, এরকম এইরকম পতি পত্নী আর ওর মতো একটু আগে গান শুনলাম আমরা, সেরকম তুমি আমি আর ও, ইটস আ গুড নেম। আর পাশে আবার উনি লিখে দিয়েছেন, গোপালদা লিখছেন যে এই নামকরণটি নিশ্চয়ই সেন্সর বোর্ডে আটকাবে না, হোপফুলি নট, বাট ইউ নেভার নো। বাট হ্যাঁ, ইন্টারেস্টিং,
2: ডিপেন্ড করছে ওটাকে তার উপর।
1: যাই হোক, পরের মেসেজটা রিঙ্কু সাফুই ফ্রম বাউরিয়া লিখছো যে নমস্কার বিহু ও সুকৃতি দিদি ভাই, যদি আমার বায়োপিক তৈরি হয় তবে নাম দেব আকাশ কুসুম কল্পনায় আসে না ঘুম। বুঝলাম, কিন্তু কেন আসে না ঘুম? ইনসমনিয়া কিন্তু আমারও আছে, বাট দ্যাট ইজ নট ডান।
2: আমার প্রচুর আসে ঘুম, ঘুমই আসছে জীবনে, আর কিছু আসছে না।
1: হ্যাঁ, তার জন্য তুই এখনো ঘুমিয়ে পড়ছিস?
2: না না, ঘুমিয়ে পড়বো কেন? ঘুম না এলেও জীবনে অনেক কিছু আসে, এবং তার মধ্যে জীবনে ভালো গান আসে। এই গানটা প্রায় এক মাস হয়ে গেল রিলিজ করেছে, যে গানটার কথা আমরা বলছি, সং নাম্বার 8 যে গানটা রয়েছে, চাঁদ মেরা দিলের টাইটেল ট্র্যাক। এবং আমি ইতিমধ্যে চাঁদ মেরা দিল নিয়ে অনেক কথা বলে ফেলেছি, চাঁদ মেরা দিলের টিজারও রিলিজ করে গেছে, হয়তো ট্রেলার রিলিজ করেছে কিনা আমি ঠিক মনে পড়ছে না। তবে অনন্যা পাণ্ডে দিন দিন প্রমিসিং অ্যাক্টিং করছে, জীবনে যদি অনন্যা পাণ্ডে ভালো অ্যাক্টিং করা শিখে যেতে পারে তাহলে তোমার আমার বায়োপিকও একদিন নিশ্চয়ই আসবে।
1: এই অনন্যা পাণ্ডেকে আমার খুব ভালো লাগে, তুই ওকে একটু আগেই নাম দিয়েছিস জেনজি কি দেবী, বাট টু বি ভেরি অনেস্ট আমি ওর থেকে একটা সুন্দর হ্যাশট্যাগ শিখেছি, হ্যাশট্যাগ বেহেনকোট, আমার ভীষণ ভালো লেগেছে। অনন্যা পাণ্ডে অতটাও খারাপ না যতটা ওকে ভাবা হয়। এনিওয়ে, সং নাম্বার 8 রইল তোমাদের জন্য, ফিরছি গানের পরে।
0: Top 20 Song number 8

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: মানে একে হয় না, আবার দুটো চাই আয়ুষ্মান খুরানার। আগে হয়েছিল পতি পত্নী আর ও, আবার এসছে পতি পত্নী আর ও দো। মানে ভাব কি অবস্থা,
2: তিনটে তিনটে
1: এখানে আবার তিনটে।
2: হ্যাঁ
1: এরকম কেন গো তোমরা? হ্যাঁ হ্যাভ সাম এথিক্স।
2: না না, জীবনে এথিক্স থাকলে আয়ুষ্মান খুরানা সিনেমার লাস্ট 5 মিনিটে বড় মনোলগ দিয়ে নীতিমূলক শিক্ষা দিতে পারবে না। সেজন্য আয়ুষ্মান খুরানা সিনেমার প্রথম 2.5 ঘন্টা যা ইচ্ছা তাই করে বেড়াবে এবং তারপরে লাস্ট 5 মিনিটে নীতিমূলক শিক্ষা দিয়ে বলবে আসলে আমি এটাই বলতে চাইছিলাম।
1: এবং কেন সেই দো তিনের ব্যাপার সেটাও কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেন করবে, এমনভাবে যে তোমার মনে হবে যে হ্যাঁ জীবনে হয়তো দুটো তিনটে থাকাই ঠিক অপশন। যাই হোক, এত কিছু বলার একটাই কারণ হচ্ছে এখন সং নাম্বার 7 এ যে গানটা রয়েছে সেটা ওই পতি পত্নী আর ও দো থেকে।
2: ইয়েস, এবং আয়ুষ্মান খুরানার এই ধরনের কাজ দেখে আমার কিছু বন্ধুর এক্সের কথা মনে পড়ে যেত, ভালো ম্যানিপুলেট করতে পারত। যাই হোক, রূপদি রানী ভালো গান, খুবই সুন্দর একটা ডান্স নাম্বার টাইপের গান। এবং এগেইন অনেকদিন পরে এরকম একটা ডান্স নাম্বার যেটা মধুবতী বাগচি বা জ্যাসমিন সানলাজের মধ্যে কেউ গায়নি, তাতেই আমি জীবনে খুশি হয়ে গেছি।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 7, সং নাম্বার 7।

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: একটা মিষ্টি গান শুনিয়েছি, শুনে বিহু আর সুপ্রীতি আবারও ফিরে এসেছি রেইনবো টপ 20 নিয়ে। কিন্তু তার আগে যে প্রশ্ন তোমাদের করেছিলাম, যে যদি তোমাদের বায়োপিক হয় তাহলে তার নাম কি দেবে। জয়দীপ লিখছো বাঘা যতীন থেকে, আমার জীবন নিয়ে বায়োপিক হলে তার নাম হবে জ্যোতির্বাণ। বাহ, কেন কিন্তু সেটা তুমি মেনশন করনি?
2: ওর হয়তো অনেক জ্যোতি
1: হতেই পারে, এবং নামটার মধ্যে বেড়ে জ জ অ্যালিটারেশন একটা মিলও রয়েছে। আমার নাম রাকেশ মান্না, হাওড়া কুলগাছিয়া থেকে আমি। না, এটা তো সং রিকোয়েস্টের তো শো নয়, তাহলে এই রিকোয়েস্টটা আমরা রাখতে পারলাম না, সরি। যাই হোক, আরও আছে মেসেজ। আচ্ছা, অ্যান্ডি লিখেছে সুপ্রীতির বৃষ্টি হওয়ার কোনো নমুনা কিন্তু দেখতে পাচ্ছি না।
2: হ্যাঁ, কী করবে অ্যান্ডি, জীবনটা আসলে অনেক কঠিন।
1: একদমই। সঞ্জয় লিখছো বিজয়গড় থেকে, আমার সত্যিই খুব ইচ্ছে আমার উপর একটা সিরিজ বানানোর, তার নাম যেটা লিখেছে আবারও সেন্সার আটকে দেবে। যাই হোক, কারণটা লিখছে আমার লাইফটা পুরো টর্নেডোর মতো, কতগুলো রিলেশন ছিল গুনলে শেষ করতে পারবো না। বা বেশ অনেস্ট একটা কনফেশন
2: দিলাম রিনাকে। আমরা সং নাম্বার 6 এর দিকে যাব, এর আগে আমাকে আর বিহুকে একসাথে বের করে দেওয়া হয়। আমরা সং নাম্বার 6 এ যাব, হুইচ ইজ এগেইন ফ্রম দ্য ফিল্ম মে ওয়াপস আউঙ্গা। এই সিনেমার, গোটা সিনেমার যে গানগুলো কম্পোজ করেছে এ আর রহমান, এবং এই গানটা জাস্ট কদিন আগে রিলিজ করেছে বো নেহি বলে গানটা, ভীষণ সুন্দর গান। সং নাম্বার 6 আপাতত থাকছে তোমার জন্য, সুপ্রীতি আর বিহু ফিটছে। মিনওয়াইল 9903652992 খোলা রয়েছে, প্লিজ মেসেজ করো।
0: Top 20. Top 20. Song number 6. Song number 6.
3: जो सर पर रह गया भूल जाओ उसे, चलो वापस,
4: आपके पैर पड़ता जा रहे थे।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: লাস্টে যে আ করে চেঁচানোটা ওটা প্রত্যেকদিন সকালে অফিস যাওয়ার আগে আমি আমি ওইভাবে চেঁচাই এবং এক্সপেক্ট করি যে কেউ আমাকে একদিন এসে বলবে যে ঠিক আছে সুপ্রীতি আজ থেকে তোমার আর অফিস যেতে হবে না কিন্তু কেউ বলে না
2: কিন্তু ব্যাপারটা যেটা হলো যে কিছুদিন আগে আমি একটা ছবি দেখতে গেছিলাম সেই ছবিটার নাম হচ্ছে ভূত বাংলা আমি আসলে ওই ছবিটা দেখতে যাইনি কিন্তু আমি দেখতে গেছিলাম একটা অন্য ছবি হলিউড ছবি এবং আমি জানতাম না যে হলে গিয়ে ওই ছবিটা হচ্ছে আমার বন্ধুকে বলেছিলাম যে টিকিটটা কাটিস আমি চলে আসবো এবার ব্যাপারটা হচ্ছে যে সে যে টিকিটটা ওই ছবিটা না কেটে ভূত বাংলার কেটেছে সেটা আমি ইনফর্ম ছিলাম না আমি যখন ঢুকে গেছি যখন ওই জনগণমন মানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়ে গেছে তারপরে আমি দেখছি যে আমি সেই অনেকের মধ্যে পড়ি না তবে হ্যাঁ গানগুলো বেশ ইন্টারেস্টিং আর বহুদিন বাদে ওই প্রিয়দর্শনের যে একটা টিপিক্যাল কমিক যে সেন্স রয়েছে সেটা ভীষণ ভীষণ ছিল এবং কতগুলো 18+ জোকস ছিল যেগুলো বাচ্চারা যখন ছিল সেটা বাবা মা দেখাতে খুব অস্বস্তি বোধ করছিল এবং চোখে আঙুল দিয়ে রেখেছিল আমি দেখেছি সেটা
1: এ বাবা
2: এবার সং নাম্বার 5 এর কথা তো যাবো কিন্তু তার আগে চটপট দুটো মেসেজ পড়ে নেবো কারণ সময় বেশি নেই লিখছ শরমা আমার জীবনের উপর বায়োপিক হলে তার নাম হবে ওয়েভস অফ লাইফ বেশ থটফুল কিন্তু
1: ও আমি ভাবলাম ও লিখবে চিকেন শর্মা
2: ইস দ্যাট ওয়াজ আ পিজে না না মানে ভেরি থটফুল হাই প্রিয় দুই মিষ্টি দিদি কেমন আছো এই শোটা ফার্স্ট টাইম শুনছি আমি চুপ কথা লাভ জাংশন শুনি আচ্ছা বেশ তেমন কিছুই বলার নেই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে বাড়ি ফেরো আমি তোমাদের এক ভাই সূর্য আমি ক্লাস 8 পড়ি হ্যাঁ সূর্য আমাদের চুপ কথার রেগুলার লিসেনার আজকে শুনছে এটা থ্যাংক ইউ সো মাচ আমি রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি আমার বায়োপিক হলো এটা ভালো বলছে এখনো রিলিজ হয়নি শুটিং চলছে এটা গুড দ্যাট ইজ গুড আমার ভালো লেগেছে এই তো এরকম মজার মজার উত্তরই কিন্তু আমরা এক্সপেক্ট করি অ্যাকচুয়ালি খুব একটা গুরুগম্ভীর নাম অফকোর্স দিতে পারো তোমার বায়োপিক তুমি যা ইচ্ছা না নিতে পারো কিন্তু একটু ফানি টাচ থাকলে আমাদেরও বেশ পড়তে ভালো লাগে
1: হ্যাঁ রাত 11টার সময় জীবনে আর কি ফান আছে বলো এইটুকুই আছে যাই হোক এগেইন ব্যাক টু সং নাম্বার 5 এবং আমরা অফিসিয়ালি আমাদের টপ 5 ঢুকে গেছি যেখানে ভূত বাংলার সাউন্ড ট্র্যাক থেকে ছবিটা রয়েছে এবং ভূত বাংলা নিয়ে অনেক কথা অলরেডি হয়ে গেছে কিন্তু আমার শুধু একটাই কথা বলার আছে এই সিনেমাটা যেটা এখন হয়েছে ভূত বাংলা সেটা নাকি ভুলভুলাইয়ার অরিজিনাল স্ক্রিপ্ট ছিল এবং তারপরে প্রিয়দর্শন আমূল পরিবর্তন করে গোটা স্ক্রিপ্টটার অরিজিনাল যে ভুলভুলাইয়াটা ও যে ভুলভুলাইয়া সেটা বানিয়েছে খুব মানে যেই যেই রাতে বা যেই বিকেলে আপনার এটা মনে হয়েছিল বিশ্বাস করুন খুব ভালো মনে হয়েছিল বহুত আচ্ছা কিয়ে
0: টপ 20 টপ 20 সং নাম্বার 5 সং নাম্বার 5

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20 চলছে। আমরা সং নম্বর 5 শুনে ফেলেছি এবং সং নম্বর 4 শুনবো। সং নম্বর 4 এ যে গানটা রয়েছে সেই গানটা একেবারে নিউ এন্ট্রি এবং এই গানটা নিয়ে লাস্ট সপ্তাহে বলিউড পাড়ায় মোটামুটি একটু ছোটখাটো কলেশ হয়ে গেছে। বিষয়টা হয়েছে ককটেল 2 এর প্রমোশন চলছিল এবং সেদিন এই গানটা, মানে যে গানটা আজকে আমাদের সং নম্বর 4 এ রয়েছে, সেই গানটা রিলিজ হওয়ার বা লঞ্চ হওয়ার কথা ছিল এবং সেই গানটায় আমরা কৃতি সানন্কে দেখতে পেয়েছি, সেই গানটায় আমরা শাহিদ কাপুরকে দেখতে পেয়েছি। কৃতি সানন এবং শাহিদ কাপুরের যে জোড়িটা সেটা এর আগেই যথেষ্ট ফেমাস এবং এই বিষয়টা নিয়ে এর আগে অনেক কথা হয়েছে, তো অডিয়েন্সের অলরেডি খুব পছন্দ। এবং একটা পোল হয়েছিল যেখানে শাহিদ কাপুর কৃতি সানন অ্যান্ড শাহিদ কাপুর রশ্মিকা মন্দানা, এই নিয়ে একটা ভোটিং ব্যাপার রয়েছিল। সেই ভোটিংয়ে কৃতি সানন জিতে যাওয়ার পরে রশ্মিকা মন্দানা একটু আহত হয়েছেন এবং তার ঠিক পরের দিন, মানে গানটা লঞ্চ হওয়ার ঠিক পরের দিন যখন গানটা রিলিজ করেছে তখন ককটেল 2 এর প্রত্যেক ক্রিউ মেম্বাররা সেই গানটা শেয়ার

0: করলেও রশ্মিকা মন্দানা গানটা শেয়ার করেননি। এবং তারপরে উনি ওনার সোশ্যাল মিডিয়া পেজে লিখেছিলেন যে আমার মনে হয়েছে সেদিন ভোট একটু বায়াস ছিল। এই নিয়ে আরও জল্পনা কল্পনা হয়েছে। এবং তখন রশ্মিকা মন্দানা দ্য ডিভা কী করেছেন না, উনি ওনার একটি গান, মানে ওনার এবং শাহিদ কাপুরের একটা গান, যে গানটা সাপোজিটলি আজকে রিলিজ হয়েছে বা হওয়ার কথা ছিল সেই সময়, সেই গানটা ওয়াটারমার্ক সহ আমুল নিজের যে ইনস্টা হ্যান্ডেল রয়েছে সেখানে পোস্ট করে দিয়েছেন ভদ্রমহিলা, এবং ভদ্রমহিলা সেটা পোস্ট করে তার তলায় ক্যাপশন দিয়েছেন উপস। তো মোটামুটি এটা গোটা বিষয়টা একটা প্রমোশনাল ট্র্যাপ নাকি একটা খুনসুটি নাকি সত্যি কালেশ হচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু আপাতত সং নাম্বার 4 ককটেল 2 সাউন্ড ট্র্যাক থেকে তোমার জন্য থাকছে মাসুকা।
1: Top 20 Song number 4
2: प्यार में बिलीव करती हूँ, बस प्यार में बनने में बिलीव नहीं करती। जो जब तक है तब तक है।

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: ব্যাপারটা হয়েছে যে আর লাস্ট হাফ অ্যান আওয়ার রয়েছে মোটামুটি। এই যে ধরো ক্লাসে একটা দেখবে, মানে যতই যাই বলো যে সব স্টুডেন্ট সমান, সবাইকে এক চোখে দেখা হয়, এইসব ঠিক আছে, এসব শুনতে ভালো লাগে, কিন্তু আলটিমেটলি হয় না। মানে টপ থ্রিতে যারা থাকে তাদের একটা আলাদাই কদর আছে বস, মানে তাদেরকে একটু টিচাররাও মানে একটুখানি সবাই আসলে আসলে এই যে আমাদের ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড গার্ল, থার্ড বয়, এরকম করে নিয়ে টিয়ে যায়। তো এই তিনটের যে টপ থ্রিতে সেটাতে আমরা আলটিমেটলি ঢুকে পড়েছি। নাম্বার থ্রিতে কে কে আছে তা তো বলবই, কিন্তু তার আগে গণেশ লিখেছে, গণেশ যদি গণেশের জীবন নিয়ে ছবি বানায় তাহলে নাম দেবে আমি কয়লা আর তুমি ময়লা। আহা, ইন্টারেস্টিং।
2: আর যদি ইন্টারেস্টিং নাম তোমার মাথায় এসে থাকে।

0: 9906562 প্লিজ আমাকে আর বিহুকে লিখে পাঠাও।
1: তুই কি তুই কি ওআরএস খাবি? তোর কি শরীর খারাপ?
0: না না, আমার জীবনে মনে হচ্ছে যে এই যে রাত হয়ে গেলে, রাত 11:30 বেজে গেলে একটু সুদিং ভয়েসে কথা বলা উচিত।
1: তাই বলে তুই চুপ কথা বানিয়ে দিবি? যাই হোক, না অন আ সিরিয়াস নোট, আমরা মোটামুটি নাম্বার 3-তে যে গানটা আছে সেটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই যে টপ 20-তে সেই সমস্ত গানই অনেকেই গান রিকোয়েস্ট করছো এবং বলছো এই গানটা চালাও ওই গানটা চালাও, টপ 20-তে জেনারেলি সেই গানগুলোই থাকে যে গানগুলো তোমরা মানে জনগণ জনগণ যেটা ওই কাঁকড়ার ঝোলের পিছনে লাগিয়ে শুনেছে বা ধরো ডান্স রিল বানিয়েছে, মানে যেটা ট্রেন্ড করেছে সেই গানগুলোই কিন্তু টপ 20-তে উঠে আসে। আর এরকমই একটা গান হচ্ছে নাম্বার 3-তে যে গানটা রয়েছে সেটা হচ্ছে ককটেল 2 থেকে জব তলক।
0: হ্যাঁ, এবং ককটেল 2 নিয়ে একটু আগেই বলছিলাম যে অনেক রকম ইন্টারনেট ক্যাঞ্চড়া অলরেডি হয়ে গেছে, প্রচণ্ড কালেশ হয়েছে ইত্যাদি ইত্যাদি। এবং শুরুতে আমরা সবাই দেখছিলাম যে কৃতি স্যানন এবং রশ্মিকা মান্দানা দুজনেই দুজনকে প্রেইজ করে প্রচণ্ড ইন্টারভিউ দিচ্ছে, এই করছে এই করছে। এখন যত সিনেমা রিলিজের দিকে এগোচ্ছে কৃতি স্যানন এবং রশ্মিকা মান্দানার মধ্যে একটা কোল্ড ওয়ার শুরু হয়ে গেছে, এবং আই উড লাভ টু বিলিভ যে এটা শুধুই প্রমোশনাল পারপাস, কারণ দুটি অসাধারণ সুন্দর ভদ্র মহিলাকে আমি একজনের আরেকজনের সাথে ঝগড়া করতে দেখতে চাই না, প্লিজ। তবে জাপতলা গানটাও ফার্স্ট লুক যেটা সেটা রিলিজ করেছিল 1 মাস আগে, এবং গানটা ভারী সুন্দর। এবং ককটেল 1-এর ট্রেলার দেখে আমি ককটেল 2-এর ট্রেলার দেখে আমি ককটেল 1-এর সাথে সেটাকে একেবারেই কানেক্ট করতে পারিনি। আমি আশা করছি এটা একটা ওই স্পিরিচুয়াল সিকুয়াল টাইপের, মানে জাস্ট নামটা এক এবং হয়তো মোটামুটি কনসেপ্টটা এক, কিন্তু গল্পটা কমপ্লিটলি আলাদা হবে। এবং আমি পার্সোনালি খুব এক্সাইটেড ককটেল 2-এর জন্য। আপাতত সং নাম্বার 3-তে তোমার জন্য ককটেল 2 থেকে জব তলক থাকছে, এবং তারপরে একই সাথে আরও একটা গান থাকছে সুন্দর, এবং সেইগুলোর পরে আমরা ফিরছি, কারণ যেই আমরা টপ 3-তে ঢুকে পড়বো আমাদের ওই ধন্য মন ব্যাপারটা একটু বেড়ে যাবে।
2: টপ 20 সং নাম্বার 3

শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow Rainbow Top 20।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20 চলছে, সুপ্রীতি বিহু রয়েছি এবং তোমাকে 9903659229 তে মেসেজ করতে বলেছিলাম, তোমরা প্রচুর মেসেজ করেছো, কিন্তু এখন কতটা মেসেজ পড়ার টাইম আমাদের কাছে আছে আমরা জানি না। যে কটা মেসেজ আছে সেগুলো আমরা টকটক করে পড়ে ফেলবো।
2: হ্যাঁ, টকটক করে পড়ে ফেলি। যেমন রিয়া গড়িয়া থেকে লিখছো, দিদিরা আমার বায়োপিক এলে আমি নাম দেব একদিন ফিরে আসবো ঠিকই, ভীষণ পজিটিভ অপটিমিস্টিক বায়োপিক। আর পরের মেসেজটা এইসব কী লিখেছো লিখেছো, আমি নাম দেবো হচ্ছে আমি কেলেঙ্কারি আর তুমি গয়লানি, এটার মানে কি? এটা হবে না, এটা বাজে
1: বায়োপিক। এইসব বিষয়ে আমরা মন্তব্য করুন। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সং নাম্বার টুতে যাবো, কারণ সং নাম্বার টুতে এগেইন ভূত বাংলা সাউন্ড ট্র্যাক থেকে একটা গান রয়েছে এবং গানটা আমার ভীষণ পছন্দ। এবং ভূত বাংলা টু নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, গোটা সিনেমাটাই মিথিলা পালকারকে এত সুন্দর লেগেছে দেখতে, কেউ সেটা নিয়ে একবারও কথা বলছে না।
2: এক্স্যাক্টলি, মানে মিথিলা পালকারের যে উত্থানটা, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে দেখো, একদম সাধারণ, মানে ইউটিউবে কাজ করতো মেয়েটা, ছোটো ছোটো কন্টেন্ট বানাতো, সেখান থেকে টিভিএফ সিরিজে চান্স পেলো, সেখান থেকে ভীষণ কিউট কিউট কিছু সিরিজ আমাদেরকে হেল্প করলো, আর আজকে বলিউডে বেশ কিছু নামি দামি ছবিতে কিন্তু অভিনয় করে ফেলেছে। তাই যারা যারা, যে সমস্ত বাবা মারা সারাদিন বাচ্চাদের বকেন যে ফোন নিয়ে ঘাটে, কন্টেন্ট ক্রিয়েশন এইসব ভুল

0: জিনিসপত্র কেন করে, ইউ নেভার নো, মানে যার যেটা ইচ্ছা তাকে সেটা করতে দেওয়া আমার মনে হয় বেটার। তবে অবভিয়াসলি একটা গাইডেন্স তো থাকতেই হবে, আদারওয়াইজ হ্যাঁ যা হওয়ার তাই হবে। যাই হোক, এত কথা না বলে সং নাম্বার টু এ যাবো। আর তোমাদেরকে বলছি আর বায়োপিকের নাম শুনতে চাইছি না আপাতত, এই 20 মিনিট যে বাকি আছে। নাম্বার ওয়ানে কোন গান থাকবে সেটা তোমরা কিন্তু গেস করতে পারো অলরেডি। দেখ মানে মোটামুটি এটা আমরা জানি যে রমা দত্ত, তন্ময় এরা কিন্তু প্রত্যেকবারই বেশ সঠিক সঠিক গেস করে, বলেই নামগুলো আমাদের মনেও থেকে গেছে। তো ওদের বাদ দিয়েও যদি যাদের মনে হচ্ছে নাম্বার ওয়ানে কোন কি গান থাকতে পারে, 9903653992 আমাদের জানাও। তবে আপাতত সং নাম্বার টু রইল তোমাদের জন্য।
1: Top 20 Song number 2

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো Rainbow Top 20, only on 107 FM Rainbow. Rainbow Top 20, Rainbow Top 20.
1: রেইনবো টপ

0: 20 চলছে সুপ্রীতি, আর বিহু রয়েছে, এবং আমাদের কাছে কি মেসেজ আছে?
1: আমাদের কাছে মেসেজ আছে, অনেকেই গেস করছে। তন্ময় যেমন একটা গেস করেছে, তন্ময়কে বলি, এক গেসটা কিন্তু ঠিক হয়নি। আমাদের আমাদের নাম্বার ওয়ানে কি গান আছে? ও হ্যাঁ, না না না, ঠিক হয়নি। তো তন্ময় ওয়ান্স মোর, ওয়ান লাস্ট চান্স, দেখো তুমি মোটামুটি ঠিক উত্তরই দাও, দেখো। আর বাকি রেখা, না রেখার উত্তরটাও আছে।

0: ওয়েটের মধ্যে এই যে নটার থেকে যে যে গানগুলো আমরা চালালাম, মানে টপ টোয়েন্টি লিস্টে যে গানগুলো ছিল আজকে, সেই গানগুলো কোন গান কত নম্বরে ছিল, কোন গান একটু এগিয়ে গেছে, কোন গান একটু পিছিয়ে এসেছে, এই সব কিছু তোমাদের আরেকবার রিভিশন দেওয়ার জন্য কি ভীষণ থটফুল আমরা, যে যদি তুমি ভুলে গিয়ে থাকো, যদি তোমার মনে না থাকে যে সং নাম্বার 15 কোন গানটা ছিল বা সং নাম্বার 18 কোন গানটা ছিল, ঠিক সেই কারণে তোমাকে এই মুহূর্তে একটা রিক্যাপ দেবো যে এই সপ্তাহের সং নাম্বার 20 থেকে সং নাম্বার 2 অবধি কী কী গান ছিল, এবং তারপরে ডিরেক্ট সং নাম্বার 1 কী রয়েছে সেটা নিয়ে সুপ্রীতি আর বিহু ফিরছি।
1: রেনবো টপ 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ।
2: এই সপ্তাহে নাম্বার 20 তে ছিল ফুল বিশি ও এডওয়ার্ড থেকে মনের চাবি রে।
3: মনের চাবি রে কোথায় পাবি রে, ও মাতাল ফাগুন রাঙা আগুন মেশায় আবি রে।
2: এন্ড দ্য নাম্বার 19 ওয়াজ মে ওয়াপাস আউঙ্গা থেকে ক্যা কমাল হ্যায়।

0: Number 16 was music video Jadugari.
1: Jadugari, phir ishq ne ki badhne lagi khush faniya.
0: এই সপ্তাহে নাম্বার 15 এ ছিল আরো একটা ভীষণ জনপ্রিয় গান, নয়না তোরা লাগে।

0: রেনবো টপ টোয়েন্টিতে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ।
1: শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ টোয়েন্টি, only on 107 FM rainbow, rainbow top 20, rainbow top 20।
2: এই প্রথমবার মনে হয় এই টপ টোয়েন্টির ইতিহাসে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে সবসময় তাই নাম্বার ওয়ানে কোন গানটা থাকবে, কেউ না কেউ অন্তত পক্ষে সঠিক আনসার দেন এবং সঠিকভাবে গেস করেন, কিন্তু যারা যারা একদম ফার্স্ট হয়ে এসছো ধারাবাহিকভাবে তারাও কিন্তু আজকে সঠিক উত্তরটা দিতে পারছো না, মানে এখনও পর্যন্ত পারোনি, আর সময় নেই, বিকজ ইটস টাইম টু রিভিল।
3: হ্যাঁ হ্যাঁ, টাইম টু রিভিল। এবং এই গানটা তোমরা কেন পারলে না আমি জানি না, এর থেকে প্রমাণিত হয় যে তোমরা একেবারেই মন দিয়ে কিন্তু শুনছো না প্রত্যেক সপ্তাহে। তোমরা কি এই রাত 11:55 হয়ে গেলে মোটামুটি বন্ধ বন্ধ করে দিচ্ছ, শুনছো না আর কি হচ্ছ? কারণ এই সপ্তাহে সং নাম্বার ওয়ানে সেই গানটাই রয়েছে যেই গানটা আগের সপ্তাহেও সং নাম্বার ওয়ানে ছিল। কারণ হচ্ছে সেই গানটা তোমরা প্রত্যেকেই প্রচুর করে শুনছো এবং বহুবার করে শুনছো, বেশ কয়েকদিন আগে গানটা রিলিজ করেছে এবং এগেইন নান আদার দ্যান মে বাপা সাউঙ্গা সিনেমা থেকে মাস্কারা রয়েছে আজকের সং নাম্বার ওয়ান, যেটা মাত্র 2 সপ্তাহ আগে রিলিজ করেছিল। এরই মধ্যে 10 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, মানে 10 মিলিয়ন ভিউজ একেবারেই মুখের কথা নয়। শর্বরীকে খুব সুন্দর লেগেছে এবং খুব ন্যাচারাল লেগেছে থ্রু আউট দ্য এন্টায়ার সং।
2: এবং এই ছবিটার ডিরেক্টর আগেও বলেছি আবারও বলে দিই, ইমতিয়াজ আলী। আর ইমতিয়াজ আলীর মানেই তার মধ্যে একটা অসম্ভব ভালো লাভ স্টোরি থাকে, কিন্তু সেই লাভ স্টোরিগুলো সবসময় যে হ্যাপি এন্ডিং, মানে বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাপি এন্ডিং হয় না, দেখা গেছে পাস্ট তাই বলছে। আগামী 12th of June 2026 এই ছবিটা রিলিজ করতে চলেছে। আর এই যে গানগুলো শুনছো, মানে এই টপ টোয়েন্টির লিস্টে কিন্তু আগেও ছিল এই ম্যায় ওয়াপাস আউঙ্গার গান, আর এই গানটা পুরোটাই মিউজিক ডিরেক্টর হলেন নানা দদ্দান এ আর রহমান, এবং লিরিক্স লিখেছেন ইরশাদ কামিল, যার আমি ভীষণ বড় ফ্যান, বিকজ আমার মনে হয় যে ইরশাদ কামিল, গুলজার, দে অল আর আইকনস, মানে তাদের লেজেন্ডস, তো তাদের লেখার মধ্যে একটা আলাদাই আলাদাই একটা ব্যাপার আছে। যাই হোক, নাম্বার ওয়ানে আজকে সেই গানটাই কিন্তু আছে, নিশ্চয়ই গানটা তোমাদেরকে শোনাবো, কিন্তু তার আগে এখনো পর্যন্ত অনেক অনেক প্রতিভাবান ডিরেক্টরস, যারা উডবি ডিরেক্টর, যাদের মধ্যে সুপ্ত বাসনা আছে ডিরেক্টরস, তারা অনেকেই নিজেদের ছবির কি কি নাম, মানে সেই বায়োপিকের নাম কিন্তু লিখে যাচ্ছ। ইট ক্যান বি আ গুড টপিক, নেক্সট কোনো একটা শোতে আমরা ডেফিনেটলি এই টপিকটা নিয়ে আবার আবার কথা বলবো। তবে ইটস টাইম টু সে টাটা, বাই বাই।
3: ইয়েস, আজকের মতো টপ টোয়েন্টি ইজ এন্ডিং, এবং যেতে যেতে সং নাম্বার ওয়ান, এই সপ্তাহের সং নাম্বার ওয়ান মাস্কারা ফ্রম দ্য ফিল্ম মে বাপাস আউঙ্গা থাকছে তোমাদের জন্য।
4: কুইন ভিক্টোরিয়া কি তরহ কেসে দেখ সকতি হ্যায়, আপ তো বেসে লাগেঙ্গি মালিকা তিল ফরেব।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও? Only on 107 FM.

Yes. তোমাদের পছন্দের গানের অনুষ্ঠান শুনতে কি চাও? ঘড়ির কাঁটা যখন টিক টিক করতে করতে ঠিক 12টা বেজে, হ্যাঁ 12টা বেজে 55 সেকেন্ড, আর রাত 12টা, মানেই সময় হলো তোমাদের পছন্দের গানের অনুষ্ঠান শুনতে কি চাও। এক্স্যাক্টলি তোমরা কি কি শুনতে চাও সেটা চটপট করে লিখে পাঠিয়ে দাও। হ্যাঁ, শুনতে কি চাও, হয় SMS করো অথবা হোয়াটসঅ্যাপ করো, কী কী করতে হবে সেটা তোমরা সবই জানো, সুতরাং নতুন করে আর বলার কিছু নেই। তবে একটাই কথা, যে গান শুনতে চাও আবার বলে দিই, কারণ অনেকেই ঠিকঠাকভাবে লেখো না গানের লাইনটা। জানা থাকলে গানের লাইনটা সিনেমা বা আধুনিক যাই হোক না কেন সেটা লিখবে, এবং তোমরা কোথা থেকে লিখছো, নাম এবং জায়গা সেভাবেই লিখতে থাকো। তবে শুরুতে আপাতত আমার পছন্দের একটি গান তোমাদের জন্যে, ফিরে আসছি তারপরে।

এবারে যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছে কসবা থেকে মলয় দাস, শুনতে চেয়েছে কুমার শানুর কণ্ঠে এই গানটি তোমার জন্য।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছো তোমাদের পছন্দের প্রিয় অনুষ্ঠান শুনতে কি চাও। এক্স্যাক্টলি এই মুহূর্তে তোমাদের পছন্দের গানগুলো শুনছিলে, আর এবারে যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছো, এটা অনেক দূর থেকে গানটা শুনছো, তবু ভালো লাগছে যে তুমি গানগুলো মানে তুমি আমাদের অনুষ্ঠান শুনছো এবং তোমরা এত দূর দূর থেকে মানুষ শুনছেন। সুব্রত মণ্ডল সান্তাক্রুজ মুম্বাই থেকে, তুমি অনুরোধ করেছো আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি শুনবে বলে। এই গানটি তোমার জন্য, আমাদের সকলের পছন্দের এই গান।

বৃষ্টি ভেজা বিকেল কখন যেন বৃষ্টি পড়ে থেমে গিয়ে সন্ধে থেকে রাত হয়ে গভীর রাত হয়ে যায়। কিন্তু সেই গভীর রাতেও যখন আমরা গান শুনি মন কেমনের রাতে, তখন সত্যিই আমাদের কয়েকটা ঘটনার কথা, কয়েকটা বিষয়ের কথা আমাদের মনে করতেই হয়। পরের যে গানটা শোনাব তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন, আমরা অবশ্যই স্মরণে করব। আগে তার কথা বলে নেব। উনি লিখেছেন, আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিনে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি। অবশ্যই আমাদের সবার শ্রদ্ধা সম্মান প্রণাম তার প্রতি, এবং তার প্রতি শ্রদ্ধা রেখে যে গানটি শুনতে চেয়েছেন সেই গানটি আমাদের সবার ভালোবাসায় সম্মানে শ্রদ্ধায় এই গানটি তাকে স্মরণ করে।

গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, অসংখ্য ধন্যবাদ জানাই। আর এবারে যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছে কসবা থেকে সৌভিক, শুনতে চেয়েছে এই গানটি তোমার জন্য।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে এগোলো। আর যে গান শুনছি, গানগুলো শোনার পরে বোধহয় বেশি কথা বলতে ইচ্ছে করে না, মনটা কেমন যেন হয়ে যাচ্ছে। গানগুলো শুনতে শুনতে মনটা একদমই অন্যরকম হয়ে যাচ্ছে। বিভিন্ন ভিন্ন স্বাদের গান আর ভিন্ন কথা সেখানে। গানগুলো শোনার পরে আর তেমন কথা খুব একটা বেরোয় না, মনটা এলোমেলো হয়ে যায়। অনেকেই অনেক রকমের গান শুনছি, বিভিন্ন রকমের অনুরোধ আসছে, সেগুলো আসতে থাকুক। আর যে যে গান শুনবো সেগুলো তো থাকবেই। এবারে যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছ, মথুরাপুর থেকে গৌরাঙ্গ শুনতে চেয়েছ, এই গানটি তোমার জন্য।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমাদের পছন্দের গানের অনুষ্ঠান শুনতে কি চাও? পরের গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছে ঢাকুরিয়া থেকে মৌলি গঙ্গ মুখোপাধ্যায়। শুনতে চেয়েছো এই গানটি তোমার জন্য।

পরের গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন বাওয়ালি চকমানিক থেকে তাপস মাইতি, শুনতে চেয়েছে মান্নাদের কণ্ঠে এই গানটি তোমাদের জন্য।

এবারে যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছো আডি বর্মনের কণ্ঠে মনে পড়ে রুবি রায়, গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছো।

গানটি শুনতেছে, অনুরোধ করে পাঠিয়েছ বালিগঞ্জ থেকে অনুষ্কা ঘোষ। মনে পড়ে রুবি রায়, এই গানটি তোমার জন্য।

এবারে যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছ অনেক দূর থেকে, ইনি অনেক দূর থেকে রাজীব কুমার ভূঁইয়া কেরালা থেকে শুনতে চেয়েছ, সেদিন দেখা হয়েছিল সিনেমার, এই গানটি তোমার জন্য।

কথা বলতে বলতে সময় একদমই শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। তবে যেতে যেতে একটাই কথা বলবো, গান শুনতে থাকো আর সঙ্গে থাকো 107 FM রেইনবো, মন ভালো করার জন্যে। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছে মধ্যমগ্রাম, গঙ্গানগর মধ্যমগ্রাম থেকে জয়ন্ত, শুনতে চেয়েছ এই গানটি তোমার জন্য। আর এই গান শুনতে শুনতেই আপাতত আজকের শুনতে কি চাও থেকে বিদায় নিচ্ছি। আবারও কোনো একদিন এরকম চলে আসবো তোমাদের পছন্দের গানের ডালে নিয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে বলছে সময় এখন রাত 1:30, আর রাত 1 মানেই সময় এখন সুররঞ্জনী, রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে জয় জয়ন্তীর আগে খেয়াল, শিল্পী বিষ্ণুপ্রিয়া চক্রবর্তী।

সুররঞ্জনী রাতে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের এতক্ষণ জয় জয়ন্তীর আগে খেয়াল শুনছিলেন শিল্পী ছিলেন বিষ্ণুপ্রিয়া চক্রবর্তী। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে সুররঞ্জনী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে এবারে শুনবেন মারুবেহাগ রাগে খেয়াল শিল্পী রূপা চৌধুরী।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছিলেন সুররঞ্জনী, রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সুররঞ্জনী রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ জয় জয়ন্তীর আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন বিষ্ণুপ্রিয়া চক্রবর্তী। সুররঞ্জনী রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ মারুবেহাগ রাগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন রূপা চৌধুরী। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে সুররঞ্জনী অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত শুনছিলেন। সুররঞ্জনী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ আপাতত এ পর্যন্তই।

মনোর 7 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছেন অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে রাত 2:40, আর রাত 2 মানে সময় এখন আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ শুনবেন বিভিন্ন সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে, বিভিন্ন গান। এবারে আঁখো মে তুম সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে এই গানটি তোমাদের জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: মনোর 7 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছো আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবির গান। পরপর দুটো গান শুনলাম, সিরফ এবং জিসম টু সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে। এবারে কারতুত এবং তুম্বিন টু সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে শুনবো দুটো গান।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত।

যেরকম এগিয়ে চলেছে সেরকম আমরাও এগিয়ে চলেছি। বিভিন্ন রকমের গান শুনতে শুনতে 100.7 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছো আপকে লিয়ে, হিন্দি ছায়া ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এই মুহূর্তে শুনছিলে ফটা পোস্টার নিকলা হিরো সিনেমার গান, আর এবারে শুনবে জেসম সিনেমার গান তোমাদের জন্য, সেই কিছু হিট হিট গান যেগুলো তোমাদের কাছে এই মুহূর্তে গভীর রাতে পৌঁছে যাচ্ছে তোমাদের কাছে। তাই শুনতে থাকো আর টিউন করো 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে আপকে লিয়ে হিন্দি চাচুবির গানের অনুষ্ঠানে গান শুনছিলে বিভিন্ন সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে। শুনতে শুনতে সময় কিন্তু একদম শেষ, তাই আজ আপাতত এখানেই থামছি। যেতে যেতে গুলাব গ্যাংয়ের এই গানটি শুনতে শুনতে আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই টিউন করো 107 FM রেইনবো।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্টজ এফএম রেইনবো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি। রাত 3:16 এবং এই সময়টা আমরা শুনব, মোটামুটি একটু পিছিয়ে যাব প্রথম পর্ব থেকে এবং 1960s যে ছায়াছবির গান তার মধ্যে কিছু গান এই পর্বের জন্য বেছে নিয়েছি। আরজু ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করছি।

পরের গান শুনব কুদরত ছায়া ছবি থেকে পারভিন সুলতানার কণ্ঠে, তারপরের গান পারওয়ানা ছায়া ছবি থেকে মোহাম্মদ রফি এবং আশা ভোসলের কণ্ঠে।

ষাট সত্তর আশির সফর হলো, এবার আবার ফিরে যাব ষাটে। এরপরের গান শুনব আশা ভোসলের কণ্ঠে, ওয়াক্ত ছায়াছবি থেকে।

এর পরের গান শুনব লতা মঙ্গেশকর এবং ভূপেন্দর সিং এর কণ্ঠে জুয়েল থেফ ছায়াছবি থেকে। তারপরের গান শুনব আশা ভোসলের কণ্ঠে সানি ছায়াছবি থেকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: দ্বিতীয় পর্বের অর্ধেক সময় তো পেরিয়ে এলাম, শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে, আপনাদের সঙ্গে আমি তপারতি। এরপরের গান শুনবো মাসুম ছায়াছবি থেকে ভূপিন্দর সিং এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

এরপরের গান শুনব কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে চাঁদি সোনা ছায়া ছবি থেকে।

সময় তো শেষের দিকে, তাই বিদায় নেব। আপনাকে নিয়ে দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিতে নিতে যে গানটি শুনব, আন্ধি ছায়া ছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে। এই গানটির সাথে সাথে আমি তপারতি আজকের আপনাকে নিয়ে থেকে বিদায় নিচ্ছি। অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে অবশ্যই আছি, তবে আপনাকে নিয়ে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্জ এফএম রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী সুনীল চ্যাটার্জি, শুনবেন রাগ গুর্জারি টোড়ি, তবলায় কিংসুক মুখার্জি, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। গুর্জারি টোড়ি রাগে খেয়াল, পরিবেশনায় সুনীল চ্যাটার্জী।

এতক্ষণ শুনছিলেন খেয়াল, সুনীল চ্যাটার্জির পরিবেশনায় শুনছিলেন রাগ গুর্জারি টোড়ি। প্রভাতিতে এরপর শুনবেন বাঁশি শিল্পী পাঞ্চজন্য দে, শুনবেন রাগ আহির ভৈরব, তবলায় অনির্বাণ দাশগুপ্ত। আহির ভৈরব রাগে, বাঁশি পরিবেশনায় পাঞ্চজন্য দে।

0: এতক্ষণ শুনলেন বাঁশি আহির ভৈরব রাগে পরিবেশনায় পাঞ্চজন্যদে। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ভোর 5:40 সময়, রবীন্দ্রনাথের গানের আজকের 107 MHz FM রেইনবোয় আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের আনন্দধ্বনির প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: একশো সাত মেগাহার্জ FM রেইনবো শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গান আপনাদের সাথে। স্টুডিওতে আমি তপারতী। আজকের অনুষ্ঠানের প্রায় অর্ধেক সময় পৌঁছেই গেছি। এরপরের শিল্পী, প্রথমে শুনব গান শ্রাবণী সেনের কণ্ঠে, তারপরে দেবব্রত বিশ্বাস।